बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। बांग्लादेश बेतार खुलना। सकाल 7:59। आज मंगलवार, 20 श्रावण 1433 बंगाब्द, 20 सफर 1448 हिजरी, 4 आगस्ट 2026 ख्रीष्टाब्द। शुरू हलो आमादेर आजकेर प्रथम अधिवेशन। अनुष्ठान प्रचारित होच्छे मीडियम ओएफ 537.63 मीटारे, अर्थात 558 किलोहर्ट्ज़ে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি মরিয়াম সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় এলিজা আক্তার। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Tuesday, the 20th of Shaban, the 20th of Safar, and August the 4th. The news read by Muhammad Kamaluddin. The Cabinet gives final approval to the Enforced Disappearance Prevention and Redress Act 2026. Prime Minister Tariq Rahman urges countrymen to strive to build clean and livable Bangladesh for the future. Tariq Rahman calls for developing all economic zones of the country as green industrial hub, directs to install solar panels at key government establishments to curb energy crisis. The government tightened security to uphold public safety and law and order centering the 5th of August, informs Home Minister. The government wants to work with opposition to resolve any political crisis, says LGRD Minister. Information and Broadcasting Minister calls for making Jatiya Sanshad the epicenter of politics. 7 killed in the Ukrainian drone attack on busy Black Sea beach. In the second match of the Tri-Nation series in Pretoria, Bangladesh emerging team won by 26 runs in the DLS method against University Sports South Africa. The Cabinet approves the draft of the Enforced Disappearances Prevention and Redress Act 2026. The Act aims at introducing a comprehensive legal framework to criminalize enforced disappearances, ensure justice, compensation, and rehabilitation for the victims. The approval came at a cabinet meeting with Prime Minister Tariq Rahman in the chair at the Secretariat in the capital yesterday. The Ministry of Home Affairs placed the draft law before the cabinet. In the proposed law, enforced disappearances has been defined as a distinct criminal offence that will be cognizable, non-bailable and non-compoundable, with the aim of upholding human rights, human dignity, personal liberty and the rule of law. Prime Minister Tariq Rahman has urged the countrymen to strive to keep Bangladesh clean, beautiful and livable to ensure a healthy environment for the future. He made the call in a video message posted on the verified Facebook page yesterday. Prime Minister said, "Currently, the tendency of throwing garbage or waste anywhere has increased alarmingly, even in remote areas of the country." In this context, he highlighted the negative experiences related to waste management during his recent visit to different parts of the country. Prime Minister Tariq Rahman has ordered to transform the country's economic zones. Prime Minister Tariq Rahman has ordered to transform the country's economic zones into green, modern and investment-friendly industrial hubs by ensuring a balance between industrialization and environmental protection. He gave the order at a meeting of the governing board of the Bangladesh Economic Zones Authority, BEZA, at his office in the Secretariat of the Capital yesterday. Following Prime Minister's order, the governing board of BEZA made several important decisions aimed at expanding the country's economic zones, increasing investment, creating employment opportunities, and protecting the environment. As part of the government's nationwide 25 crore tree plantation program, a total of 1,25,000 trees will be planted in various EPZs of the country. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to install solar panels in phases at key government buildings across the country as part of the government's efforts to address the ongoing energy crisis and accelerating the use of renewable energy. He gave the directives at a meeting of the solar park at his office in the Secretariat of the Capital yesterday. The Prime Minister also directed the authorities concerned to formulate a viable economic model to make solar power affordable, accessible and financially attractive for the general public. Prime Minister Tariq Rahman will attend the inauguration ceremony of July Mass Uprising Memorial Museum in the capital tomorrow. A PID handout informed this yesterday. The inauguration program, marking the second anniversary of the uprising, will start from 9 a.m. Home Minister Salahuddin Ahmad has said the government is simultaneously making legal and diplomatic efforts to repatriate former Inspector General of Police Benazir Ahmad from the United Arab Emirates, UAE. He said this while responding to questions from journalists at the Secretariat in the capital yesterday. The minister said Benazir Ahmad has been granted conditional bail by a UAE court which bars him from leaving the country. Salahuddin Ahmad said the government has placed law enforcement and the security agencies on high alert ahead of 5th of August to ensure public safety and maintain law and order across the country. This is Bangladesh Betar giving you the news. Local Government, Rural Development and Cooperatives Minister and the BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said the government wants to work with the opposition to address any political crisis, including the implementation of the July Charter. He said this at a discussion organized by the Bangladesh Federal Union of Journalists and the Dhaka Union of Journalists at the National Press Club yesterday, marking the second anniversary of the July uprising. At the same event, Information and Broadcasting Minister Zahiruddin Shopon called for making the Jatiya Shangshad the main centre of politics to properly evaluate the sacrifices of all democratic movements, including the July uprising and the War of Independence. He said that there is a tendency to artificially take politics outside the parliament, which is unfortunate. Seven people, including three children, were killed and 40 injured by Ukrainian drone hitting a Black Sea busy beach in southern Russia. A drone hurled towards a cliffside before crashing into a fireball on the beach. The governor of the Krasnodar region, Benjamin Kundrastov, accused Ukraine of a deliberate strike on the civilians. Cricket and Bangladesh emerging team won the second match of the Tri-Nation series held at Pretoria against the University Sports South Africa by 26 runs using DLS method. University Sports South Africa batted first and scored 248 runs in 47 overs, losing all the wickets. In reply, Bangladesh bagged 186 for 3 wickets in 36 overs. Later, due to insufficient light, Bangladesh won by a DLS method as they were leading by 26 runs. And finally, weather forecast fell till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now to end the news, here again the main points. The Cabinet gives final approval to the Enforced Disappearances Prevention and Redress Act 2026. Prime Minister Tariq Rahman urges the countrymen to strive to build clean and livable Bangladesh for the future. Tariq Rahman calls for developing all economic zones of the country as green industrial hub, directs to install solar panels at key government establishments to curb energy crisis. The government tightens security to uphold public safety and law and order centering the 5th of August, informs Home Minister. The government wants to work with the opposition to resolve any political crisis, says the LGRD minister. Information and Broadcasting Minister calls for making Jatiya Shangshad the epicenter of politics. Seven killed in Ukrainian drone attack on busy Black Sea beach. And in the second match of the Tri-Nation series in Pretoria, Bangladesh emerging team won by 26 runs in DLS method against the University Sports South Africa. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Assalamu alaikum. বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডাটাবেস প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী 20-29 আগস্ট সময়ে নৌযান শুমারি 2026 পরিচালিত হবে। নৌযান শুমারি উপলক্ষে গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে জানানো হয়, খুলনা বিভাগে মোট 10,327টি নৌযান রয়েছে, যার মধ্যে ঘাটভিত্তিক নৌযান রয়েছে 7,414টি এবং খানাভিত্তিক নৌযান রয়েছে 2,913টি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে, অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ এবং নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এতে বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল আলিম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নৌপরিবহন মালিক গ্রুপ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং নৌ সংশ্লিষ্ট প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা এতে অংশ নেন। 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্ব, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে স্মরণ করে চুয়াডাঙ্গার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গানে গানে জুলাই শীর্ষক সঙ্গীত সন্ধ্যা গতকাল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন্নাহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মেহেরপুরের গানে গানে জুলাই শীর্ষক এক আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সঙ্গীতের সুরে স্মরণ করতে মাগুরা জেলা অডিটোরিয়ামে গানে গানে জুলাই শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোতাকাব্বির আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের সভাপতিতে জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবির সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: জুলাই বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লবী মাসের নাম। বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের সাথে 2024 সালে এ মাসে জেগে উঠেছিল পুরো বাংলাদেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে স্বৈরশাসকের নির্দেশে দেশজুড়ে কারফিউ, গ্রেপ্তার আর নির্বিচারে হত্যা যেন আগুন ধরিয়ে দেয় দেশের সব শ্রেণী পেশার মানুষের রক্তে। তখনকার সরকার প্রধান শেখ হাসিনা যৌক্তিক দাবিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন, আর এতেই আরো বেশি বিক্ষুব্ধ হয় ছাত্র জনতা। 5 আগস্ট সব বাধা উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয় রাজপথ, পালিয়ে যায় হাসিনা, আর পতন হয় 16 বছরের স্বৈরশাসনের। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ শরীফুজ্জামান বলেন,
4: জুলাই মাসে এই ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের ভিতর দিয়ে ফাসিস্ট সরকারের পতন হয়েছে। পতনের পরে একটি ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশ পরিচালনা হয়েছে এবং তার পরবর্তীতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গণতান্ত্রিক সরকার, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, সে দিন রাত পরিশ্রম করছে জুলাই সনদে যে স্বাক্ষর ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করছে।
3: জুলাই আন্দোলনের শুরুটা ছিল কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলেও যৌক্তিক দাবি হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সারা দেশের মতো তখন চুয়াডাঙ্গাতেও গজরে উঠেছিল ছাত্র জনতা। এক দফার দাবিতে রাজপথে নেমেছিল এ জেলার হাজারো ছাত্ররা।
5: আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং প্রতিবাদের ছিল।
3: চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বলেন,
6: আমরা 2024-এর জুলাই আন্দোলনের শুরুতে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম। আমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজের যারা ছিল তারা মিলে আন্দোলন গড়ে তুলি। এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি, যেখানে আসলে মুখ চেপে ধরার কোনো কেউ নেই। এই সরকার এই সুযোগটা আমাদেরকে দিয়েছে, তবে আমরা আশা করি বাংলাদেশে যে সরকারই থাকুক বা যারাই থাকুক, জুলাইকে ধারণ করে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেই চাওয়া পাওয়াই আমাদের সবার।
3: রাজপথ এখন শান্ত, কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে আছে সেই জুলাই, যে জুলাইয়ের মধ্য দিয়ে সূচনা হয়েছে এক নতুন বাংলাদেশের।
7: হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা।
2: সাতক্ষীরা, দেবহাটা ও কালীগঞ্জ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গতকাল আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সৌরচালিত সেচ পাম্প বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। স্থানীয় জনপ্রতিনিধি সহ উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় একটি গার্ডেন টিলার, একটি পাওয়ার টিলার এবং একটি সৌরচালিত সেচ পাম্প বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মহেশপুর পৌরসভা একাদশ 1-0 গোলে স্বরূপপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে সাতক্ষীরার কলারোয়া GKMK পাইলট হাইস্কুল মাঠে এক প্রীতি ফুটবল খেলায় কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ ক্লাব 2-0 গোলে রায়টা সবুজ সংঘ ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনা NAM সারওয়ারে আক্তার, উপস্থাপনায় মরিয়ম সুলতানা। শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 4 আগস্ট, ঐতিহাসিক 35 জুলাই। ঝড় থামার আগের নিস্তব্ধতা যেমন গভীর হয়, বাংলাদেশের ইতিহাসে 2024 35 জুলাই ছিল তেমনই গভীর, তাৎপর্যময় একদিন। এক ঐতিহাসিক পরিবর্তনের ঠিক আগের মুহূর্তের উত্তেজনা, অনিশ্চয়তা, শোক, সাহস আর আশার এক অনন্য মিশেলে এ ছিল নতুন বাংলাদেশ গঠনের অভিযাত্রায় এক অগ্নি পরীক্ষার দিন। সেই দিনটির গল্প শোনাতে জুলাই 36 অনুষ্ঠানে আজ সাথে রয়েছি আমি, মরিয়াম সুলতানা। দিনের শুরুটা ছিল সাবলীল, তবে দুপুর গড়াতেই তার রূপ নেয় গণবিস্ফোরণে। সেদিন একে একে যখন পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের গুলিতে প্রাণহানির খবর আসে, তখন জেগে ওঠে পুরো দেশ। শিক্ষার্থী থেকে দিনমজুর, পেশাজীবী থেকে সমাজকর্মী, সবাই রাজপথে নেমে আসেন একযোগে। এদিন প্রাণ হারান শতাধিক মানুষ। রাষ্ট্র ও জনগণের মাঝের বিশ্বাসের দেয়াল ভেঙে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো। এদিন আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ হয়ে যায়। জঙ্গি দমন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হতে থাকে বিভিন্ন বাহিনী। এরই মধ্যে ঘোষণা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। আন্দোলনের এই পর্যায়ে এসে এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ, তা হল শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতেই 4 তারিখ থেকে সারাদেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশজুড়ে, তবে 4 আগস্ট রাতেই নির্ধারিত হয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি। এর আগের কয়েক সপ্তাহ দেশজুড়ে বহু প্রাণ ঝরে গেছে, অসংখ্য মানুষ আহত হয়েছেন, অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। তবুও আন্দোলনের ঢেউ থামেনি, বরং প্রতিটি মৃত্যু, প্রতিটি রক্তের দাগ যেন আরও অনেক মানুষকে রাজপথে নিয়ে এসেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সারা দেশে এক ধরনের অদ্ভুত অপেক্ষা তৈরি হয়েছিল। সবাই বুঝতে পারছিলেন পরদিন কী ঘটবে, কেউ নিশ্চিত নন। কিন্তু এটুকু সবাই অনুভব করছিলেন, ইতিহাসের চাকা আর আগের জায়গায় ফিরবে না। চারই আগস্ট সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মানুষ জড়ো হতে শুরু করে। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়েছিলেন। এটি আর কেবল শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, এটি হয়ে উঠেছিল মানুষের আন্দোলন। সেদিনও সংঘর্ষ হয়েছে, অনেক জায়গায় গুলি চলেছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। হতাহতের খবর এসেছে দেশের নানা প্রান্ত থেকে। অনেকেই জীবনের ঝুঁকি জেনেও রাজপথ ছাড়েননি, কারণ তখন মানুষের মনে একটি বিশ্বাস জন্ম নিয়েছিল, কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। সাধারণ মানুষের এই অভূতপূর্ব সংহতি হয়ে উঠেছিল চারই আগস্টের চালিকা শক্তি। যে মানুষটি কখনো কোনো মিছিলে হাঁটেননি, তিনিও সেদিন রাস্তায় নেমেছিলেন। যে মা এতদিন সন্তানকে ঘরে থাকার অনুরোধ করেছেন, তিনিও হয়তো সেদিন সন্তানের চোখে এক অন্যরকম দৃঢ়তা দেখেছিলেন। দোকানদার পানি এগিয়ে দিয়েছেন, অপরিচিত মানুষ আহতকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। কেউ নিজের মোটরসাইকেলে, কেউ রিকশায়, কেউ কাঁধে তুলে জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। সংহতির এই ছবিগুলোই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। এদিন সকাল থেকে ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতেই মোকাবেলা করতে থাকে কয়েকশো মানুষ। রামপুরায় নামেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আর সাধারণ মানুষ। তাদের ওপরই বৃষ্টির মতো নামতে থাকে গুলি। উত্তরা বাড্ডা প্রগতি সরণিতেও একই চিত্র। কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর আর ধানমন্ডি তখন যুদ্ধক্ষেত্র। রক্তের দাম মেটাতে সারাদেশে তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র। তখন ক্ষমতা রক্ষার শেষ চেষ্টায় তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সশস্ত্র বাহিনী প্রধানদের সাথে বৈঠকে স্বৈরাচার শেখ হাসিনা। সেই বৈঠকে আন্দোলনের গুলি চালাতে সেনাবাহিনীর ওপর চাপ প্রয়োগ করা হয়। এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র। সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য। এ সময় পুলিশ ছাত্রলীগের দিকে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে ভিন্ন হিসেব নিকেশের গন্ধ পায় সাধারণ মানুষ। এই যখন পরিস্থিতি, তখন ডু অর ডাই সিদ্ধান্ত আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। ঘোষণা 6 তারিখ নয়, মার্চ টু ঢাকা হবে 5ই আগস্ট। ইন্টারনেট বন্ধ থাকলেও ভিন্ন কৌশলে সে খবর পৌঁছে যায় ঘরে ঘরে। এই ঘোষণার পরই টেকনাফ থেকে তেঁতুলিয়ার বাতাস ভারী হয়ে ওঠে। তখন বড় কিছুর একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ।

0: বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই ৩৬। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন NAM সারওয়ারে আক্তার, উপস্থাপনায় মরিয়ম সুলতানা, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সড়ক দুর্ঘটনা রোধ করতে ট্রাফিক আইন মেনে চলুন। শহর বা ব্যস্ততম এলাকায় রাস্তা পারাপারে যেখানে জেব্রা ক্রসিং নেই, সেখানেই প্রথমে হাতে ডাইনে দেখে পরে বায়ে, তারপর আবারও হাতে ডাইনে দেখে তবে রাস্তা পার হন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি নিজে শিক্ষিত হন এবং আপনার প্রতিবেশীকেও শিক্ষিত হতে উদ্বুদ্ধ করুন। শিক্ষা হচ্ছে মনের চোখ, সে চোখের দেখা কখনোই ভুল হয় না। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, বাঁচার জন্য শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। এ অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপা রানী সাহা, কথা লিখেছেন সাইদুর রহমান সাইদ, সুর করেছেন শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা, এবারে গানটি সুর করেছেন শেখ আব্দুল সালাম, কথা সাজিয়েছেন এস এম রুহুল আমিন এবং কণ্ঠ দিয়েছেন মধুসূদন হালদার।

মিষ্টি ভালোবাসার একটি গান শুনছিলাম, নিশ্চয় ভীষণ ভালো লাগছে প্রিয় শ্রোতা। এরকম সুন্দর কিছু গান শুনতে থাকুন বর্ণালীর আয়োজনের সাথে। আর এই মুহূর্তে আমাদের শিল্পী হচ্ছেন শামিমা ইয়াসমিন রত্না, গীতিকার ইমরুল কায়েস এবং সুরকার আবু আফফান রোজ বাবু।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য

0: ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। ২৫ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী আয়োজনের সাথে। চলছে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠানের এবারের শিল্পী রিম্পা বিশ্বাস, গীতিকার হুমায়ুন রেজা, সুরকার চিত্রা বিশ্বাস।

প্রিয়শ্রোতা, সুন্দর কিছু গান উপভোগ করছেন বর্ণালী আয়োজনে। এবারে গানটি সুর করেছেন অপূর্ব রায়, কথা সাজিয়েছেন আব্দুল লতিফ ইমদাদুল এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শাহজাহান আলী।

0: প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর এরই সাথেই শেষ হচ্ছে আমাদের স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে। এছাড়া শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: যৌথ প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এ আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এ আইনে যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখার চেষ্টা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা সহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আবর্জনা বা বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ প্রসঙ্গে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তার সাম্প্রতিক সফরকালে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থমন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল PID-র এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হচ্ছে। অনুষ্ঠানটি সকাল 9টা থেকে শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত UAE থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক IGP বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা এবং দেশজুড়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার 5ই আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং BNP-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চায়। তিনি গতকাল জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার বিপক্ষে DLS মেথডে 26 রানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 47 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 248 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 36 ওভারে 3 উইকেটে 186 রান তুলে নেয়। পরে আলোক স্বল্পতায় ডিএলএস মেথডে বাংলাদেশ 26 রানে এগিয়ে থাকায় জয় পায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
0: ঢাকা কেন্দ্রীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র।

শ্রাবণীর ধারার মতো পরুক ছড়ে, পরুক ছড়ে তোমারই সুটি আমার মুখের পরে বুকের পরে। প্রিয় শ্রোতা, শ্রাবণের আজকের এই মেঘমেতুর সকালটি এবং রিমঝিম বৃষ্টি পড়ার সকালটি আপনাদের সবার জন্য, এরকম সুন্দর একটা মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের সবার পছন্দের ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী নিয়ে। আর এই মুহূর্তে রূপালী উপস্থাপনায় আছি আমি মরিয়াম সুলতানা জিনিয়া, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার, অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। আর অসংখ্য শ্রোতা বন্ধু জানি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা কথা বলতে চান আমাদের সাথে ফোন লাইনে সরাসরি, তাদের জন্য নাম্বারটি হচ্ছে 01974121970। আর যারা চিঠি পাঠাতে চান আমাদের কিন্তু লিখতেই পারেন, আর ঠিকানা হচ্ছে রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। তো আশা করছি আমাদের কাছে চিঠি চলে আসবে, অসংখ্য চিঠির প্রত্যাশায় কিন্তু আমরা রয়েছি। তো আর কথা নয়, প্রিয় শ্রোতা চলে যাচ্ছি প্রথম গানটি শুনতে। জানে যান ছায়াছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে, অনুরোধ করেছেন রুম্মান পানখালি চালনা থেকে। শুনতে থাকুন, সাথে আছি।

আমার অন্তরে তুমি, কনক চাপার কণ্ঠে এবারে রয়েছে গানটি। আর এই গানটির জন্য অনুরোধ করেছেন মকরন্দ রায়ের রায়ের মহল খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রূপালীর ফোন ইন প্রোগ্রামে। এই মুহূর্তে যারা কথা বলতে চান, নাম্বারটি হচ্ছে 01974121970। দেখব কে আছেন আমাদের ফোনের অপর প্রান্তে। ওয়ালাইকুম আসসালাম।
1: আপনি ভালো আছেন?
0: জি ভালো আছি। কে বলছেন?
1: আমি শামিম রেজা, গোসাইপাড়া ভেড়ামারা থেকে। আপু?
0: আচ্ছা, ভেড়ামারা থেকে।
1: আমাকে শোনাবেন স্নেহের বাদন সাংসারী থেকে?
0: স্নেহের বাদন
1: স্নেহের কণ্ঠে। কেউ তো জানে না কখন যে কার কি হয়।
0: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, এত কষ্ট করে কল করেছেন। অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে প্রিয় শ্রোতা। আর বৃষ্টির সময় অবশ্যই বাইরে বের হওয়ার সময় ছাতা নিতে ভুলবেন না। এই মুহূর্তে দেখছি ফোন কলে কে যুক্ত হয়েছেন।
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: রুবেল, হ্যাঁ বলুন।
2: আমাকে শোনাবেন অনুতপ্ত ছবি থেকে গান, সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম, মনের সুতায় বোনা প্রেমেরও জালে, ধরা পড়িলে বন্ধু ধরা পড়িলে, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রুবেল ফোন করবার জন্য। এভাবে আমাদের সাথে থাকবেন, প্রতিটি শ্রোতা এই প্রত্যাশায় থাকছে আজকে সকালটিতে। দেখছি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: দিনে আপু ভালো আছেন?
0: জি ভালো আছি। কে বলছেন?
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধারা থেকে। আপু?
0: জি।
3: হ্যাঁ, তোদের নাম অনন্ত ভালোবাসা, ধুনালালা অ্যান্ডুক্সের কণ্ঠে, এই বুকেরই মাঝে সকাল সবে খুলনা বেতার।
0: আচ্ছা, এই বুকেরই মাঝে
3: অবশ্যই শোনাবেন।
0: ঠিক আছে, ধন্যবাদ প্রিয় শ্রোতা ফোন করবার জন্য। অনন্ত ভালোবাসা ছায়াছবির গান শুনতে চেয়েছেন। আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো। দেখছি কে আছেন এবারে।
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: মানিক।
0: জি,
4: শৈলকোপা ঝিনাইদহ থেকে। মানিক,
0: মানিক শৈলকোপা থেকে। জি,
4: দিগাংশ ছবি, যে কোনো একটা দিগাংশ ছবিতে ভালো ভালো গান আছে, যে কোনো একটা।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মানিক আপনাকে ফোন করবার জন্য। আমাদের সাথেই থাকেন প্রিয় শ্রোতা, চলছে ফোন ইন পর্ব রূপালী আয়োজনে। আপনি চাইলেই ফোন করতে পারেন 01974121970। দেখছি কে আছেন।
5: ওয়ালাইকুম
0: আসসালাম। নাহিদ,
5: আমরা গান শুনছি অনেকে, আমি দিদার ইস্তাফেল, তো আমাদের অনর্থ আসলে শোনান ভাই, একটু কম আমাকে গান শোনাবেন ইতিহাস তোমার বিশ্ববিদ্যালয়ের কণ্ঠে, এটা নাই রে বাংলায় রে।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ প্রিয় শ্রোতা, লিখে রেখেছি আমাদের তালিকায়, আশা করছি পরবর্তী আয়োজনে বাজবে। একটু ধৈর্য ধরে থাকতে হবে আমাদের সাথে। আর দেখছি এবারে কে আছেন আমাদের সাথে। হ্যালো,
6: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: আমার নাম সাইদুর রহমান।
0: জি সাইদুর।
6: জি,
0: কোথা থেকে?
6: গৌরীপুর লালপুর নাটোর।
0: নাটোর, আচ্ছা।
6: গান শোনাবেন ঝিনুকমালা।
0: ঝিনুকমালা,
6: চোখের জলে ভেসে চলেছি, শিল্পী এন্ড্রু কিশোর।
0: চোখের জলে ভেসে চলেছি।
6: জি
0: জি, আচ্ছা, ধন্যবাদ প্রিয় শ্রোতা ফোন করবার জন্য। তবে আমরা চাই না আপনারা চোখের জলে ভেসে চলেন, আপনারা খুব সুখে আনন্দে জীবন কাটান, এটাই চাই। তবে আপনার অনুরোধটি লিখে রেখেছি, আশা করছি থাকবে পরবর্তী আয়োজনে। দেখছি কে আছেন। ওয়ালাইকুম আসসালাম।
7: আমি টিপু ভেড়ামারা থেকে, যাত্রা
0: টিপু ভেড়ামারা থেকে। জি, অনেক সকালে উঠে প্রিয় শ্রোতা আপনারা চেষ্টা করছেন আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। দেখছি এবারে কে যুক্ত হয়েছেন।
8: ওয়ালাইকুম
0: আসসালাম।
8: আনোয়ার হোসেন, গ্রাম ফাজিলপুর, মাদারগঞ্জ জেলা জামালপুর থেকে বলছি।
0: আনোয়ার ভাই জামালপুর থেকে, জি বলুন। আচ্ছা কোন ছায়াছবি?
8: রঙ্গিলা।
0: রঙ্গিলা, আচ্ছা ঠিক আছে, যদি আমাদের সংগ্রহে থাকে অবশ্যই শোনাবো প্রিয় শ্রোতা, এর জন্য আমাদের সাথে সবসময় থাকতে হবে। আর বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে টিউন করে রাখবেন, আশা করছি আপনার প্রয়োজনে বা কাজের ফাঁকে ফাঁকে যখন মনটা খারাপ হবে তখনও একটু শুনতে পারেন আমাদেরকে। আশা করছি আপনার মনটা একটু হলেও ভালো হয়ে যাবে আমাদের আয়োজনের মাধ্যমে। প্রিয় শ্রোতা, এখন আপাতত ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে হ্যাঁ কোথাও যাবেন না, অনেক সুন্দর কিছু গান রয়েছে, আর কিছুক্ষণ পরে আবারও ফিরবো ফোন ইন নিয়ে আপনাদের। এই মুহূর্তে রয়েছে ফুল নেব না অশ্রু নেব ছায়াছবির গান, এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে, অনুরোধ করেছে নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জনে, বুঝতেই পারছেন কোন গানটি এবারে শোনাবো। আর এই গুঞ্জন শুনতে হলে থাকতে হবে আমাদের সাথে। আর এবারে শোনাবো হঠাৎ বৃষ্টি ছবি থেকে এই গানটি, নচিকেতার কণ্ঠে অনুরোধ করেছেন রাজু রাং নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: তোমায় আমি বাঁধব পাশি, এমন সাধ্য কই, চাতক যেমন পানির আশি, চেয়ে থাকে আকাশ পানি, তেমনি আমি তোমার পানি অবাক চেয়ে রই। তোমাকে বলছি প্রিয় শ্রোতা, ভীষণ সুন্দর একটা সময় কাটছে রূপালীর আয়োজনের সাথে। আর এবারে চলুন আবারও হারিয়ে যাই গানের ভুবনে। নরম গরম ছায়াছবির গান রয়েছে এবারে। অঞ্জু ঘোষ ও কুমার বিশ্বজিতের কণ্ঠে অনুরোধ করেছেন রেজাউল বালিয়া তালা থেকে।

0: প্রিয় শ্রোতা, বলেছিলাম আমরা ফোন ইনে যুক্ত হব আবারও, ঠিক সেই সময়টাতেই চলে এসেছি। নাম্বারটা হচ্ছে 01974121970, খোলা হয়েছে। খুব দ্রুত কথা শেষ করতে হবে কারণ আমাদের সময় খুবই কম রয়েছে। শুভ সকাল বৃষ্টি স্নাত পলাশ জি। জি ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। স্বপ্নের পৃথিবী আছে। আচ্ছা, বৃষ্টি দিনে বৃষ্টির গান কিন্তু ভীষণ ভালো লাগে, তো আশা করছি থাকবে পরবর্তী আয়োজনে আপনাদের জন্য। এবারে কে রয়েছেন আমাদের সাথে একটু দেখে নিই। ওয়ালাইকুম আসসালাম। জি ইসমাইল জি,
1: আপু কেমন আছেন? সবাই
0: আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি।
1: আমাকে গান শুনাবেন আমার প্রাণের পিয়া ছবি থেকে,
0: আপনার অনুরোধে প্রিয় শ্রোতার সাথেই থাকবেন। শুভ সকাল, কে বলছেন? জি নিখিল বলুন। আচ্ছা, ঘর জামাই, অবশ্যই অবশ্যই এই দোয়া সবসময় করবেন। আর প্রিয় শ্রোতা, এরই সাথে ফোন ইন থেকে আমরা বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি অনুষ্ঠানের পরবর্তী অংশে। আশা করছি সবটুকু আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে।

0: মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
4: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শিক্ষা তথ্য বিনোদনে বাংলাদেশ বেতার খুলনা এগিয়ে যাচ্ছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। প্রিয় শ্রোতা, বর্ষার এই সময়টাতে অবশ্যই মশার উপদ্রব বেশি হচ্ছে, অবশ্যই রাতে ঘুমানোর সময় একটু মশারি টানিয়ে ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব থেকে আমরা একটু মুক্তি পাবো। আর অবশ্যই বৃষ্টির সময় কিন্তু আমরা অনেক খুশি মনে আনন্দের সহিত বৃষ্টিতে ভিজতে গোসল করতে চলে যাই, তো এরপরে কিন্তু আমাদের জ্বর সর্দি কাশি লেগে যেতেই পারে এই সময়টাতে। তো এইটা থেকে বাঁচতে আমাদের শিশুদেরকে একটু সুস্থ রাখতে কিন্তু আমরা সতর্কতা মেনে চলব। প্রিয় শ্রোতা, চলুন একেবারে অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি, তাই শেষ গানটি শুনে আসি। মাটির ফুল ছায়াছবি থেকে আলমারা মিনুর কণ্ঠে, অনুরোধ করেছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

প্রিয়শ্রোতা, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের স্নিগ্ধ সকালের রূপালি অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর হ্যাঁ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা জিনিয়া, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মরিয়াম সুলতানা সিনিয়া, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মেধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার। প্রিয় শ্রোতা, শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, যে কোনো আন্দোলন সংগ্রাম দীর্ঘদিনের ফসল। তিনি গতকাল রাজধানী জাতীয় প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে রক্তাক্ত জুলাই জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনার সভায় কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সরকার জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চলতি অর্থবছরের গত ২রা আগস্ট পর্যন্ত দেশে ৩১ কোটি ৩২ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময় তুলনায় এই পরিমাণ ২৩.৪% বেশি। এর আগে গত অর্থবছরের জুলাই মাসে প্রায় ২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৫২ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল অস্ট্রেলীয় সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই সহায়তার ঘোষণা দেয়। আগামী ২০২৮ সাল পর্যন্ত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনায় এই অর্থ ব্যয় করা হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভায় গতকাল এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ফল সংগ্রহ পরবর্তী ক্ষতি কমাতে আঞ্চলিক সহায়তা উদ্ভাবন এবং নীতিগত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সার্ক কৃষি কেন্দ্র এসএসি। গতকাল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এসএসি এর এক ভার্চুয়াল আঞ্চলিক পরামর্শ সভায় এ বিষয়ে জোরালো আঞ্চলিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। রিডাকশন অব পোস্ট হারভেস্ট লসেস অব ফ্রুটস ইন সার্ক মেম্বার স্টেটস শীর্ষক এই কর্মসূচিতে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশেষজ্ঞ নীতি নির্ধারকরা এই অঞ্চলে ফল সংগ্রহ পরবর্তী ক্ষতির বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে গভর্নর বেনিয়ামিন ক্রোনদ্রাতাইয়েভের অভিযোগ, ইউক্রেন বেসামরিক নাগরিকদের উপর হামলা করেছে, তবে কিয়েভ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সহায়তা আলোচনা অব্যাহত রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে উপনীত হতে তেহরানের জন্য এটাই সর্বশেষ সুযোগ। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে অনুরোধে আলোচনা চলছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে কোন ধরনের আলোচনায় হচ্ছে না এবং নিকট ভবিষ্যতে আলোচনা অনুষ্ঠানের কোন সম্ভাবনাও নেই। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল ৩টা ৩০ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল ৪টা ৫ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানে সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর ১২টা ১৫ মিনিটে ও সন্ধ্যে ৬টা ৫৫ মিনিটে। আধুনিক গান শিরিন সুলতানার কণ্ঠে দুপুর ১২টা ৩০ মিনিটে। নুরি ইয়াসমিন জলি বেলা ২টো ৪০ মিনিটে। নজরুল সঙ্গীত খন্দকার মকবুল হোসেনের কণ্ঠে বেলা ২টো ৩০ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত দুপুর ১২টা ২০ মিনিটে সুদীপ্ত কুমার মহলির কণ্ঠে। লালন গীতের অনুষ্ঠান অচিন পাখি প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ১০ মিনিটে। পল্লীগীতি মোহাম্মদ নাসির উদ্দিন শেখ দুপুর ১২টা ৪০ মিনিটে এবং মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে শুনতে পাবেন বেলা ২টো ৫০ মিনিটে। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল ৩টা ৫ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্সে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 598 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সোহেল মাহমুদ। চলতি 2026 অর্থ বছরের 1 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত সময়ে দেশে 3.132 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থ বছরের একই সময়ে আসা 2.538 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 23.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু 2 আগস্ট প্রবাসী বাংলাদেশিরা 193 মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আগস্টের প্রথম 2 দিনে মোট রেমিটেন্স প্রবাহ 273 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টের একই সময়ে এর পরিমাণ ছিল 61 মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে চলতি মাসের এই 2 দিনে রেমিটেন্স প্রবাহে রেকর্ড 351.6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বীরত্ব, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের প্রত্যাশাকে স্মরণ ও সম্মান জানাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল গানে গানে জুলাই শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংস্কৃতিপ্রেমী, সচেতন নাগরিক এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। খুলনা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: 4 আগস্ট 2024, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে উত্তাল সারা দেশ। ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে রাজপথে সাধারণ জনতা। উত্তপ ছিল বাগেরহাটেও। সেদিন খুলনা বাগেরহাট মহাসড়কের কাটাখালী, রামপালের ফয়লা এবং বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে ছাত্র জনতা সরকার বিরোধী মিছিল করে। ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেন ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী। আহত হয় অনেকে।
3: আওয়ামী লীগের মিছিল নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে জনতার পরে হামলা করেছে, এটা দেখার মতো না।
4: আমরা যখন ফয়লাতে আন্দোলন করছিলাম তখন আমাদের অনেক ভাই বিভিন্ন ভাবে আহত হয়েছে এবং আমাদের 8টা মেয়ে 12 ঘন্টা অবরুদ্ধ ছিল একটা বাড়িতে এবং মসজিদে আশ্রয় নিয়েছিল আমাদের কয়েকটা মেয়ে।
2: 4 আগস্ট সকাল থেকে 5 আগস্ট দুপুর পর্যন্ত জেলা জুড়ে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের দোসররা। তখন আন্দোলনকারী শিক্ষার্থী ও নিরীহ মানুষদের উপর নির্মমভাবে হামলা করা হয়েছিল বলে জানান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা এস এম ছাদ্দাম হোসেন।
5: এই ছাত্রদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, এটা দেখে আর বসে থাকতে পারিনি। 4 আগস্ট বাগেরহাট কোর্ট চত্বরে ছাত্র জনতার একত্রিত হয়ে আমরা সেই আন্দোলন শুরু করি। আমাদের নিরস্ত্র ভাইদের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, কুণ্ডা লীগ, হেলমেট লীগ, সকল লীগ মিলে বরবার হামলা করে। অনেক ভাই আহত হয়েছে। 4 তারিখ আমার হাত ভেঙে যায়, আমিও মারাত্মক ভাবে আহত হই। আমরা জুলাই যোদ্ধারা, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই ফ্যাসিস্টদেরকে বাংলার বুকে আর কখনোই জায়গা করতে দিব না।
2: আওয়ামী লীগ ও তার শরিকরা ছাড়া সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই আন্দোলন সফল হয়েছিল বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব মুজাফফর রহমান আলম।
6: একমাত্র আওয়ামী লীগ এবং তার জোট বাদে সবাই আন্দোলনের মাধ্যমে এই জুলাই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে। আমাদের বাগেরহাটে কোর্ট চত্বরে দেখেছি আবার ছাত্র দলের অনেক আহত হয়েছে, ছাত্র শিবির অনেক আহত হয়েছে এবং সেখান তারা একসঙ্গে তারা আন্দোলন করছে, সেখানে বিতাড়িত হয়েছে দেশ থেকে। আমরা একটা আবার মৌলিক অধিকার, বলতে যেটা ভাষার অধিকার, আমাদের অধিকার আমরা ফেরত পাইছি।
2: ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর প্রচার হলে 5 আগস্ট বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সহ জেলা জুড়ে আনন্দ মিছিল করেন ছাত্র জনতা। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল খুলনা কেএমপির হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে নির্দেশ প্রদান করা হয় এবং পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নির্দিষ্ট করার উপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও ডেপুটি পুলিশ কমিশনার MM শাকিলুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির এক সভা গতকাল পৌরসভার পানি শাখা ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সুপেয় পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পৌরসভার নাগরিক সেবা আরও গতিশীল করার উপরে আলোচনা করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। পৌর নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহর সমন্বয় কমিটির সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার, গীতিকার কাজী নজরুল ইসলাম।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, প্রতিনিয়ত প্রতিদিন আমরা যে সকল খাদ্য দ্রব্য গ্রহণ করছি সেগুলো ফরমালিন মুক্ত রাখা আমাদের খুবই প্রয়োজন। মাছ থেকে ফরমালিন দূর করতে লবণ পানিতে ফরমালিন দেওয়া মাছ এক ঘন্টা ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা প্রায় 90% দূর হয়। প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারণ পানিতে ফরমালিন যুক্ত মাছ ধুলে 70% ফরমালিন দূর হয়। সবচাইতে ভালো পদ্ধতি হল ভিনেগার ও পানির মিশ্রণে 15 মিনিট মাছ ভিজিয়ে রাখলে প্রায় 100% ফরমালিন দূর হয়। আর যে সকল ফল ও সবজি আমরা খেয়ে থাকি সেগুলো থেকে ফরমালিন দূর করতে ফল খাওয়ার আগে ও সবজি কাটার আগে 10 মিনিট গরম লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু অনেকটা আমরা মুক্ত থাকতে পারব। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। শিল্পী সুদীপ্ত কুমার মহলী।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। চলছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুদীপ্ত কুমার মহলী।

0: আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার। তাই শিশুদের উপযুক্ত শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। শিশুরা অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই বলে আমাদের কখনোই বিরক্তি প্রকাশ করা উচিত নয়।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

আগুন ব্যবহারে সাবধান হন। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করে রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখে। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে না যাই। জরুরি অগ্নি নির্বাপনে হাতের কাছে এক বালতি পানি ও বালি রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধী উত্তম। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করি। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিই। বন্ধ করি। ছোট ছোট ছেলে মেয়েদেরকে আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে আধুনিক গান, শুনবেন শিরিন সুলতানার কণ্ঠে। প্রথম গানটি কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

প্রিয় শ্রোতা, পরপর দোকানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শিরিন সুলতানা, বাংলাদেশ বেতার খুলনা। আয়োজনমালায় এবারে রয়েছে পল্লীগীতি, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন শেখ, প্রথম গীতিকার জসিম উদ্দিন।

পল্লীগীতি শুনলেন মোহাম্মদ নাসিরউদ্দিন শেখের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। কণ্ঠ দিয়েছেন নাজমুন নাহার বিউটি।

আল্লাপাকেশানে হাম শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলিমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন।

আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

দূরেও কাছে যে যেখানে বসে আমাদেরকে শুনছেন তাদেরকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আজও প্রতিদিনকার মতো এই আয়োজনে থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে চমৎকার কিছু গান। আর কথা হবে আপনাদের সাথে 01974121970 এই নম্বরে, যেখানে জানাতে পারবেন আপনি আপনার নতুন অনুরোধের কথা। তাহলে আর কথা নয়, শ্রোতা বন্ধু, শোনাবো গান অনুরাধা পাড়োয়াল ও কুমার শানুর কণ্ঠে ছবি ভালোবাসার ছোঁয়া। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন কাশিম ডুমুরিয়া খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, আপনারা বাগেরহাটের বন্ধু এরশাদের পছন্দে ঝিনুক মালা ছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি শুনলেন। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।
1: সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে নিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
0: প্রিয় শ্রোতা, আপনারা আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাবো নাম্বার ওয়ান সাকিব খান, এই ছবির গান, এবং গানের পরেই আপনাদের সাথে আমরা ফোনে যুক্ত হব।

0: শ্রোতা বন্ধু, সময় হলো সরাসরি আপনাদের সাথে কথা বলবার। 01974-121-970 এই নম্বরে কথা বলবো এবং শ্রোতাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার পরে স্পষ্টভাবে নাম ঠিকানা জানিয়ে আপনার অনুরোধটি করবেন। প্রথমেই কোন বন্ধু যুক্ত হলেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি ভাই, কে বলছিলেন? জি, অবশ্যই শ্রোতা সাথে থাকুন। আজকের আয়োজনের তালিকায় যেহেতু গানটি নেই, আপনি সাথে থাকলে বিজ্ঞাপন তরঙ্গের অন্য যে কোনো দিনের আয়োজনে আপনার পছন্দের গানটি শোনাতে পারবো। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন? হ্যালো,
1: আসসালামু
0: আলাইকুম, কে বলছেন, কোথা থেকে?
1: ভালো আছেন?
0: জি শ্রোতা,
1: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জব্দার, বড়খোলা পাংশা থেকে বলছি আপু।
0: জি, অনুরোধ জানাবেন,
1: গানটা শোনাবেন। গান শুনতে যাই, প্রিয় গান বুঝছেন?
0: জি জি, বলুন কোন গান?
1: সব সখীরে পার করতে নেব,
0: ছবির নামটা বলুন,
1: এই গানটি শোনাবেন, ভালো থাকবেন।
0: ছবির নামটি শ্রোতা? ঠিক আছে, ছবির নামটি তো বলতে হবে শ্রোতা। এবারে কোন বন্ধু যুক্ত হলেন আমাদের সাথে, কথা বলবো তার সাথে। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে? জি জি জি শ্রোতা, অনুরোধ জানাবেন।
2: অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, তাহলে অবশ্যই পছন্দের গানটি আপনি শুনতে পাবেন পলাশদা। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী বন্ধুর ফোনটা নিয়ে নিচ্ছি। এবারে কে আছেন, আমরা খুব সংক্ষেপে নাম ঠিকানা বলে অনুরোধে কথাটি জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কে কিছু সমস্যার জন্য আমাদের বন্ধুদের কথা শুনতে একটু সমস্যা হচ্ছে, বা সংযোগ পেতেও আমাদের একটু সমস্যা হচ্ছে। তো এই সাময়িক সমস্যার জন্য আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, আর আপনারা আছেন 01974-121-970 এই নম্বরের সাথে যুক্ত হবার জন্য অপেক্ষায়, ঠিক আমরা যেমনটা অপেক্ষা করছি। হ্যাঁ, কে বলছিলেন?
0: হ্যালো জি, আদাব, কে বলছেন, কোথা থেকে
2: বলছেন?
0: জি বলেন, অনুরোধ জানাবেন শ্রোতা।
2: চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, তাই তো? বাংলার বউ ছবিতে সাধারণত সবাই এই গানটি শুনতে চাই, সনিয়া এবং মনির খানের কণ্ঠে, এবং খুব সুন্দর একটি গান, আমরা অবশ্যই চেষ্টা করবো বন্ধুদেরকে শোনানোর। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
3: রুবেল
2: বলুন,
3: শোনাবেন হৃদয় আমার ছবি থেকে গান, এন্ড্রু কিশোর এবং কনক চেপার কণ্ঠে, গানের শিরোনাম তুমি আমার চন্দ্র, তুমি জ্যোৎস্না, আর কিছু চাই না।
2: তুমি আমার,
0: তুমি আমার চন্দ্র, তুমি জ্যোৎস্না, চাঁদের থেকেই তো জ্যোৎস্না আসে, তাই না?
2: আচ্ছা আচ্ছা, এটা তো ভাবিনি, তার বাকি সূর্য আসতে হবে তো, তাই না? আচ্ছা, এবারে কে আছেন?
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি
2: মতিমহল ছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, তাহলেই শুনতে পারবেন পছন্দের গানটি। তো পরবর্তী বন্ধুর সাথে কথা নিচ্ছি, আমরা আর একটু দুটি ফোন নিয়ে ফিরে যাব গানের কাছে, আবার আপনাদের সাথে যুক্ত হব 01974-121-970 এই নম্বরটিতে। হ্যালো, কে আছেন? হ্যালো, দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি আরো একবার চেষ্টা করুন, আমরা অবশ্যই আপনাদের সাথে যুক্ত আছি।
0: হ্যালো,
2: কাকচিড়া বরগুনা,
0: জি অনুরোধ জানাবেন।
2: জীবন চাবি, তোমাকে দিলাম জীবন চাবি, মানে ছবিটার নামও জীবন চাবি, আর তোমার হাতেই তুলে দিলাম জীবন চাবি। আচ্ছা ঠিক আছে, হ্যালো, বলুন কি গান শোনাবো?
4: গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে কাটা রাইফেল,
2: কাটা রাইফেল,
4: শিল্পী আগুন ও পিপাসা, গানের শিরোনাম
2: হ্যাঁ, লালপুরি নীলপুরি এতগুলো পুরী দেখলে তো মাথা তো একটু হ্যাং হবেই, সুতরাং একটু ভালোবাসা মানুষ খুঁজে পেতে কষ্টই হয়। এবারে কে আছেন?
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি শ্রোতা, কে বলছিলেন? জি শ্রোতা, ভালো আছি, কে বলছেন?
2: ভেড়ামারা কুষ্টিয়া।
0: জি
5: আমাকে গান শোনাবেন, ছবির নাম বধুবিদায়, বধুবিদায় ছবি থেকে রুনা লায়লার কণ্ঠে গানের কথা একটু ফির
2: একটু ফিরে দেখো একটু। আচ্ছা, আসলে গানটা গেয়ে দিলে আর শোনানোর দরকার আছে নাকি? লিখবো আমরা নাকি লিখবো না?
0: যাই হোক, শ্রোতার কাছ থেকে তো অন্য শ্রোতারা শুনে নিলেন, আমরা তাকেও শোনানোর চেষ্টা করব।
2: জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তারা সাত ফিরা। হয় যদি বদনাম হোক আরো, বদনাম ছবির গান হয় যদি বদনাম হোক আরো, তাতে আমাদের কিছু এসে যায় না। তো যাই হোক, এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো গানের কাছে। কে রয়েছেন এই মুহূর্তের শেষ বন্ধু? হ্যালো, হ্যালো, এটা এমন ভাবে বললেন, বিশ্বজিৎ বটিয়াঘাটা থেকে বলছেন, কাশেম মালার প্রেম ছবির গান শুনতে চান। কিন্তু এইভাবে কথা বললে কি হবে? কাশেম মালার প্রেম ছবি গান, ঠিক আছে বিশ্বজিৎ, আপনি অপেক্ষা থাকুন, আমরা শোনাবো। তবে এই মুহূর্তে আর নয়, ফিরছি এবার গানের কাছে।
0: হ্যাঁ, এবারে এই মাত্র আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিলেন ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে, বন্ধুর পছন্দে আরো একটি গান, অনুরোধ ছবি থেকে শিল্পী সাবিনা ইয়াসমিন, চিঠি দিও প্রতিদিন।

প্রিয় শ্রোতা, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন র্যালিতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এবারও আপনাদেরকে গানে গানে সুরে সুরেই বলতে চাই, বন্ধু তুমি শুনতে কি পাও আমাদের কথা? হ্যাঁ, ভিলেন ছবির এমন চমৎকার গানটি এই মুহূর্তে শুনতে চেয়েছেন বুলবুল আহমেদ গাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে, শিল্পী মনির খান এবং কনক চাপা।

এবারে বেয়াদব এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, শিল্পী এন্দ্র কিশোর, শুনতেছি রেজাউল আলম ঝন্টু। আপনি হয় না কোনো ঝিনাইদা থেকে অনুরোধ করেছেন।

0: 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর।

0: পণ্যের জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: প্রিয় শ্রোতা, আপনারা আছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন রাডিতে, শুনছিলেন খাল খনন বিষয়ক বিভিন্ন তথ্য। চলুন আবারও ফিরে গানের কাছে, এবারে আর কোনো বাধা নয়, তবে হ্যাঁ বাধা ছবি গান রয়েছে আপনাদের জন্য আসিফ এবং কনক চাপার কণ্ঠে। শুনতে চেয়ে সেলিম রেজা আপনি শৈলকুপা ঝিনাত থেকে অনুরোধ করেছেন।

0: বাণিজ্যিক জন্য বাংলাদেশ বেতন কমে এখন বেলা থেকে বাংলাদেশের মধ্যে ঢাকা কেন্দ্র থেকে দিদি প্রসারণ হচ্ছে
1: উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ মানে 300 কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ। তিনি আজ জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জাপানে বাংলাদেশ দূতাবাস ও ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এর অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। চলতি অর্থবছরে গত 2 আগস্ট পর্যন্ত দেশে 31 কোটি 32 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 23.4% বেশি। এর আগে গত অর্থবছরে জুলাই মাসে প্রায় 2 কোটি 86 লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে 2 কোটি 52 লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল অস্ট্রেলীয় সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই সহায়তার ঘোষণা দেন। আগামী 2028 সাল পর্যন্ত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনায় এই অর্থ ব্যয় করা হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় 55 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 120 একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের 117তম বোর্ড সভায় গতকাল এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ এশিয়ায় ফল সংগ্রহ পরবর্তী ক্ষতি কমাতে আঞ্চলিক সহযোগিতা উদ্ভাবন এবং নীতিগত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সার্ক কৃষি কেন্দ্র এসএসি। গতকাল থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এসএসির এক ভার্চুয়াল আঞ্চলিক পরামর্শ সভায় এ বিষয়ে জোরালো আঞ্চলিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। রিডাকশন অব পোস্ট হারভেস্ট লসেস অব ফ্রুটস ইন সার্ক মেম্বার স্টেটস শীর্ষক এই কর্মসূচিতে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকেরা এই অঞ্চলে ফল সংগ্রহ পরবর্তী ক্ষতির বর্তমান পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। দক্ষিণ কোরিয়ায় দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বয়ে যাওয়ায় চলতি বছর গ্রীষ্মকালীন তাপদাহে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে আজ জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত 15 মে থেকে 2 আগস্টের মধ্যে মোট 2025 জন লোক তাপদাহ সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে 16 জনের মৃত্যু হয়। রাশিয়ার একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভেরোবিয়েভ। গভর্নর জানায়, নেভোসেলকি শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর একাধিক স্থানে আগুন ধরে যায়। এতে 5 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, অগ্নি নির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন যা একটি গুদামে লেগেছিল। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
2: প্রিয় শ্রোতা, বেলা 2টায় বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনাদের পছন্দ করা গানে আবারও যোগ ফেরাচ্ছি। এবারে গোয়ালগাড়ি চুয়াডাঙ্গা থেকে আমাদের বন্ধু মিজানুর, আপনি অনুরোধ করেছিলেন প্রাণ সজনী ছবির গান শোনানোর জন্য চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে।

হচ্ছে কেউ কারো নয়, এই ছবির গান শুনতে চেয়ে পলাশ কুমার সরকার। আপনি কাঞ্চননগর ডুমুরিয়া থেকে অনুরোধ করেছিলেন, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। না বন্ধু, আমরা কিন্তু রয়েছি আপনাদের সাথে, তাই একদমই মন খারাপ করবেন না। এই গানটি শোনানোর পরেই বন্ধুরা আপনাদের সাথে আবারও আমরা ফোন ইন পর্বে হব যুক্ত। চলুন শুনে আসি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আরো একবার ফোন ইন পর্বে জানাচ্ছি আমন্ত্রণ। কথা দিয়েছিলাম এই গানটির পরপরই আপনাদের সাথে যুক্ত হব, তাই আর দেরি নয়, এক্ষুনি কথা বলতে চাই আপনাদের সাথে। 0197412190 এই নম্বরে ফোন করলেই আমাদেরকে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধুকে আছেন, হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম, বলুন।
1: আমি মোহাম্মদ হাসান কাজী, মহাশপুর ঝিনাইদহ।
0: মোহাম্মদ হাসান কাজী,
1: জি।
0: আচ্ছা বলুন।
1: ছবি হচ্ছে,
0: হ্যাঁ,
1: সুজন সখী,
0: হ্যাঁ, আমরা চেষ্টা করব আগামী আয়োজনে আপনাদের দুজনের পছন্দের গান শুনিয়ে দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
1: সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: হ্যাঁ সুফল দা, বলুন কি গান শুনবেন?
1: আমাকে গান শোনাবেন?
0: হুম, শর্ত, তাই তো, আকাশকে প্রশ্ন করতে হবে, কিন্তু কোন শর্ত মেনে কি প্রশ্ন করা যায়? ঠিক আছে, আমরাও প্রশ্ন করে নেব। হ্যালো, আসসালামু
1: আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: কেমন আছেন?
0: অনেক ভালো আছি, বলুন।
1: ওরে সাথে খোঁজার অনেক কষ্ট করে লাইন পেলাম।
0: আচ্ছা বলুন।
1: আচ্ছা
0: কি গান সেটা তো বললেন না, মহামিলন ছবি,
1: মহামিলন ছবিটাকে,
0: হ্যাঁ,
1: শিল্পী খালিদ হাসান মিলু ও কনক সাফার কণ্ঠে।
0: কোনটা?
1: আচ্ছা,
0: আমি যে তোমার প্রেমে পড়েছি। ঠিক আছে, অবশ্যই শুনাবো। আসলে কোন গ্রাম ভিত্তিক বা কোন শ্রোতা ভিত্তিক গান কিন্তু আমরা শোনাই না, আমরা চেষ্টা করি যে অনুরোধই আসুক না কেন আমাদের সংগ্রহে থাকলে সেই গানটি শুনিয়ে দেবার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
1: ভালো আছেন?
0: জি ভালো। কে বলছিলেন?
1: আমি শামীম রেজা, রামরাতি।
0: হ্যাঁ বলুন শামীম ভাই। আমার ঘর যেন স্বর্গ। অনেক ধন্যবাদ সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য। আমরাও আপনার পাশাপাশি এই চমৎকার গানটি শুনে নেব যেদিন প্রচার হবে। তো পরবর্তী বন্ধুকে আছেন, আর আমরা একটি কিংবা দুটি ফোন নিয়ে আবারও ফিরবো গানের কাছে, কেন অনেক গান রয়েছে এখনও আমাদের তালিকাতে। আসলে সময় স্বল্পতার কারণে হয়তোবা সব গান আমরা শোনাতে পারি না, কিন্তু চেষ্টা করি বন্ধু আপনাদের গানগুলো শুনিয়ে দেবার জন্য। কে আছেন? হ্যালো, জি ভালো। কে বলছিলেন? অনিক দাস। হ্যাঁ বলুন দাদা। বাঞ্জারান, ঠিক আছে, আমরা শোনাবো, নিশ্চয়ই সাথে থাকবেন সেটি আশা করছি। হ্যালো,
1: হ্যালো দিদি, শুভ দুপুর।
0: শুভ দুপুর
1: দিদি, আমি নিখিল বিশ্বাস, উত্তর নীলকবলা, রঙ্গটা খুলনা।
0: হ্যাঁ নিখিল দা, বলুন।
1: দিদি আমি আগে একটা গানের অনুরোধ করেছিলাম, গানটা পাতিনি, আজকে আগামী দিনে শোনাবেন। ছবির নাম কসাই, শিল্পী রুনা লায়লা।
0: কি দিয়া মন করিলা?
1: হ্যাঁ গানের কথা, বাড়ির
0: বাড়ির লোকে কয়, হ্যাঁ বাড়ির লোকে কয় আমায় দাবিজ করেছে। ঠিক,
1: না না বন্ধু, তিন দিন তো বাড়িতে গেলাম, দেখা
0: পেলাম। ও আচ্ছা, বন্ধু তিন দিন তো বাড়িতে গেলাম, দেখা পেলাম না। সেক্ষেত্রে আগের দিনও বলেছিলাম বন্ধু, এখন প্রযুক্তির যুগ তো, ফোন করে বাসা যাবেন তাহলে আর ফিরে আসতে হবে না। আমরা শেষ ফোনটি নিচ্ছি, কে আছেন? এস এম ওয়াসি, কুষ্টিয়া সদর থেকে। হ্যাঁ হ্যাঁ,
1: তবে মনে আর আন্দোপনারা বেগম, বিক্রমপুরে বাপের বাড়ি।
0: আচ্ছা বিক্রমপুরে বাপের বাড়ি, আচ্ছা সেখানে সবাই মিলেই যাব, সমস্যা নেই। চলুন এখন আমরা গানের কাছে যাই। তো এবারে আপনাদেরকে শোনাবো তোমাকে চাই এই ছবির গান, বিজন গোমস্তা। আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা।

সবাই তো ভালোবাসাই চায়, কেউ পায় কেউ বা হারায়, কিন্তু আমরা চাই না আপনারা ভালোবাসা হারিয়ে ফেলেন, কেননা আমরা রয়েছি আপনাদের সাথে। নিত্যানন্দ দা, আপনি রায়মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন সারেন্ডার ছবির এই গানটি শোনানোর জন্য, চলুন শুনে আসি এন্ড্রু কিশোরের কণ্ঠে।

জাফর পালন কাকচিরা বরগুনা থেকে অনুরোধ করেছিলেন এক মুঠো ভাত ছবির গান শোনানোর জন্য। শশীপূর্ণ ছবির গান শোনানোর জন্য জ্ঞানেন্দ্র পাল আপনি ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন। আপনাদের দুজনের গানই রয়েছে আমাদের তালিকাতে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা শোনাতে পারছি না, এই জন্য সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই মুহূর্তে আশা ভালোবাসা এই ছবির গান রয়েছে আপনাদের জন্য, রুনা লায়লা এবং আগুনের কণ্ঠে শোনাবো গানটি। শুনতেছি সাগর, আপনি দিগলহাট পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করতে হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। আপনাদের সাথে নিশ্চয়ই কথা হবে আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং পরিবারকে নিয়ে আনন্দ থাকবেন, সে প্রত্যাশাই। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এখন আমন্ত্রণ জানাচ্ছি নজরুলসঙ্গীত শোনার জন্য। শিল্পী খন্দকার মকবুল হোসেন।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: খন্দকার মকবুল হোসেনের কণ্ঠে দুখানি নজরুলসঙ্গীত শোনার পরপরই শুনছিলেন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সম্পর্কে বিশেষ তথ্য। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান নুরে ইয়াসমিন জলির কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন ফিরোজ খান নুন এবং এর পরের গানটির কথা লিখেছেন অধীর কুমার দাশ।

দুখানি আধুনিক গান শুনলেন নুরি ইয়াসমিন জলির কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনায়। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় এবার রয়েছে পল্লী গান, শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন, গানে কথা লিখেছেন মোহাম্মদ আব্দুর রহিম আসাদী।

দুখানি পল্লীগীতি শুনলেন মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে। প্রিয় শ্রোতা, আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকি। এখন যেহেতু চলছে বর্ষা মৌসুম, গাছ লাগাতে পারি বেশি বেশি করে। দেশের সবুজ বনায়ন যদি আমরা আবারও নতুন করে আরও বেশি সবুজায়িত করতে পারি, তাহলেও কিন্তু দেশের সেবা হবে। অর্থাৎ আপনারা দেশের জন্য যাই করুন না কেন, অবশ্যই সেটি দেশের উন্নয়নের জন্যই কাজে লাগবে। আমরা যদি বিদ্যুৎ কিংবা জ্বালানির সাশ্রয় করি, জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করি, তাহলে দেশের উন্নয়নে আমাদের এগিয়ে আসা হবে। আসুন সবাই মিলে একাত্মতা বোধ করি এবং একাত্মতা প্রকাশ করি দেশের উন্নয়নে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিকেল তিনটে বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারাদেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ মানেই 300 কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ। তিনি আজ জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। ববি হাজ্জাদ বলেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এর অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরো বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। চলতি বছরের গত 2রা আগস্ট পর্যন্ত দেশে 31 কোটি 32 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 23.4% বেশি। এর আগে গত অর্থবছরের জুলাই মাসে প্রায় 2 কোটি 86 লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। দক্ষিণ এশিয়ায় ফল সংগ্রহ পরবর্তী ক্ষতি কমাতে আঞ্চলিক সহযোগিতা উদ্ভাবন এবং নীতিগত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সার্ক কৃষি কেন্দ্র এসএসি। গতকাল থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এসএসি এর এক ভার্চুয়াল আঞ্চলিক পরামর্শ সভায় এ বিষয়ে জোরালো আঞ্চলিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। রিডাকশন অব পোস্ট হারভেস্ট লসেস অব ফ্রুটস ইন সার্ক মেম্বার স্টেটস শীর্ষক এই কর্মসূচিতে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা এই অঞ্চলে ফল সংগ্রহ পরবর্তী ক্ষতির বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। রাশিয়ার একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ। গভর্নর জানান, নোভো সেলফকি ও শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর একাধিক স্থানে আগুন ধরে যায়। এতে 5 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, অগ্নি নির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন যা একটি গুদামে লেগেছিল। দক্ষিণ কোরিয়ায় দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বয়ে যাওয়ায় চলতি বছর গ্রীষ্মকালীন তাপদাহে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে আজ জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত 15 মে থেকে 2রা আগস্টের মধ্যে মোট 2,025 জন লোক তাপদাহ সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে 16 জনের মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ডাক্তাররা দুজন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমরা আসতে স্বাস্থ্য বিচিত্র স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আজকে আমরা নিয়ে আসছি আপনাদের শিশু বিশেষজ্ঞ, শিশু সার্জারি রোগে অভিজ্ঞ ডাক্তার এইচ এম জাফর শরীফ। তার কাছ থেকে আমরা শুনতে চাইবো এই সময় শিশুদের যত্ন কীভাবে নিতে হবে, অথবা এই সময় শিশু সার্জারি কী কী রোগ হয়, যে রোগগুলো সাধারণত প্রাদুর্ভাব বেশি পায়, আমরা তার কাছে জানতে চাইবো। শ্রোতা বন্ধুরা, আগে বলে নিই, আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, 01974121970 এই নম্বরে ফোন করে আপনি অবশ্যই শিশু সার্জারি, শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য যে যে জিনিসগুলো আমরা জানতে চাইবেন আপনারা আমাদের কাছে, সেইগুলো আমাকে প্রশ্ন করবেন আশা করি। জাফর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো শিশু সার্জারি রোগ বিশেষজ্ঞ, শিশু যত্নে দিবা যত্ন বলেন বর্ষাকালীন যে যে সার্জারিগুলো সেটা সম্পর্কে যদি শ্রোতা বন্ধুকে একটু ব্রিফ দিতে, শ্রোতা বন্ধুরা বুঝতে পারতো, তারপর হয়তো তারা আপনার কাছে অনেক কিছু জানতে চাইত।
1: জি ধন্যবাদ। আসলে আমরা এখন বছরের এমন একটি সময় আছে যখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর এবছরে বৃষ্টিপাত একটু বেশি, তো এ সময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে এবং সাথে সাথে চারিদিকে পানি থাকার কারণে পানিবাহিত রোগগুলো বৃদ্ধি পায়, সাথে সাথে কিছু শিশু সার্জারির রোগও এই সময় বাড়ে। তো সেক্ষেত্রে এই বর্ষার সময়টা, বিশেষ করে এখন যে ভরা বর্ষার মৌসুম চলছে, এ সময় বাচ্চাদের বিশেষ কিছু যত্ন নিতে হয়, সে প্রসঙ্গেই আজকে আমরা আলোচনা করব।
0: যদি একটু শ্রোতা বন্ধুকে বিস্তারিতভাবে বলতেন তাহলে আরো ভালো হতো, যদি ভেঙে ভেঙে বলতেন।
1: জি, আমরা সাধারণত বাচ্চাদের রোগকে দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে সার্জারি বিষয়ক যে রোগগুলো, অর্থাৎ যার ক্ষেত্রে অপারেশন অথবা ওষুধের মাধ্যমে করা যায়, বাচ্চাকে সুস্থ করা যায়, আর একটি হচ্ছে মেডিকেল বা পেডিয়াট্রিক্স যে সমস্যাগুলো, অর্থাৎ বাচ্চাদের বিভিন্ন যে অসুখ সেগুলো। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, এই বর্ষার সময় প্রধানত যে পানিবাহিত রোগগুলো হয়, যেমন বিভিন্ন ধরনের ডায়রিয়া, এর মধ্যে ভাইরাল ডায়রিয়া আছে, ব্যাকটেরিয়াল ডায়রিয়া আছে, তাছাড়া যে আপনার শ্বাস প্রশ্বাসের যে প্রদাহ সমূহগুলো, বিভিন্ন ধরনের নিউমোনিয়া এবং এর সাথে সাথে যে ভাইরাস জ্বরগুলো সেগুলো রয়েছে। এই ছাড়া এই সময় বাচ্চাদের বিভিন্ন ধরনের পেটের অর্থাৎ সার্জিক্যাল যে অসুখগুলো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এছাড়া বাচ্চাদের নাড়ি আটকে যাওয়া, বা আমরা যেটা সহজ ভাষায় বলি নাড়িতে প্যাঁচ খেয়ে যাওয়া, এই সময়গুলো, এই অসুখগুলো এই সময় বেশি হয়।
0: আচ্ছা, এখন তো ফলের সিজন, ফলে কাঁঠাল খেলে যেমন পেট গরম হয়ে যায়, এইটার ব্যাপারে যদি একটু বলতেন।
1: জি, অনেক অনেক সময় খাবার কারণে বাচ্চাদের পেটের মধ্যে, বাচ্চাদের আমরা জানি পেটের নালীগুলো সরু, তো সেক্ষেত্রে ওখানে খাবার দলা বেঁধে আটকে যেতে পারে। আমরা এটা পাই মাঝে মাঝে স্টোনের মতো, ফিকোলিত বলে, অর্থাৎ খাবার বা কোনো কিছু যখন আমাদের মলে রূপান্তরিত হয়, সেটা শক্ত হয়ে নাড়ির মধ্যে আটকে যায়, তখন অনেক সময় বাচ্চাদের পেট আটকে, পেট ফুলে যায়, বমি হয়, অনেক সময় অপারেশনও লাগে।
0: এক্ষেত্রে অপারেশন ছাড়া কোনো পথ নেই, তাই তো?
1: প্রথমে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের ওষুধ, যেগুলো দিলে হয়তো জিনিসটা ভেঙে যাবে, সেরকম ওষুধ দিয়ে চেষ্টা করি। অনেক সময় এটা ভেঙে গিয়ে বাথরুম হওয়া শুরু করলে বাচ্চা আস্তে আস্তে ভালো হয়ে যায়, তবে অপারেশন লাগে মাঝে মাঝে।
0: আচ্ছা, ছোট বাচ্চা যেমন অনেক সময় দেখা যায় পয়সা গিলে ফেলে, এটা সবচেয়ে কমন সমস্যা।
1: জি,
0: পয়সা গিলে ফেলা অথবা কানের দুল গিলে ফেলা, বাচ্চা খেয়ে ফেলতেছে অথবা চকলেট, আস্ত চকলেট খেয়ে ফেলছে, এক্ষেত্রে আপনি এরকম রোগীগুলো পান, এই ক্ষেত্রে আপনার প্রথম থেকে কিভাবে চিকিৎসাটা শুরু?
1: জি, আমরা এগুলো অনেক পাই, বিশেষ করে কয়েন অর্থাৎ পয়সা অথবা কানের দুল, এমনকি পিন পেরেক অনেক কিছুই খাই। তো বেশিরভাগ ক্ষেত্রে কিছু করা লাগে না, ওষুধ দিলে, যে ওষুধে বাথরুমটা বাড়িয়ে দেয় সেই ওষুধ দিলে এটা বেরিয়ে আসে। তবে একটা জিনিসের ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, সেটা হচ্ছে ঘড়ির ব্যাটারি, যেটা চ্যাপটা ব্যাটারি, এই ব্যাটারিটাই সার্কিট পূর্ণ হওয়ার কারণে এই ব্যাটারি খেলে নাড়ি ফুটা হওয়ার একটা ভয় থাকে। এজন্য অবশ্যই আপনাকে জানতে হবে যে বাচ্চা কি খেয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এটা নিজে নিজে বেরিয়ে যায়, কোনো অপারেশন লাগে না।
0: ওই যে আপনি বলেন বাচ্চাদের নাড়ি পেঁচিয়ে যাওয়া, ক্ষেত্রে একটা অপারেশন করেন, হ্যাঁ, এই অপারেশনটা সম্পর্কে যদি একটু বলতেন যে কি কখন করেন বা কিভাবে এটা করেন আপনারা।
1: জি, বাচ্চাদের নাড়ি পেঁচিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, তো যে প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে 6 মাসের বাচ্চা যখন নতুন খাবার খেতে দেওয়া হয় বাচ্চাদের, সে সময় নাড়ির ভিতরে নতুন খাবার আসার কারণে ফুলে গিয়ে নাড়ির নালীটা চিকন হয়ে যায় এবং ওখানে আটকে যায়, তখন একটা নাড়ি আরেকটার মধ্যে নাড়ির মধ্যে ঢুকে যায়, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ইন্টারসাসেপশন। তো সেই ক্ষেত্রে বাচ্চা পায়খানার সাথে রক্ত আসে প্রচুর পরিমাণ, এবং জেলির মতো রক্ত আসে, জেলি এবং রক্ত মিশ্রিত মল ত্যাগ করে, সেই ক্ষেত্রে দ্রুত বাচ্চাকে রেডি করে আমরা রিসাসিটেশন বলি, মানে যেটুকু রক্তক্ষরণ হয়েছে সেটুকু পরিপূর্ণ করে দ্রুত অপারেশনের দিকে যেতে হয় এবং নাড়িটা একটা থেকে একটা বের করে দিতে হয়, কখনো নাড়ি পচে গেলে কেটে জোড়া লাগাতে হয়।
0: এই অপারেশনগুলো এখন খুলনায় হচ্ছে,
1: খুলনায় নিয়মিত হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, নিয়মিত এই অপারেশনগুলো হচ্ছে প্রতিদিন, আজকেও আমরা করেছি।
0: আচ্ছা, আরেকটা ব্যাপারে একটু জিজ্ঞেস করি, তারপর আমরা শ্রোতাদের প্রশ্ন নিতে যাবো, সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় বাচ্চাদের ওই যে পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে আপনারা অপারেশন করেন,
1: জি
0: এই অপারেশনটা সাকসেস রেট বা এই অপারেশনটা কিরকম?
1: জি, একটি আছে আমরা বলি অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, অর্থাৎ জন্মগতভাবে মলদ্বার বন্ধ থাকে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তিন ধাপে অপারেশন করা লাগে। প্রথম ধাপে পেটে মলদ্বার তৈরি করে দিতে হয়, দ্বিতীয় ধাপে যেখানে মলদ্বার রয়েছে ও যেখানে নর্মালি থাকে স্বাভাবিক সেখানে তৈরি করতে হয় মলদ্বার, তৃতীয় ধাপে পেটের মলদ্বারটা বন্ধ করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মলদ্বারের মতো ছোট ছিদ্র থাকে, সেটা একবারেই মলদ্বার তৈরি করা সম্ভব হয়।
0: ঠিক আছে, তো শ্রোতা বন্ধুদের আমরা প্রশ্ন নিয়ে আসি, দেখি শ্রোতা বন্ধু আমাদের কাছে কি জানতে চাচ্ছে, কারণ শ্রোতা বন্ধুরা ফোন দিচ্ছে অনেকগুলো, দেখি তারা কি জানতে চায়। জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: কেমন ভাই, ভালো আছেন?
0: জি আলহামদুলিল্লাহ।
2: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার, বড়খোলা পাং সক্রিয়।
0: জি বলেন লুৎফর সাহেব।
2: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হাজি মোহাম্মদ মিন্টু ভাই শুনতেছে, আমরা জানতে চাচ্ছি ভাইয়া,
0: হ্যাঁ,
2: তাদের কাছে যে যে আমার গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে কিছু কিছু শিশু হইলকে বুকের দুধ পায় না, বুঝছেন, হইলকে গরুর দুধ হইলকে আপনার হইলকে কৃষির ভিতর নিয়ে খাওয়ায়, বুঝছেন, বোতলের ভিতর নিয়ে, যে এইটা হইলকে ক্ষতি হবে কিনা, আবার হইলো কি আপনার কি খাওয়ায় ওই যে হয় তো কি খাওয়ানো যাবে কিনা, মানে চারি মাস বসছেন, এটা একটু বললেই খুশি হবেন, ভালো থাকুন, কোথাও হবেন।
1: চার মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধ না খাওয়ানোই ভালো, কারণ গরুর দুধে অনেক ধরনের অ্যান্টিজেন থাকে, অর্থাৎ যদি বাংলায় বলি তাহলে এমন অনেক উপাদান থাকে যেগুলোর সাথে শিশু পরিচিত না, যার ফলে শিশুর ডায়রিয়া হতে পারে, বিভিন্ন ধরনের অ্যালার্জি হতে পারে। সাধারণত এক বছরের নিচে আমরা গরুর দুধ খাওয়াই না। আর অন্য যে জিনিসগুলো বললেন, সুজি বা এগুলো পরিহার করা উচিত সম্পূর্ণরূপে।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: ওয়ালাইকুম আসসালাম।
0: জি,
3: সেলিম রেজা শৈলকুপা ঝিনাইদহ থেকে।
0: জি বলেন সেলিম সাহেব, শুনছি আপনার কথা।
3: জি, আমার কাছে আমার আজকের প্রশ্ন, এই বুঝি যে হচ্ছে জানি যে এই বাচ্চাদের হচ্ছে গে, আমার বাচ্চার বয়স হচ্ছে 8 বছর, এই কৃমিনাশক ট্যাবলেট সম্পর্কে ঠান্ডা পড়লে নাকি এরকম কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হয়, ছাত্র যদি একটু বলতেন।
0: কৃমিনাশক ওষুধ নিয়ে, আচ্ছা, 8 বছর বাচ্চা।
1: জি ধন্যবাদ। কৃমিনাশক ওষুধ আসলে ঠান্ডা খাওয়ানোর সাথে না, এটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশের যে সরকারিভাবে কৃমিনাশক যে ইয়েটা করা হয় সেটা সাধারণত নভেম্বর মাসের দিকে করা হয়, ওই সময় একটু শীত শীত থাকে, তবে কৃমি নিয়মিত খাওয়া উচিত এবং শুধু বাচ্চা খেলে হবে না, পরিবারের সবাইকেই খেতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, কারণ আমাদের দেশে তো বারবার কৃমির সংক্রমণ হয়।
0: ডোজটা কেমন? এটা
1: ডোজ হচ্ছে বড়দের ক্ষেত্রে একটি ট্যাবলেট, আমরা অ্যালবেন্ডাজল পাওয়া যায় একটি ট্যাবলেট, ছোটদের ক্ষেত্রে 1 চামচ, এবং 1 সপ্তাহ পরে প্রয়োজনে আরেক চামচ খেতে পারবে, তবে এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। এই কৃমির ওষুধ নিয়ে একটা ঝামেলা আছে, অনেক সময় 3 দিন পরপর খাইতে বলে, রাত্রেবেলা খেতে বলে, ভরা পেটে খেতে বলে, এগুলোর কোনো ই আছে কিনা, বাধ্যতা আছে?
1: কৃমির বিভিন্ন ধরনের ওষুধ আছে, সাধারণত আমাদের সরকারিভাবে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যালবেন্ডাজল। তো এক্ষেত্রে আবার একটি প্রবলেম আছে, যদি কোনো কোনো এই অ্যালবেন্ডাজল যেটি করে যে কৃমিটাকে একদম মেনে না ফেলে, মানে মেনে ফেলে কিন্তু অবশ করে ফেলে, যার ফলে ওরা একটা জায়গায় আটকে যায়। এখন যদি কোনো বাচ্চার অনেক কৃমি থাকে পেটে, সেক্ষেত্রে দেখা যায় এরকম নুডলসের মতো পেঁচিয়ে ওইটা নাড়ির মধ্যে আটকে যায়, দেখবেন কৃমিনাশক যখন চলে মাঝে মাঝে 2-1টা বাচ্চা আমরা পাই যে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরে পেটের ব্যথা হচ্ছে, ফুলে গেছে, তবে এটারও খুব চিকিৎসা খুব সহজ, বাথরুম ক্লিয়ার করে ওটা বের করে দেওয়া যায়, এবং সতর্ক থাকতে হবে খাওয়ানোর ক্ষেত্রে। সাধারণত এগুলো কোনো সমস্যা হয় না তেমন, এবং এখন যে ডোজে সেটি একটি মাত্র ওষুধ খাওয়ানো হয়।
0: তার মানে এখন আমরা একটা জিনিস জানলাম যে একটা মাত্র ডোজই খাওয়াইতে হবে। জি, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। জি আলহামদুলিল্লাহ।
2: আমি এসএম আশাকুত জামান আশাব, কাজীপাড়া দশের সদর দেশত থেকে।
0: জি আশাব সাহেব বলেন।
2: জানতে চাচ্ছি যে ওই যে বাচ্চাদের দাদু কাটা হয়, এই দাদু কাটা অপারেশন করা যায় কত বছর বয়সে করবে, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, অনেক বাচ্চার হাত ছিদ্র হয়, এই ছিদ্রটা কি অপারেশন করা করতে হবে, বাদে ডাক্তার
1: কোনো কোনো বাচ্চার একটি থাকে। তো ঠোঁট কাটার ক্ষেত্রে ঠোঁট কাটাটা অবশ্যই ৬ মাস থেকে ৯ মাসের মধ্যে ঠিক করতে হয়, আর তালু কাটা ৯ মাস থেকে ১২ মাস। কোন অবস্থাতেই তালু কাটাটা ১৮ মাস অতিক্রম করতে নেই, কারণ আপনি যদি একবার ১৮ মাস অতিক্রম করেন তাহলে এই বাচ্চার কথাটা নাকে নাকে হয়ে যাবে। আমরা ন্যাজাল ইন্টোনেশন বলি, এই যে নাকে কথাটি হয়, অর্থাৎ আপনি যদি আপনার নাক চেপে কথা বলেন যেমন শোনাবে সেরকম, এই যে নাকে নাকে কথা হয় এটা আর কখনো ঠিক হয় না। এই জন্য অবশ্যই ১৮ মাসের আগে অপারেশন করতে হবে। আমাদের এখানে সরকারিভাবে এবং বিভিন্ন বৈদেশিক সাহায্য সংস্থার মাধ্যমে স্মাইল ট্রেন প্রজেক্ট আছে, এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই অপারেশনটি করা হয়। এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হার্টের ছিদ্র। হার্টের ছিদ্র অনেক ধরন আছে, এএসডি বা যে ছিদ্রগুলো এগুলোর অপারেশন করা লাগে না, এগুলো নিজে নিজে সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে যেখানে বাচ্চা নীল হয়ে যায় সেক্ষেত্রে অপারেশন করা লাগে। বাংলাদেশে জাতীয় ন্যাশনাল এনআইসিবিডি যেটি আমরা বলি এবং হার্ট ফাউন্ডেশন, এই দুই জায়গায় সরকারি পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন হয়, শুধু কিছু ওষুধ কেনা লাগে।
0: আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আচ্ছা,
0: শাল দুধ আর চিনি পানি।
1: জি ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। শাল দুধ অত্যন্ত একটি কোলেস্ট্রাম বলি আমরা, অত্যন্ত উপকারী একটি বস্তু। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি এবং অনেক প্রোটিন থাকে যেগুলো ওই সময় বাচ্চার জন্য প্রয়োজন, কারণ এতদিন বাচ্চা মায়ের পেটে থাকার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু মায়ের মাধ্যমে হতো, কিন্তু যখন সে জন্মগ্রহণ করে তাকে নিজেই তৈরি করা লাগে। এই জন্য অবশ্যই তাকে শাল দুধটা খেতে হবে। আর না খাওয়ালে কি হবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বারবার অসুখে আক্রান্ত হবে এবং কম ওজন হলে অনেক খারাপ ধরনের ইনফেকশন যেটা সেপসিস বলি আমরা সেটি হতে পারে। আর চিনি পানি বা মধু এটা অবশ্যই পরিহার করা উচিত। এর এটি
0: জন্মের পরে মাচা চিড়া খাওয়া এটা উচিত না,
1: এটা আমাদের একটা অনেক দিনের অভ্যাস, কিন্তু এটা উচিত না আসলে।
0: এটা উচিত না মানে এটা আসলে বাচ্চা খুব সমস্যা তৈরি করে। আসসালামু আলাইকুম।
2: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
2: আপনারা আমি একটা মাসাব বললাম, মাসাব কাজীপাড়া থেকে সদর দেশ থেকে
0: বলছি। জি আসসালাম সাহেব বলেন।
2: বলছি যে ওই 6 মাস বছর আগে, 6 মাস বয়সের আগে তো বাচ্চা তো
1: জি বাচ্চাদের 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ, আর 6 মাস পরে আপনি ধীরে ধীরে স্বাভাবিক যে খাবার সেগুলোই খাওয়াই। আমরা খিচুড়ি রান্না করে দিই, কেউ কেউ পিসপাস বলে, ধরেন একটু চাল ডাল একটু তেল একটা শাক মিষ্টি কুমড়া এগুলো দিয়ে আপনি সিদ্ধ করে ঘেটে বাচ্চাকে, যেহেতু দাঁত থাকে না, নরম করে খাওয়াতে পারবেন। আর এই ছাড়া আস্তে আস্তে, একবারে খুব বেশি খাবার খাওয়াতে নেই, একটি খাবারই বেশ কিছুদিন খেয়ে আস্তে আস্তে আপনি স্বাভাবিক বাসায় যা খাওয়া হয় সেগুলোই খাওয়াতে পারবেন।
0: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: স্যার আমার বাচ্চার বয়স 2 বছর 3 মাস, কথা বলে না।
0: হ্যাঁ,
3: জন্মের পর থেকে মায়ের বুকের উৎপায় নেই, বাইরের খাবার খায়। এই কতদিনে কথা বলবো, বয়স হলো 2 বছর 3 মাস।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার বলছেন
1: জি আমরা মায়ের বুকের দুধ সাধারণত আমাদের, যদি আপনি দেখেন বিজ্ঞান অনুযায়ী অথবা ধর্মীয় ইয়েতেও যদি দেখেন, সাধারণত 2 বছর পর্যন্ত বলা হয়েছে যে বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে। কোনো কোনো বাচ্চা একটু বেশি খাই, তবে সাধারণত 2 বছর পর্যন্তই আপনার খাওয়ালে হয়। এরপরে ততদিনে আসলে তার স্বাভাবিক যে আমরা খাই, খাওয়া দাওয়া করি, সেই অভ্যাসটা গড়ে ওঠে, তখন আর দুধের প্রয়োজন হয় না। তখন বাইরের যে দুধগুলো, গরুর দুধ বা ফর্মুলা মিল্ক, এগুলো খেলেই তার চাহিদা, ক্যালসিয়াম বা অন্যান্য প্রোটিনের চাহিদা পূরণ হয়।
0: কথা বলতে পারতেছেন 2 বছর 3 মাসে, এটা সে কবে কথা বলতে পারে এটা জানতে চাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা, এখানে একটি কথা আছে, কথা কিন্তু সাধারণত অনেকে ধারণা করে আমরা মুখ বা জিভের মাধ্যমে বলি, এটা তো বলি, কিন্তু কথার মূল বলার অংশটা হচ্ছে আমাদের ব্রেনের একটা অংশ আছে, সেটি নিয়ন্ত্রণ করে। তো বাচ্চাদের ক্ষেত্রে কথা বলা নির্ভর করে, কোনো কোনো বাচ্চা 2 বছরে কিছু কিছু শব্দযুক্ত অক্ষর এগুলো বলতে পারে, শব্দযুক্ত করে করে একটা বাক্য বলা অল্প অল্প পারে, আর কোনো কোনো বাচ্চা হয়তো 3 বছরে। কিন্তু আপনি যদি দেখেন 3-4 বছরের পরে বলছে না, তখন অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, সদর হাসপাতাল হোক, ওখানে শিশু বিকাশ কেন্দ্র বলে একটি কর্নার আছে, ওখানে নিয়ে যেতে হবে। ওখানে স্পিচ থেরাপি দেওয়া হয়, অনেক সময় বাচ্চারা একা একা থাকলে কথা বলে না, এই জিনিসগুলো খেয়াল করা প্রয়োজন।
0: মানে এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে, চিকিৎসা করালে এটা ভালো হয়ে যাবে।
1: জি
0: আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি শ্রোতা বন্ধুর কাছ থেকে, দেখি আমাদের শ্রোতা বন্ধু কি জানতে চায় আমাদের কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। ডুমুরিয়া থেকে বলছি।
0: জি সেটা
4: আমার বাচ্চা আসলে ছোটবেলা থেকে শিশু হাসপাতালে মানে খুব কষ্ট হয়ে মানুষ হয়েছে, কিন্তু এখন তো খাবার খেতে চায় না।
0: বয়স কত বাচ্চার? আপনার বাচ্চার বয়স কত?
4: হ্যাঁ,
0: বাচ্চার বয়স
4: সাড়ে ছয় বছর।
0: এখন খেতে চায় না, এটা সমস্যা তাই তো?
1: খেলেও যেগুলো উপকারী সেগুলো খেতে চায় না, মুখরোচক খাবার খেতে চাই। তো সেক্ষেত্রে যেটি বললেন না, বাথরুম হয় না, এটির মূল কারণ হচ্ছে যে সে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি অর্থাৎ ফাইবার আছে, তন্তু বা আঁশ আছে, এরকম খাবার সে খাচ্ছে না। সেক্ষেত্রে যেটি করতে হবে, আসলে খুব জোর না দিয়ে অল্প অল্প করে খাইয়ে আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলতে হবে। সাধারণত দেখা যায় ছোটবেলায় খুব জোরাজোরি করলে বাচ্চার খাওয়ার প্রতি একটা ভীতি তৈরি হয়, তখন আর সে খেতে চায় না। তো আপনি অল্প অল্প করে যেটি সবজির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনোটা তার ভালো লাগে সেটি দিয়ে আস্তে আস্তে শুরু করেন, করলে দেখবেন একটা সময় নিশ্চয়ই সে স্বাভাবিক খাবার অভ্যাস খাদ্য অভ্যাস গড়ে তুলবে।
0: আর এই অবস্থায় কনস্টিপেশন হলে তো সমস্যা, ছোট
1: সমস্যা। জি সেক্ষেত্রে মাঝে মাঝে কিছু ওষুধ আছে আমরা যেগুলো খেলে, যেমন ইজি লাইফ, অ্যাভোলাক, এই ধরনের ওষুধগুলো আমরা দিই মাঝে মাঝে। আপনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের একজন ভালো শিশু বিশেষজ্ঞ আছেন, ওনার সাথে যোগাযোগ করলে আপনি এই সহায়তা পাবেন।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। আবারও বলছি আশরাফুজ্জামান আশরাফ ভাই, আমরা বাচ্চা তো যদি ইনফ্লুয়েঞ্জা হয় তাহলে কি আমরা কি সাপোর্টার ব্যবহার করতে পারবো, এই বিষয়ে জানতে?
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
1: জি ধন্যবাদ। শুধু ইনফ্লুয়েঞ্জা না, যে কোনো জ্বরই যদি এত বেশি হয় যে মনে হয় যে বাচ্চার খিচুনি বা অন্যান্য উপসর্গের ভয় রয়েছে, তখন আপনি সাপোজিটরি বয়স এবং ওজন অনুসারে ব্যবহার করতে পারবেন।
0: জি আসসালামু আলাইকুম। হ্যালো আসসালাম। জি শ্রোতা বন্ধু বলেন, শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন।
1: জি বুকের দুধ বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা রয়েছে, তার একটি হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি এবং তরল সমৃদ্ধ খাবার খেতে হবে মাকে। কালো জিরা খুব একটি ভালো ওষুধ, কালো জিরা খেলে আপনার কালো জিরা ভর্তা বা তরকারির সাথে খেলে এটাই বুকের দুধ বাড়ে। আর সাথে সাথে আপনি অমিডন, বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায়, এগুলো খেলেও আস্তে আস্তে বুকের দুধ বাড়ে।
0: সবজির কথা বলে লাউ তরকারি বলে, এটা এটা কত
1: লাউ? জি জি, লাউ একটি খুবই মানে এটি আমাদের হাদিসেও আছে, লাউ একটি খুবই ভালো তরকারি এবং এটি খেলে বুকের দুধ বাড়ে, পর্যাপ্ত পরিমাণে বাড়ে।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। জি বলেন, শুনছি শ্রোতা বন্ধু।
2: ছোট বাচ্চাদের ফলের জুস বা বাজারের ফলের জুস খাওয়ানো যায় কিনা?
0: ছোট বাচ্চা বলতে কয় বছর আপনি? ছয় মাসের বাচ্চা? ছয় মাসের পরে? আচ্ছা ঠিক আছে। ছয় মাস পরে ফলের জুস?
1: ছয় মাস পরে ফলের জুস বলতে আসলে আমাদের বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো কোনোটাই ভালো না। সেক্ষেত্রে আপনি যদি নিজে জুস বানিয়ে খাওয়াতে পারেন, তবে ছয় মাস পর পরই খাওয়ানো, একটু আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়ানো ভালো,
0: অভ্যস্ত করা ভালো, কারণ ওই অবস্থাতে স্টমাক তো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি বলেন, শুনছি কামাল সাহেব।
5: জি আমার প্রশ্ন হলো, মানে বাচ্চা বয়স যখন সমান হয় তখন তো তাকে আলাদা খানা খাওয়ানো যায়, তখন দুধ মধু গরুর দুধ মধু এগুলো খাওয়ানো যাবে কিনা, এটা জানেন?
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
1: জি আমরা সাধারণত গরুর দুধটা এক বছরের পরে খাওয়াই, কোনো কোনো ক্ষেত্রে দুই বছরের পরেও খাওয়ানো হয় যদি কারো অ্যালার্জি থাকে অথবা দুধ খেলে পাতলা পায়খানা হয় সেই সব বাচ্চাদের ক্ষেত্রে। আপনি ছয় মাস পরে মধু খাওয়াতে পারবেন পর্যাপ্ত অল্প পরিমাণে করে, আর গরুর দুধটা এক বছর পরে খাওয়ানোই ভালো।
0: জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো আপনার লাইন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আর এখানে একটা কথা আমাকে বলবেন, সেটা হচ্ছে কি অনেক সময় ওই যে মা চাচিরা ই করে যে পাতলা লেই করে খাওয়ায়, এই লেইটা কতটুকু ছয় মাস পরে কতটুকু উপকারী হয় লেইটা?
1: জি, এখন কিসে লেই বলতে সুজি, সুজি বা যে ইয়েটা চালের গুঁড়ো এগুলো অনেকে খাওয়ায়, এটা আসলে ক্ষতিকারক। এজন্য ক্ষতিকারক যে এতে অন্যান্য প্রোটিন এবং অন্যান্য যে উপাদানগুলো খাদ্যে সেগুলো শরীরে যায় না, বাচ্চা ফুলে যায়। দেখতে হয়তো ভালো লাগে, মনে হয় বাচ্চাটা শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, কিন্তু বাচ্চাতে এই বাচ্চাগুলোর অপুষ্টি থাকে, এই বাচ্চার পানি জমে শরীরটা ফুলে যায়, যার ফলে অবশ্যই এই সুজি বা চালের গুঁড়ো এগুলো লেই বানানোটা এবং এটা বানিয়ে খাওয়ানোটা পরিহার করা উচিত।
0: হ্যালো, আসসালামুকুম।
6: নমস্কার।
0: জি,
6: মঙ্গল থেকে বলছিলাম।
0: জি বলেন, শুনছি শ্রোতা বন্ধু। রবিবার দিন হয়, রবিবার দিন হয়, প্রতি সপ্তাহে রবিবার আড়াইটা থেকে তিনটা স্বাস্থ্য বিচিত্রা,
6: তিনটের সময়
0: আড়াইটা থেকে তিনটা হয়, তিন আধা ঘন্টা।
6: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার নমস্কার, আমি প্রস্তুত ছিলাম না, এই জন্য কোনো প্রশ্ন করতে পারছি না।
0: আচ্ছা
6: আচ্ছা,
0: জি
6: রাখি, নমস্কার।
0: আচ্ছা, আরেকটা কথা এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে কি অনেক সময় আছে না ওই যে বাচ্চাদের মানে ঝাল খাওয়ার কারণে পায়খানা অনেক সময় আটকে যায়, অনেক সময় সাপোজিটরি বা গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করে, এই গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করাটা কতটুকু উত্তম বাচ্চাদের?
1: অনেক এখন দেখা যায় বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় একদিন দুদিন পরে বাথরুম করে, তো মারা উদ্বিগ্ন হয়ে যায়, বিশেষ করে নতুন মা যারা প্রথমবার মা হয়েছেন তারা উদ্বিগ্ন হয়ে যান, তারা বারবার ডুশ ব্যবহার করেন, কিন্তু ডুশগুলো বেশি ব্যবহার না করাই ভালো, একদম নিতান্ত যদি না হয় তখন ব্যবহার করা ভালো। তাছাড়া একটা অসুখ আছে হাসপ্রাং ডিজিজ, সেটাতে বাচ্চারা পায়খানা করে না, কিন্তু সেটা খুব কম বাচ্চাদের হয়, আর বাকি সব বাচ্চারা একটু আসলে যত্ন নিয়ে একটু খাওয়া বাথরুম স্বাভাবিকভাবে করে, কাজে ডুশটা খুব বেশি না দেয়া ভালো।
0: জি, আসসালামু আলাইকুম।
7: ওয়া আলাইকুম আসসালাম। আমি আবারো সুমন বলছি ডুমুরিয়া থেকে।
0: জি,
7: বলছিলাম যে পোষণ না আমার আসলে গা মাথা করে, এটা কিসের লক্ষণ হতে পারে, এটা কি কিডনির লক্ষণ নাকি?
1: বাচ্চা যদি প্রচন্ড গা মাথা ঘোরে, এটা একটা লক্ষণ হতে পারে, বাচ্চার অপুষ্টি রক্তশূন্যতার জন্য হতে পারে। সেক্ষেত্রে আপনার দেখতে হবে, এই যেটি বললাম ডুমুরি হাসপাতালে খুব সহজে আপনি একটা সিবিসি করলে হিমোগ্লোবিন দেখলে আপনি বুঝতে পারবেন, যদি রক্তশূন্য হয় তখন গা মাথা ঘোরে। কৃমির জন্য সাধারণত গা মাথা ঘোরে না, তবে রক্তশূন্যতার জন্য ঘোরে। কিছু কৃমিতে রক্তশূন্যতা হয়, সেটা
0: রক্তশূন্যতা কৃমি থাকলে বেশি হয় যদি সে মানে ব্যালেন্সড খাবার না খায়, ফ্রুটস না খায়, বিভিন্ন ভ্যারাইটির খাবার না খায়, তাহলে তো হতেই পারে, হওয়া স্বাভাবিকটা। আর এই সময় হওয়াটা আসলে খুবই কষ্টদায়ক বাচ্চাদের, এটা হওয়া মানে সে
1: অনেক সময় দেখা যায় কমে যায় শরীরের বৃদ্ধিটা, কমে
0: যায়, হ্যাঁ, শরীর ইমিউনিটি ক্ষমতা হয় না, আবার তার গ্রোথও কমে যাচ্ছে অধিক দিয়ে, তার শরীরে আবার ওদিকে দেখা যায় স্কিনের সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপাতত প্রশ্ন আর মনে হয় নাই, শ্রোতা বন্ধুদের কাছ থেকে দেখি না তো কোনো প্রশ্ন। আচ্ছা, এখন আমরা তো আরেকটা প্রশ্ন চলে যাই এখান থেকে, ছোট বাচ্চাদের স্কিনের ডিজিজগুলো হয়, এই স্কিনের ডিজিজ নিয়ে যদি একটু ধারণা দিতে।
1: জি, এখন এই মুহূর্তে আমি পাচ্ছি যেগুলো যে বাচ্চাদের চুলকানি, যেটাকে আমরা স্ক্যাবিস বলি, আমরা অনেক রোগী পাই, বিশেষ করে যখন একটা একটা বাচ্চার হলে এটা তো ছড়ায়, কাজে এই ধরনের স্কুলে বা বিভিন্ন জায়গায় একটা বাচ্চার হলে বাচ্চারা তো একসাথে থাকে বসে, তখন এই স্ক্যাবিসগুলো, স্ক্যাবিস একটি মূল প্রবলেম, যদি এটা অনেক বেশি হয়ে চামড়া ইনফেকশন হয় তখন কিডনিতেও প্রবলেম হয়। এজন্য প্রথম ক্ষেত্রে যে আঙুলের মাঝে মাঝে পায়ে বিভিন্ন জায়গায় যে চুলকানি হয়, গুটি গুটি পানি ঠোসা মতো পড়ে, এই ক্ষেত্রে প্রথমে চিকিৎসা করলে এটা সারিয়ে ফেলা খুব সহজ।
0: তারপরে একটা কথা হচ্ছে যে সে যদি প্রথম স্টেজে যায় তাহলে সহজ, এক্ষেত্রে দেখা যায় গ্রামে গঞ্জে স্টেরয়েড ব্যবহার করে, মলম ব্যবহার করে, এইগুলো কি
1: না? তাতে তো মলম সাধারণত এই চুলকানির ক্ষেত্রে ব্যবহার করলে আরো বেড়ে যাবে, কিন্তু অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা যায়, তবে স্টেরয়েড কখনোই চিকিৎসকের পরামর্শটা উচিত ব্যবহার করা উচিত নয়।
0: আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি, এখন যেমন ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর ব্যাপারে বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা?
1: জি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গু এখন খুবই ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে, কারণ আমাদের দেশে বছরের এই সময়টাই পর্যাপ্ত পরিমাণ পানি থাকে চারিদিকে, যার ফলে এডিস মশা বংশবৃদ্ধি করে। তো বাচ্চাদের যদি দেখেন হঠাৎ করে অনেক বেশি জ্বর আসছে, খাচ্ছে না বাচ্চার, প্রচণ্ড হাতে পায়ে ব্যথা হচ্ছে, মাংসপেশিতে সব জায়গায় গিরায় ব্যথা হচ্ছে, চোখ টোক লাল রক্তবর্ণ, পেশাবের সাথে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, বা হাঁটুটাটু কোনো ফুলে গিয়েছে, দ্রুত আপনি চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, প্লেটলেট দেখতে হবে এবং ডেঙ্গু টেস্ট করে দেখতে হবে যে ডেঙ্গু হচ্ছে কিনা।
0: ধন্যবাদ। শোভন ভাই আপনাকে, কারণ আজকে সুন্দর সুন্দর কথাগুলো আমরা বললাম শ্রোতা বন্ধুদের, শ্রোতা বন্ধুরাও আমাদের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো সেটাও অ্যান্সার দিলাম। আশা করি সামনের দিনগুলোতে আরও কোনো ভালো টপিক নিয়ে আসবো, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
8: স্বাস্থ্য বিচিত্রার স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা করলেন ডাক্তার এমবি জামান, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুন আক্তার। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।
9: আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। প্রিয় শ্রোতা, কাছে দূরে দেশ বিদেশে বসে যারা এ অনুষ্ঠান শুনছেন, বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসো আরবি শিখি আপনাদের ব্যবহারিক আরবি শিখার একটি সাপ্তাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন শিক্ষার্থী। আমি প্রথমে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
10: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
9: মোহাম্মদ সাজিদুর রহমান।
11: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
9: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো?
11: আলহামদুলিল্লাহ ভালো আছি।
9: বিগত অনুষ্ঠানের ন্যায় আমরা আজও প্রথমে কিছু নতুন শব্দ ও তার অর্থ জানব, আর সেগুলি হচ্ছে ফিরশন একটি বিছানা, বেসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হেজাউন একটি জুতা। এ শব্দগুলি দিয়ে আমরা এখন বাক্য গঠন করব ইনশাআল্লাহ।
11: ইনশাআল্লাহ।
9: হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরশুন নাজিফুন, ইহা একটি পরিষ্কার বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কক্ষ। জালিকা মিন্দিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। এখানে যদি আমরা বলতে চাই যে ইহা একটি পুরাতন মসজিদ, মুসাদ্দিক সেটা কিভাবে বলতে হবে?
10: হাদা মসজিদুন কদিমুন।
9: সাজিদ বলো ইহা একটি নতুন তালা, সেটা আরবিতে কি বলবে?
11: হাদা কুফলুন জাদিদুন।
9: মাশাআল্লাহ। মুসাদ্দিক বলো ইহা একটি পরিষ্কার বিছানা, আরবিতে কিভাবে বলতে হবে?
10: হাদা ফিরশুন নাজিফুন।
9: কক্ষটি যদি দূরে হয় এবং পরিচ্ছন্ন হয় তাহলে আরবিতে আমরা কিভাবে বলতে পারি?
10: তিলকা হুজরাতুন নাজিফাতুন।
9: ওই রুমালটি ছোট, আরবিতে কিভাবে বলবো আমরা?
11: যালিকাল মিনদিলু সগীরুন।
9: মুসাদ্দিক বলো ইহা একটি নতুন পাগড়ি।
10: হাদিহি ইমামাতুন জাদিদাতুন।
9: সাজিদ ইহা একটি নতুন জামা, আরবিতে কিভাবে বলবে?
11: হাদা কমিসুন জাদিদুন।
9: উহা একটি নতুন টুপি।
11: তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন।
9: মুসাদ্দিক ইহা একটি পরিষ্কার পোশাক।
10: হাদা কমিসুন নাজিফুন।
9: উহা একটি ছোট জুতা।
10: যালিকা হিজাউন সগীরুন।
9: সাজিদ ইহা একটি সুন্দর বালিশ, বিসাদাতুন অর্থ বালিশ।
11: হাদিহি উসাদাতুন জামিলাতুন।
9: মুসাদ্দিক উহা একটি ছোট চাবি।
10: যালিকা মিফতাহুন সগীরুন।
9: মাশাআল্লাহ, চমৎকার জবাব দিয়েছো তোমরা। আমরা সকলে জানি যে সাব্বুরাতুন অর্থ ব্ল্যাকবোর্ড, তো সেক্ষেত্রে ব্ল্যাকবোর্ডটি ময়লা, আরবিতে ওয়াসিখাতুন অর্থ হচ্ছে ময়লা। তো যদি এখানে জিজ্ঞাসা করা হয় যে ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড, তাহলে আরবিতে কিভাবে বলতে হবে?
10: হাদিহি সাবুরাতুন ওয়াসিখাতুন।
9: মাশাআল্লাহ। আমরা এই শব্দগুলির ভিতরে একটি শব্দ আমরা জেনেছি অন্য শব্দগুলির সাথে, সেটা হচ্ছে হেজাউন।
12: জি,
9: হেজাউন অর্থ
12: জুতা,
9: জুতা। এখন যদি বলি যে তোমার জুতা নতুন, আরবিতে কিভাবে বলতে হবে?
12: হিজাউকা জাদিদুন।
9: তোমার জুতা পুরাতন, সাজিদ।
12: হিজাউকা কদিমুন।
9: যদি বলি যে আমার ভাইয়ের জুতা নতুন, মুসাদ্দিক।
12: হিজাউ আখি জাদিদুন।
9: আমার বোনের জুতা নতুন।
12: হিজাউ উখতি জাদিদুন।
9: মাশাআল্লাহ। তার জুতা ছাদের উপর, ফাউকুন মানে উপর, সাকফুন অর্থ
12: ছাদ,
9: ছাদ। কিভাবে বলবে তার জুতা?
12: জি, হিজা উহা ফাউকা সাকফি।
9: হিজা উহা আমরা বলবো যদি কোন মহিলার জুতার ব্যাপারে জিজ্ঞাসা হয় যে তার জুতা ছাদের উপরে, তখন বলবো হিজা উহা ফাউকা সাকফি। খালিদের জুতা ছাদের নিচে আমরা কিভাবে বলবো?
12: হিজা উ খালিদিন তাহতা সাকফি।
9: জি, মাশাআল্লাহ। আমার মামার জুতা পুরাতন, মুসাদ্দিক।
12: হিজা উ খালি জাদিদুন।
9: আমার চাচার জুতা নতুন।
12: হিজা উ আম্মি জাদিদুন।
9: জাদিদুন অর্থ নতুন, হিজাউন অর্থ জুতা। তো সেই হিসেবে আমরা হিজাউনের সাথে যেটাই লাগাবো তারই জুতা হবে। যদি হিজাউ আখি বলি তাহলে আমার ভাইয়ের জুতা।
12: জি,
9: যদি বলি হিজাউ উখতি আমার বোনের জুতা, সেটা পুরাতন যদি হয় তাহলে কদিমুন, যদি নতুন হয়
12: জাদিদুন,
9: জাদিদুন। যদি উৎকৃষ্ট জুতা হয় তাহলে আরবিতে কিভাবে বলে? যে আমার উৎকৃষ্ট জুতা, অর্থাৎ আমার জুতা উৎকৃষ্ট, তাহলে আরবিতে কিভাবে বলবে? জাইয়িদুন।
12: হিজা ই জাইয়িদুন।
9: আমার ভাইয়ের জুতা উৎকৃষ্ট।
12: হিজা উ আখি জাইয়িদুন।
9: এবার তালা নিয়ে কিছু বাক্য আমরা রচনা করি। তালাটি খোলা,
12: আল কুফলু মাফতুহুন।
9: তালাটি বন্ধ,
12: আল কুফলু মুগলাকুন।
9: মুগলাকুন অর্থ বন্ধ, আর মাফতুহুন অর্থ হচ্ছে
12: খোলা,
9: খোলা। ফিরাশ নিয়ে যদি বাক্য তৈরি করি আমরা, যে আমার বোনের বিছানা ময়লা, ওয়াসিখুন মানে ময়লা।
12: জি,
9: তো সেই হিসেবে মুসাদ্দিক তুমি কি বলবা? আমার বোনের বিছানা ময়লা।
12: ফিরাশু উখতি ওয়াসিখুন।
9: আমার ভাইয়ের কক্ষ ময়লা। ওয়াসিখতুন আর কি স্ত্রীবাচক শব্দ। আমার ভাইয়ের কক্ষ ময়লা।
12: হুজরাতু আখি ওয়াসিখতুন।
9: আমার মায়ের কক্ষ পরিচ্ছন্ন, মুসাদ্দিক।
12: হুজরাতু উম্মি নাজিফাতুন।
9: ইমামতুন অর্থ পাগড়ি। আমরা পাগড়ি নিয়ে যদি দুই একটি বাক্য গঠন করি, তার পাগড়ি পুরাতন। তার এখানে আমি কোনো পুরুষের কথা বলছি।
12: জি, ইমামাতুহু কদিমাতুন।
9: সাজিদ বলো তার পাগড়ি নতুন, সেক্ষেত্রে কি বলবে?
12: ইমামাতুহু জাদিদাতুন।
9: উহ একটি ময়লা রুমাল, এটা আরবিতে মুসাদ্দিক কিভাবে বলবে?
12: যালিকা মিন দিলুন ওয়াসিখুন।
9: এই পর্যায়ে আমরা আরো কিছু নতুন শব্দ শিখব এবং বাক্য গঠন করব ইনশাআল্লাহ। আর তা হচ্ছে তিলমিজুন একজন ছাত্র।
12: জি জি,
9: তিলমিজাতুন
12: একজন ছাত্রী,
9: একজন ছাত্রী। মুআল্লিমুন
12: একজন শিক্ষক।
9: মুআল্লিমাতুন
12: একজন শিক্ষিকা।
9: ওয়ালাদুন
12: একটি ছেলে।
9: বিনতুন
12: একটি মেয়ে।
9: তিফলুন তিফলাতুন
12: একটি শিশু।
9: মুআদ্দাবুন
12: ভদ্র,
9: ভদ্র সভ্য দুটি বলা যায়। সে একজন ছাত্রী, এখানে সর্বনাম ব্যবহার করা হিয়া।
12: জি,
9: আরবি কি হবে মুসাদ্দিক?
12: হিয়া তিলমিজাতুন।
9: তিনি একজন শিক্ষক, মুসাদ্দিক। মুআল্লিমুন অর্থ
12: জি
9: শিক্ষক, তাহলে কিভাবে বলবে?
12: হুয়া মুআল্লিমুন।
9: মুআল্লিমাতুন অর্থ একজন শিক্ষিকা। সাজিদ বলো যে তিনি একজন শিক্ষিকা।
12: হিয়া মুআল্লিমাতুন।
9: বিনতুন অর্থ একটি মেয়ে, সে আমার মেয়ে।
12: হিয়া বিনতি,
9: সে আমার ছেলে।
12: হুয়া ওয়ালাদি,
9: আরবিতে আনা অর্থ আমি।
12: জি জি,
9: এটা একটা সর্বনাম, আনা আমি। আন্তা আন্তি এর অর্থ তুমি।
12: জি জি,
9: আন্তা ব্যবহার হয় পুরুষ বাচক শব্দ হিসেবে পুরুষের জন্য, আন্তা কোনো পুরুষকে বলা হয় তুমি, আর আন্তি হচ্ছে কোনো নারীকে বলা হয় তুমি। তো যদি আমি জিজ্ঞাসা করি তুমি একজন ছাত্র, মুসাদ্দিক কিভাবে বলবে?
12: আনা তিলমিযুন।
9: তুমি একজন ছাত্র।
12: আনতা তিলমিযুন।
9: তুমি বলো ফাতেমা, ফাতেমাকে লক্ষ্য করে তুমি একজন ছাত্রী, আরবি কি হবে?
12: আনতি তিলমিযাতুন।
9: যদি বলি যে আমি একজন শিক্ষক, তাহলে আরবি কি হবে মুসাদ্দিক?
12: আনা মুআল্লিমুন।
9: সে একজন শিক্ষিকা?
12: হিয়া মুআল্লিমাতুন।
9: মাশাআল্লাহ। আনা খালিদুন, এর অর্থ কি মুসাদ্দিক?
12: আমি খালেদ।
9: আনা রাশিদুন?
12: আমি রশিদ।
9: মাহমুদুন আখি?
12: মাহমুদ আমার ভাই।
9: আয়েশাতু উখতি?
12: আয়েশা আমার বোন।
9: ফাতেমাতু তিলমিযাতি?
12: ফাতেমা আমার ছাত্রী।
9: ফারহানা আমার মা?
12: ফারহানাতু উম্মি।
9: খাদিজা আমার খালা?
12: খাদিজাতু খালাতি।
9: আয়েশা আমার চাচি?
12: আয়েশাতু আম্মাতি।
9: মাশাআল্লাহ। এখানে আরবিতে খাদিজাতুন শব্দটি আমরা পড়ছি, খাদিজাতু, এখানে খাদিজাতুন বলা যাবে না।
12: জি জি।
9: মনে রাখতে হবে যে সাধারণত পুরুষবাচক শব্দগুলো শেষে তানবিন হয়।
12: জি।
9: খালিদুন, রশিদুন, বকরুন, জাইদুন, কিন্তু স্ত্রীবাচক শব্দ সেগুলো শেষে তানবিন আসে না। যেমন আমরা বলে থাকি আয়েশাতু, খাদিজাতু, ফারহানাতু, মাহমুদাতু। মুসাদ্দিক তুমি বলো নিজের সম্পর্কে, আমি একজন ছাত্র।
12: আনা তিলমিযুন।
9: আমি নতুন ছাত্র।
12: আনা তিলমিযুন জাদীদুন।
9: সাজিদ বলো আমি ভদ্র ছেলে।
12: আনা ওয়ালাদুন মুআদ্দাবুন।
9: আয়েশা সম্পর্কে যদি জিজ্ঞাসা করি মুসাদ্দিককে যে আয়েশা একজন ছাত্রী, আরবিতে কি বলবে?
12: আয়েশাতু তিলমিযাতুন।
9: আয়েশা ভদ্র মেয়ে।
12: আয়েশাতু বিনতুন মুআদ্দাবাতুন।
9: বিলাল সম্পর্কে সাজিদ যদি জিজ্ঞাসা হয় তোমাকে যে বিলাল একজন ছাত্র, আরবিতে কি বলবে?
12: হুয়া তিলমিযুন।
9: সে নতুন ছাত্র।
12: হুয়া তিলমিযুন জাদীদুন।
9: সে ভদ্র ছেলে।
12: হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন।
9: মাশাআল্লাহ। মাজিদ ভালো শিক্ষক, মুসাদ্দিক আরবিতে কিভাবে বলবে?
12: মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন।
9: জাইনাব একটি ছোট মেয়ে, আরবিতে কিভাবে বলবে মুসাদ্দিক?
12: জাইনাবু বিনতুন সগীরাতুন।
9: ফারহানা নতুন শিক্ষিকা, সাজিদ?
12: ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন।
9: মাহমুদ সুন্দর ছেলে, এটাকে আমরা আরবিতে কিভাবে বলবো?
12: মাহমুদুন ওয়ালাদুন জামিলুন।
9: আরবিতে ইয়া অর্থ হে।
12: জি।
9: ইয়া ওয়ালাদু
12: হে ছেলে, ছেলে।
9: ইয়া বিলালু
12: হে বিলাল।
9: ইয়া বিন্তু
12: হে মেয়ে।
9: ইয়া জাইনাবু
12: হে জাইনাব।
9: যদি বলি যে জাইনাব এসেছে, আরবিতে কিভাবে বলবে?
12: জাআ জাইনাবু।
9: জাআত।
12: জাআত জাইনাবু।
9: খালেদ এসেছে?
12: জাআ খালিদুন।
9: ফাতেমা এসেছে?
12: জাআত ফাতিমাতু।
9: ফাতেমা বাজারে গিয়েছে, আরবিতে কিভাবে বলবো? জাহাবাত।
12: জি। জাহাবাত ফাতিমাতু ইলা সুকি।
9: খালিদ বাজারে গিয়েছে?
12: যাহাবা খালিদুন ইলা সুকি।
9: খালিদ বাজার থেকে ফিরে এসেছে, রজাআ অর্থ ফিরে আসা। খালিদ বাজার থেকে ফিরে এসেছে।
12: রজাআ খালিদুন মিনাস সুকি।
9: ফাতেমা বাজার থেকে ফিরে এসেছে।
12: রজাআত ফাতিমাতা মিনাস সুকি।
9: ফাতিমাতু
12: রজাআত ফাতিমাতু মিনাস সুকি।
9: মিনাস সুকি। লাকীতু অর্থ আমি সাক্ষাৎ করেছি।
12: জি।
9: লাকীতু অর্থ আমি সাক্ষাৎ করেছি। তো আমি যদি জায়েদের সাথে সাক্ষাৎ করি তো আরবিতে কিভাবে বলবো?
12: লাকীতু জাইদান।
9: আমি ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করেছি।
12: লাকীতু ফাতিমাতু।
9: ফাতিমাতা।
12: লাকীতু ফাতিমাতা।
9: লাকীতু ফাতিমাতা। লাকীতু অর্থ আমি সাক্ষাৎ করেছি।
12: ফাতিমাতা।
9: ফাতিমাতা
12: ফাতিমার সাথে।
9: ফাতিমার সঙ্গে। অতঃপর তাকে সালাম করেছি। সুম্মা সে ভদ্র মেয়ে আরবিতে কিভাবে বলবে?
12: হিয়া বিনতুন মুআদ্দাবাতুন।
9: তার মাতা মারা গিয়েছে। মাতাত, মাতা ইয়ামুত অর্থ মৃত্যুবরণ করা। তো তার মাতা মারা গিয়েছে আরবিতে কিভাবে বলবে? মাতাত।
12: তার কি কোনো ছেলে নাকি মেয়ে?
9: মাতাত, খাদিজার কথা বলছি। তার মাতা মারা গিয়েছে। প্রথমে খাদিজা সম্পর্কে আলোচনা চলতেছিল, পরে জিজ্ঞাসা এখানে যে তার মাতা মারা গিয়েছে, আরবিতে কিভাবে বলবে? মাতাত উম্মুহা।
12: জি, মাতাত উম্মুহা, তার মাতা মারা গিয়েছে।
9: খালেদের মাতা মারা গিয়েছে।
12: মাতা উম্মুহু।
9: মাতাত, মাতাত
12: উম্মুহু।
9: হু, যেহেতু উম্মুন হচ্ছে স্ত্রীবাচক শব্দ, তো ফেল বা ক্রিয়ার ভিতরে এই স্ত্রীবাচক শব্দের যে চিহ্ন এটা প্রকাশ পেতে হবে।
12: জি,
9: মাতা খালিদুন, খালেদ মারা গিয়েছে।
12: জি,
9: খালেদের মাতা মারা গেলে মাতাত উম্মু খালিদিন।
12: জি,
9: ফাতেমার মাতা মারা গিয়েছে মাতাত উম্মু ফাতিমাতা। তার রুমাল পুরাতন, আরবিতে সাজিদ কিভাবে বলবে?
12: মিন দিলুহু কদিমুন।
9: আমাদের মসজিদ আরবিতে কি বলে?
12: মাসজিদুনা।
9: এখান থেকে দূরে।
12: বাঈদুন মিন হিনা।
9: আমাদের মসজিদ অধিক নিকটে। আকরব মানে অধিক নিকটে, করিবুন মানে নিকটে।
12: নিকটে
9: আমাদের মসজিদ অধিক নিকটে, এটা আমরা আরবিতে কিভাবে বলবো?
12: আকরব মাসজিদুনা জিদ্দান।
9: হাজারতু মানে উপস্থিত, আমি উপস্থিত হয়েছি।
12: জি,
9: তো আমি মাদ্রাসায় উপস্থিত হয়েছি। হাজারতু ক্রিয়া দিয়ে যদি বাক্য রচনা করা হয় তো কিভাবে বলবে?
12: হাজারতু ফিল মাদ্রাসাতি।
9: সাজিদ বলো, আমি মসজিদে উপস্থিত হয়েছি।
12: হাজারতু ফিল মাসজিদি।
9: এরপর নামাজ পড়েছি।
12: সুম্মা।
9: জি,
12: সাল্লাইতু।
9: সুম্মা সাল্লাইতু। এরপর আমার কক্ষে ফিরে এসেছি।
12: সুম্মা
9: বাড়িতে ফিরে এসেছি। আমার বাড়িতে ফিরে এসেছি। আমি জায়েদকে দেখছি না। মা রআইতু, আমি দেখছি না। তো সেই হিসেবে যদি বলি আমি জায়েদকে দেখছি না, তাহলে কিভাবে বলবা?
12: মা রআইতু জাইদান।
9: আমার বোন বাড়িতে এসেছে।
12: উখতি।
9: জাআত আগে বলো।
12: জাআত উখতি ইলাল বাইতি।
9: জাআত উখতি
12: ইলাল বাইতি।
9: ইলাল বাইতি। অতঃপর সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ার জন্য। অতঃপর সে দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ার জন্য। তুমি কখন এসেছো? কখন এসেছো আরবিতে মাতা মানে কখন তুমি এসেছো? জি, ইতা।
12: জি,

0: যদি বলি মসজিদে ইলাল মসজিদ, মাতা জি ইতা ইলাল মসজিদে, যদি বলি বাড়িতে কখন এসেছো
1: মাতা জি ইতা ইলাল বাইতি,
0: মাশাআল্লাহ। এভাবে করে যত বাক্য তৈরি করা যায় তত আমাদের আরবি চর্চা এগিয়ে যাবে।
1: জি,
0: আমাদের আরবি চর্চা এভাবে এগিয়ে যাবে, যত আমরা চর্চা করব তত এগিয়ে যাবে। যদি বলি যে আমার বিছানা, আমার বিছানা হারিয়ে গেছে, মাফকুদুন মানে হারিয়ে যাওয়া, মাফকুদুন ফাকাদ ইয়াফকুদ হারিয়ে যাওয়া, মাফকুদ মানে হারিয়ে গেছে, তো আমার বিছানা ফেরাশি মাফকুদুন, ফেরাশি মাফকুদুন। আমি মাথা রেখেছি বালিশে, আমি মাথা রেখেছি বালিশে, রেখেছি হচ্ছে ওয়াজাতু,
1: জি
0: আমার মাথা
1: ওয়াজাতু রাসি আলাল আলাল উইসাদাতি,
0: ওয়াজাতু জি ওয়াজাতু রাসি
1: আলাল উইসাদাতি
0: আলাল উইসাদাতি, আমি বালিশে মাথা রেখেছি। আমার রুমাল ছিঁড়ে গেছে, ইনশাক্কা ইনশাক্কা মানে ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, তো ইনশাক্কা ফেটে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে বলতে হবে ইনশাক্কা
1: মিন দিলি,
0: আমার জামা ছিঁড়ে গেছে। সাজিদ কিভাবে বলবে
1: ইনশাক্কা কামিসি,
0: সাকফুন অর্থ আমরা সকলে জানি সাদ,
1: জি জি,
0: আমি সাদে উঠেছি, সাদে সুইতু, সুইদা ইয়াসাদু এর অর্থ হচ্ছে আরোহণ করা, তো আমি সাদের উপর আরোহণ করেছি, আরবিতে কিভাবে বলবে
1: সুইতু আলা সাকফি,
0: আমি ছাদ থেকে নেমেছি, নাজাল তু অর্থ নামা, আমি নেমেছি, নাজাল্লা ইয়ানজিলু এর অর্থ নামা, তো আমি ছাদ থেকে নেমেছি,
1: নাজালতু মিনাস সাকফি,
0: মাশাআল্লাহ। আমাদের সবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোন উঁচু স্থানে আরোহণ করতেন তখন পড়তেন আল্লাহু আকবার,
1: জি জি,
0: আর যখন উঁচু স্থান থেকে নিচু স্থানে নামতেন তখন পড়তেন সুবহানাল্লাহ। তো আমরা যখন উপরের দিকে উঠব তখন কি পাঠ করব,
1: আল্লাহু আকবার।
0: তো সেই হিসেবে যদি বলি যে আমি উঁচু জমিনে আরোহণ করেছি, সুইতু আলাল আরদিল মুরতাফিআতি,
1: জি,
0: তো যেহেতু আল্লাহু আকবার বলতে হয় তো মুকাব্বিরান, কে
1: মুকাব্বিরান,
0: তা সুইতু আলাল আরদিল মুরতাফিআতি মুকাব্বিরান, আমি উঁচু জমিনে আরোহণ করেছি আল্লাহু আকবার বলে
1: বলে, জি।
0: যদি নিচু স্থানে আমি নামি তাহলে বলতে হবে নাজালতু ইলাল আরদি সাফিলা, আমি নিচু জমিনে অবতরণ
1: করেছি।
0: সাব্বাহা ইসাব্বিহু তাসবিহান এর অর্থ তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ পাঠ করা,
1: জি।
0: তাহলে কিভাবে বলতে হবে, নাজালতু ইলাল
1: ইলাল
0: আরদিল আরদি সাফিলাতি মুসাব্বিহান, আমি নিচু জমিনের দিকে নেমেছি, সুবহানাল্লাহ পাঠরত অবস্থায়। তো উঁচু স্থানে আরোহণ করতে গেলে আমরা সকলেই আল্লাহু আকবার পাঠ করব, এটা সুন্নাত, আর নিচু জমিনে যখন আমরা অবতরণ করব তো তখন আমরা পাঠ করব
1: সুবহানাল্লাহ,
0: এটা আমাদের প্রিয় নবীজির সুন্নাত,
1: জি।
0: কারণ সাধারণত আমরা যখন উঁচু স্থানে আরোহণ করি তখন ওই স্থানটা বড় মনে হতে থাকে, কিন্তু আসলে তো স্থান বড় না, স্থানের স্রষ্টা বড়,
1: জি জি,
0: জীবন বড় না, জীবনের স্রষ্টা বড়,
1: জি।
0: এই জন্য বড়ত্বের যে সম্বন্ধ এটা আমরা আল্লাহর দিকে করব,
1: জি।
0: এই জন্য প্রিয় নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে উঁচু জমিনে আরোহণ করার সময় আমরা আল্লাহ আকবার পাঠ করব, আর জমিন থেকে যখন নিচের দিকে নামব তখন সুবহানাল্লাহ
1: বলব।
0: তো আমরা আল্লাহকে কখনো ভুলব না, আমরা আল্লাহকে সবসময় স্মরণ করব,
1: জি।
0: ইনশাআল্লাহ আমরা যদি কখনো কোনো ভবিষ্যৎকালীন কোনো কথা বলতে চাই, ভবিষ্যতের দিকে সম্বন্ধ করে আমরা যখন কথা বলবো তখন আমরা কি করব,
1: ইনশাআল্লাহ
0: ইনশাআল্লাহ বলব। আর যে কাজটা আমাদের অতীত হয়ে গেছে, সেরকম কোনো কাজ আমরা করে ফেলেছি তাহলে আমরা বলবো মাশাআল্লাহ,
1: জি
0: মাশাআল্লাহ। তুমি কি কাজটা করেছো, ফাআলতু মাশাআল্লাহ। তুমি কি নামাজ পড়েছো, হাল সাল্লাইতা। তুমি কি নামাজ পড়েছো, তোমরা কি বলবো, সল্লাইতু মাশাআল্লাহ। আল্লাহ যেহেতু চেয়েছেন, যেভাবে চেয়েছেন আমি সেভাবে পড়েছি। তুমি কি আসরের নামাজ পড়বে, হাল তুসাল্লি সলাত আল আসরি। তুমি কি আসরের নামাজ পড়বে,

0: এখন আমরা ইনশাল্লাহ বাঁধিয়ে বা ইনশাল্লাহ যুক্ত করে আমরা বলবো যে
1: সাল্লাইতু
0: উসাল্লি
1: উসাল্লি সালাতুল আসরি
0: সালাতাল আসরি
1: সালাতাল আসরি ইনশাআল্লাহ
0: উসাল্লি সালাতাল আসরি
1: ইনশাআল্লাহ
0: সাজিদ বলো আমি মাগরিবের নামাজ আদায় করব ইনশাআল্লাহ তো উসাল্লি সালাতাল মাগরিবি
1: সাল্লি সালাতাল মাগরিবি ইনশাআল্লাহ
0: আমি ইশার নামাজ আদায় করব ইনশাআল্লাহ
1: উসাল্লি সালাতাল ইশাই ইনশাআল্লাহ
0: সাজিদ বলো আমি ফজরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ
1: উসাল্লি সালাতাল ফজরি ইনশাআল্লাহ
0: এভাবে করে আমরা যখনই অতীতের কোনো কথাকে স্মরণ করে কথা বলবো তখন মাশাআল্লাহ বলবো আর যখন আগামীতে কোনো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করব এবং সেই কাজ যথাসময় করব তখন আমরা ইনশাআল্লাহ বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা ইল্লা ইয়াশাআল্লাহ আগামীতে যে কাজটা তুমি করবে ওই কাজটা করার সময় বলবে ইনশাআল্লাহ তো আমরা মাশাআল্লাহ ইনশাআল্লাহর ব্যবহারও শিখলাম আরবি কথোপকথনের ভেতর দিয়ে প্রিয় শ্রোতা আমাদের সময় শেষ হয়ে এলো আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে দেশে প্রবাসে সুন্দর ও সুস্থ রাখুন তাছাড়া আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানিয়ে আমাদের ঠিকানায় চিঠি লিখতে পারেন চিঠি লেখার ঠিকানা প্রযোজক এসো আরবি শিখি প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা খুলনা 9000

এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

নাতি রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, বর্জ্যপানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থানে স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারাদেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ 2025-এর আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশি বিনিয়োগ মানে 300 কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ। তিনি আজ জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এর অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। রাশিয়ার একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ। গভর্নর জানান, নোভোসেলস্কি শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর একাধিক স্থানে আগুন ধরে যায়। এতে 5 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, অগ্নি নির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন যা একটি গুদামে লেগেছিল। দক্ষিণ কোরিয়ায় দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বয়ে যাওয়ায় চলতি বছর গ্রীষ্মকালীন তাপদাহে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে বলে আজ জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত 15ই মে থেকে 2রা আগস্টের মধ্যে মোট 2,025 জন লোক তাপদাহ সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে 16 জনের মৃত্যু হয়। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বিকেল ৪:০৫ আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে চাষ আবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান। সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা?
2: আলহামদুলিল্লাহ,
1: হাসিবু রে বাবু,
2: আমরা সব ভালো
1: আছি।
2: আপনি কেমন আছেন?
1: আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তা তোমাদের খবর টবর কি? ধান কি যখন রোবে, তাই না?
3: আবার ওই যে সেই বীজতলা তৈরি করে, সে এনে আবার কি কোটে কি করে,
4: তেলাপিয়া
1: মাছ সহজলভ্যে চাষ করে, তেলাপিয়া।
3: আচ্ছা, হোলি আমার একটু দিয়ে নে
1: কিন্তু, অবশ্যই দেবে। তা আজ আমরা যখন আমাদের কমলাবু তেলাপিয়া চাষ করছে, তা সেই সম্পর্কে একটু শুনি আমরা, তাই না? মনোসেক্স তেলাপিয়া মাছের একক চাষ ব্যবস্থাপনা, এ বিষয়ে আমরা শুনব। আলোচনা করবেন জনাব এটিএম তৌফিক মাহমুদ, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই মাছ বিষয়ে আজকে প্রশ্ন করবেন, তা আমি ফোন নম্বরটা বলে দিই,
3: 019-0194-74-12-1970-70।
1: আমি আবার বলছি, এবার
3: আমি কব,
1: হ্যাঁ রে বাবু বলুক, 019-0194-74-12-1970-70। তাহলে আমরা শুনি,
2: তবু
1: ভাই আমরা শুনি এই আলোচনা।
5: ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
5: আমরা এখন হচ্ছে, আসলে আমরা মাছ চাষ কিন্তু শুরু হয়ে গেছে, সব যে পরিমাণে বৃষ্টি হচ্ছে,
1: পানি ভরে গেছে
5: পুকুরে, পুকুর জলাশয় কিন্তু পানিতে ভরে গেছে, এবং এই সময় আমাদের প্রাকৃতিক যে প্লাবন ভূমি আছে, এগুলাতে দেশীয় মাছের প্রজননের সময়, এই জন্য আমরা মা মাছ রক্ষা করি, আর সাথে আমরা আমাদের যে জলাশয়গুলো আছে সেগুলো যাতে আমরা চাষের আওতায় আনতে পারি। তো সেই চাষের মধ্যে একটা ভালো একটা প্রজাতি হচ্ছে আমাদের মনোসেক্স
1: তেলাপিয়া,
5: বা সকল মাছ পুরুষ মাছ। এই এই মাছের একক চাষ একটা লাভজনক চাষ হতে পারে, এটা দ্রুত বর্ধনশীল এবং বাজার মূল্যও ভালো, এবং বাজারের চাহিদাও আছে,
1: চাহিদাও।
5: এবং এটার আরেকটা বড় সুবিধা, 4-5 মাসেই এই ফলন, এই মাছের ফলনটা পাওয়া সম্ভব, দ্রুত বাড়ে। তো আমরা জানি মাছ চাষ করতে গেলে আসলে একটা ব্যবস্থাপনা প্রয়োজন। তো প্রথমেই আমাদের একটা পুকুর নির্বাচন করা প্রয়োজন, এবং সেই পুকুরটাকে মাছ চাষের উপযোগী করে প্রস্তুত করা,
1: কি করতে হবে সেটা।
5: তারপরে আমি কি মাছ চাষ করব, যদি আমি তেলাপিয়া করি তাহলে এই পোনা আমাকে খোঁজ করে বের করতে হবে, মজুত করতে হবে। তারপরে খাদ্য ব্যবস্থাপনা, আপনারা জানেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি চাষ করতে হয় তাহলে তা মাছকে কিন্তু সেইভাবে খাদ্য খাবার দিতে হবে, নাহলে কিন্তু তারা সময় মতো বড় হবে না। তারপরে পানি এবং মাছ চাষের কালীন সময়ে পানি, পুকুরের পানি এবং পরিবেশ ব্যবস্থাপনা ভালোভাবে করতে হবে, যাতে মাছে কোনো রোগ বালাই না আসে এবং মাছ ভালো পরিবেশ পেয়ে দ্রুত বৃদ্ধি হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে বড় হয়ে গেলে আমাদেরকে মাছ আহরণ বাজারজাত করতে হবে। তো এটা হলো মূল পয়েন্টগুলো হলো এগুলা মাছ চাষের ক্ষেত্রে। এখন আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। পুকুর তৈরিতে আমাদের কি করতে হবে, পুকুরের এক পাড় থাকে, তলদেশে অনেক সময় কালো কাদা পচা কাদা থাকে, এগুলো পরিষ্কার, পেড়ি কাদা, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে, কারণ ওই পেড়ি কাদা থাকলে পুকুরে গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, এই ধরনের গ্যাস তৈরি হয় যা মাছ চাষের জন্য ক্ষতিকর। তারপরে পুকুরের পাড় উঁচু করতে হবে, কারণ কি, যে বৃষ্টি হচ্ছে এরকম যদি সব পুকুর যদি ভেসে যায় তাহলে তো আমার সম্পদটা বেরোয় যাবে, সুতরাং আমাদেরকে যাতে মাছ পালাতে না পারে, সুযোগ না পায়, সেজন্য নেট পাড়টাকে সুন্দর করে মেরামত এবং উঁচু, এর উপরে আবার ব্লু রেড দিয়ে ঘিরে দিলে আর একটা এক্সট্রা প্রোটেকশন,
1: কোন চিন্তা থাকবে,
5: চিন্তা থাকবে।
2: গুই সাপে মাছ খাই বলে,
5: হ্যাঁ অনেক পোকা
1: মাকড়
5: অনেক দিক দিয়ে উপকার, নেট দিয়ে
1: অনেক দিক দিয়ে উপকার।
5: তারপরে পাশে যদি বড় গাছপালা থাকে যেটা রোদ আসতে বাধা দেয় পুকুরে, সেই ক্ষেত্রে আমরা পাতা পড়ে ডালগুলো ছেটে দিতে পারি, বা ছোট ঝোপঝাড় থাকলে সেগুলো আমরা পরিষ্কার করে দিতে হবে, এবং যাতে নিশ্চিত করতে হবে পুকুরে দিনে 6-7 ঘন্টা রোদ পেতে পারে, কারণ রোদ না পেলে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে না, হ্যাঁ প্ল্যাঙ্কটন তৈরি হবে না। এই যে সঠিক কথা বলেছেন। তারপরে হচ্ছে কি আমাদের জীবাণু জীব নিরাপত্তা এবং জীবাণুমুক্ত করা, এই যার জন্য এই যে নেট দিই আমরা। তারপরে আবার চাষ শুরুর আগে আমাদের যে রাক্ষসী মাছ যদি না থাকে, যে মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলে
1: ক্ষতি
5: করতে পারে, যেমন শোল বোয়াল হ্যাঁ
1: গজার
5: গজার এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা যখন পোনা দিব ছোট অবস্থায় কিন্তু খেয়ে ফেলবে। তো এর জন্য কি কি করা যেতে পারে, যদি শুকাই ফেলতে পারলে ভালো সবচেয়ে পুকুর, আর যদি পুরো শুকাতে না পারি সেক্ষেত্রে পানিতে আমরা একটা ওষুধ দিতে পারি রোটেনান নামে, হ্যাঁ প্রতি 1 ফুট পানির জন্য 15-20 গ্রাম হ্যাঁ পাউডার এবং 1 কেজি খৈলের সাথে মিশায় আমরা দিলে যে আমার অবাঞ্ছিত মাছ যেগুলো আমরা চাই না রাখতে এই ধরনের মাছগুলো মারা যাবে। তারপরে জীবাণুকে মুক্ত করার পরে আবার কি করতে পারি, আমরা চুন দিতে হবে আমাদের পুকুরের পিএইচটাকে ঠিক রাখার জন্য এবং আরও জীবাণুমুক্ত করার জন্য। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও দিতে পারি, হ্যাঁ তারপরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য আমাকে কিছু জৈব এবং অজৈব সার দিতে হবে, হ্যাঁ তারপরে এতে কি হবে আমরা ইউরিয়া তারপরে টিএসপি আমরা জমিতে যে সার প্রয়োগ করি এইগুলা। তবে আমরা গুড একোয়াকালচার প্র্যাকটিস উত্তম মাছ চাষ ব্যবস্থাপনায় আগে মানুষ গোবর ইউজ করত, কিন্তু আমরা এটা এখন বলি না যেটা উত্তম চাষ ব্যবস্থাপনার অংশ নয়,
1: গোবর তারপরে আগে হাঁস মুরগির বিষ্ঠা এটা এখন,
5: কারণ এগুলাতে অনেক অপদ্রব্য থাকে, কারণ এরা যে খাবার খায় এখন এগুলো ফর্মুলেটেড ফিড, সেখানে অ্যান্টিবায়োটিক থাকতে পারে যেটা রেসিডিউ আকারে মাছের শরীরে
1: ক্ষতি করে।
2: হ্যাঁ আমি অনেক গেরের উপর দেখেছি মুরগির ফার্ম বানায়,
1: এখন আর নাই এখন এগুলো,
5: এটা করা যাবে না, নিষিদ্ধ। তারপরে আমরা কি আরো ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন যেটা প্রাকৃতিক খাবার মাছের, সেটা কিভাবে ভালোভাবে তৈরি করা যায় পুকুরে, এরও কিন্তু পদ্ধতি আছে। যেমন হচ্ছে চিটাগুড় ইস্ট বা ওই যেটাকে আমরা পাউরুটি তৈরির জন্য ব্যবহার করি যে ইস্ট,
1: এটা
5: হ্যাঁ ইস্ট পাউডার চিটাগুড়ের সাথে মিশিয়ে, বা অটো রাইস মিলের যে পালিশটা আছে এটার সাথে মিশিয়ে আমরা যদি 24 ঘন্টা একটু ফার্মেন্টেশন বা গাজন করে নিয়ে পুকুরে ব্যবহার করি তাহলে কিন্তু পুকুরে সবুজ রং ধারণ করবে এবং প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জীবপ্ল্যাঙ্কটন তৈরি হবে, যা মাছের খাদ্য হিসাবে তৈরি হবে এবং আমরা বাইরে থেকে যে খাবার দেব এই খাবারের উপরে চাপ কিছুটা কমবে। তারপরে এইভাবে আমরা প্রাকৃতিক খাবার তৈরি, হ্যাঁ খরচও কমে যায়। যদি মাছ চাষে সবচেয়ে বড় খরচ হচ্ছে খাবার, তো খাবারটা যদি আমার একটু ম্যানেজমেন্ট করে প্রাকৃতিক খাবার বেশি করে তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু আমার খাবারের চাপটা কমে এবং খরচও সাশ্রয় হবে। এরপরে আমার পোনা নির্বাচন করতে হবে, ভালো সঠিক ভালো জাতের পোনা এবং ভালো জায়গা থেকে ভালো হ্যাচারি থেকে আমাদের পোনা সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে পরিবহন করতে হবে। আমি ভালো পোনা কিনলাম নিলাম কিন্তু আমি আনার সময় আমি খোলা হাড়িতে করে নিয়ে আসলাম তাহলে কিন্তু দেখা যাচ্ছে যদি দূরত্ব বেশি হয় তা আস্তে আস্তে এই মাছগুলো দুর্বল হয়ে যাবে, অনেক মাছ মারাও যাবে, আবার পুকুরে দেওয়ার পরও বাঁচার হার খুব কম হবে।
3: তাহলে কি করতে হবে,
5: সেই ক্ষেত্রে পরিবহনটা সঠিকভাবে করতে হবে, কিভাবে আমরা অক্সিজেন পলি ব্যাগে নিয়ে আসতে পারি, যেখানে অক্সিজেন দেওয়া থাকবে পলি ব্যাগে এবং মাছ সুস্থ সবলভাবে বেশ অনেক দূরত্ব পর্যন্ত যেতে পারবে। তো আমরা অক্সিজেন ব্যাগে মাছ পরিবহন করব। তারপরে পুকুরে নিয়ে আসার পরে আমরা কি করতে হবে, এদেরকে একটু শোধন করে নিতে হবে
2: এবং
5: হ্যাঁ এবং ঝুপ করে ঢেলে দেব না, এবং শোধন এবং সাথে আমার খাপ খাইয়ে নেওয়া, যে পুকুরে আমি দিব সেই পুকুরে পানির সাথে যেন একটু খাপ খাইয়ে দিয়ে, তাহলে কিন্তু বাঁচার হারটা অনেক বেড়ে যাবে।
2: মানে সঠিক তাপমাত্রা,
5: হ্যাঁ তাপমাত্রা এবং পানি মিক্স আপ করে আমরা ওর জন্য সহনশীল পরিবেশ তৈরি করে
1: ছাড়তে হবে, আর ছাড়তে হবে হচ্ছে রোদের সময় না হয়,
5: হ্যাঁ একটু ঠান্ডা আবহাওয়ায়, হ্যাঁ সকালে বা সন্ধ্যার পরে যখন তাপমাত্রাটা কম থাকে
1: তখন
5: তারপরে হ্যাঁ ভর দুপুরে বা
1: কড়া রোদে
5: ক্ষতি হতে পারে। এরপর হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা, আমরা যখন মাছ ছাড়বো তখন তো মাছটা ছোট থাকবে, রেণু থাকবে, রেণু যে আকারের খাবার খেতে পারবে, বড় মাছের সমান আকারের খাবার কিন্তু ছোট মাছ খেতে পারবে না, তাদের মুখের আকার ছোট, সুতরাং তাদের উপযোগী খাদ্য আমাদেরকে দিতে হবে নার্সারিতে, নার্সারি ফিড,
1: নার্সারি ফিড দিতে,
5: যেটা হচ্ছে 0.5 থেকে 1.5 মিলিমিটার যার ইয়ে হবে আকার হবে, এবং দিনে একটু বেশি ঘন ঘন দিতে হবে, যে পরিমাণ আমার খাবার লাগবে কিভাবে পরিমাণ লাগবে, যে মাছের ওজন তার দেহের 8-12% ওজন, যদি 100 কেজি মাছ ছাড়ি তাহলে আমাকে 8-12 কেজি খাবার দিতে হবে, এবং ছোট অবস্থায় মাছকে একটু ঘন ঘন দিতে হবে, এই 8-12 কেজি খাবারটাকে আমি 4টা ভাগে ভাগ করে দিব,
2: সকাল
1: সবাইকে যত্ন করতে হবে, যত্ন না করলে কথা আছে না রত্ন মেলে না, তাই না?
5: আর এই নার্সারি ফিডে একটু ভালো মানের খাবার দিতে হবে, ভালো মান বলতে প্রোটিনের পার্সেন্টেজটা যাতে একটু বেশি থাকে, এই সময় তার বৃদ্ধির সময় গ্রোথের সময়, এই কারণে 35-40% প্রোটিন আছে, এরকম নার্সারি ফিড আমরা ব্যবহার করব। তারপরে এরপরে যখন একটু বড় হবে, আর এই পর্যায়টা আমরা কয়দিন মিনিমাম হচ্ছে 1 মাস থাকবে, তারপরে আমরা যখন একটু বড় হবে তখন আমরা একটু বড় আকারের খাবার দিব, তখন তার আকার হবে 2-3 মিলিমিটার, হ্যাঁ, এবং তখন আমরা দিনে 3 বার সকাল দুপুর বিকাল বা রাত্রে, রাত্রে না বিকালে, আমাদের কাবজেতে অন্ধকারে এরা খেতে পারে না, আবার যারা হলো ক্যাটফিশ তারা আবার রাতে খায়, এক একটা মাছের কিন্তু খাদ্য অভ্যাস এক এক রকম, তো আমরা তেলাপিয়াকে দিনের আলোর মধ্যেই খাবারটা দিতে হবে। এবং আরেকটা জিনিস যে খাবার অপচয় রোধ করার জন্য আমরা কিন্তু ওই যে ভাসমান খাবারটা দিতে চেষ্টা করব, যাতে আমার মাটিতে পড়ে মাটি নষ্ট না হয়, গ্যাস না হয় এবং অপচয়ও না হয়, আমরা দেখতে পারবো ভাসমান খাবার খাবার শেষ করতে পারছে, খাতি পাই, দেখতে পাই এবং নষ্ট হয় না খাবার, তো আমরা এই ভাসমান খাবার দেওয়ার চেষ্টা করব। তারপরে যখন আরো একটু বড় হবে, লাস্ট পর্যায়ে যাবে, শেষ পর্যায়ে, তখন আমরা আরেকটু বড় আকারের খাবার 4 মিলিমিটারের খাবার দিব, ওইটাকে গ্রোয়ার বা ফিনিশার বলে, তো এটা তখন আমরা 2-3 বার, 2 বারও দিলে হবে বা 3 বারও
1: দিলে হবে,
5: হ্যাঁ, তখন মাছের পার্সেন্টেজটা কমে আসবে খাবারের, যখন শেষ পর্যায়ে তখন তার যদি 100 কেজি মাছ থাকে তাহলে আমাদের 3.5-4% খাবার দিলে হবে বডি ওয়েটের, তখন তো হয়তো কমায় দিতে হবে, তার যদি আমাদের খাবারের মানের উপরে নির্ভর করবে কিন্তু আমাদের গ্রোথ বা তার বৃদ্ধি, যদি ভালো মানের খাবার হয় তাহলে FCR যেটা হচ্ছে ফুড ফিড কনভার্সন রেশিও, যে 1.5 কেজি মাছ খাওয়াইলে আমার 1 কেজি মাছ পাওয়া যাবে, তো তেলাপিয়ার ক্ষেত্রে ভালো খাবারের FCR হবে 1 কেজি 200 গ্রাম থেকে 1.5 কেজি, মানে 1 কেজি 200 থেকে 1.5 কেজি খাবার খাওয়ালে আমার 1 কেজি মাছ
1: পাওয়া যাবে,
5: তাহলে এটার FCR ভালো এটা, এবং এটা যদি কোনো খাবার খাওয়ায় এই পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওই খাবারের মান
1: ভালো
5: এবং ঠিক ছিল। তারপরে হচ্ছে আমার চাষকালীন সময়ে এই যে প্রচুর খাবার দিব, হ্যাঁ, তারপরে খাবার দিলে কি একটু ওদের মলমূত্রও তো ওখানে জমা হবে, সুতরাং হচ্ছে পানির গুণাগুণ একটা ফ্যাক্টর, এটাকে ঠিক রাখতে হবে, তো সেইখানে ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অক্সিজেনটা মাপবো প্রতিদিন রেগুলার, যে কি পরিমাণ অক্সিজেন আছে, এখন খুব সহজে মিটার পাওয়া যায়, ডিজিটাল মিটার, আমরা জাস্ট পানিতে রেখে রিডিংটা দেখতে পারি যে কি পরিমাণ অক্সিজেন আছে পানিতে, তো পানিতে মাছ চাষের আদর্শ হচ্ছে 5-8 মিলিগ্রাম পার লিটার, যদি 5 মিনিমাম থাকে তাহলে আমরা নিশ্চিত থাকবো যে মাছের
1: আদর্শ
5: হবে না, আর যদি দেখি যে কমে গেছে সেক্ষেত্রে আবার আমাদের ব্যবস্থা নিতে পারবো, অক্সিজেন বৃদ্ধি করার ব্যবস্থা নিতে পারবো, তার বিভিন্ন উপায় আছে, আমরা এয়ারেটার দিতে পারি, আমরা পুকুরের পানিটা আবার পুকুরের মধ্যে মোটর দিয়ে ফেলতে পারি, আমরা হরড়া টেনে বা জাল দিয়ে,
1: মানে পানি যত নাড়াচাড়া করা যায় তত
5: অক্সিজেন সৃষ্টি হবে, তো সাধারণত আমাদের গভীর রাতে বা ভোরবেলায় অক্সিজেনটা ফেল করে, কারণ সারাদিন অক্সিজেন ব্যবহার করতে করতে এবং যে বায়োলজিক্যাল বীজবন্ত জীব আছে পুকুরে পানিতে তারা প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছে, এই নিলে এবং কিন্তু রাতে আর অক্সিজেন তৈরি হচ্ছে না, শুধু ব্যয় হচ্ছে,
1: ব্যয় হচ্ছে,
5: ব্যয় হতে হতে শেষ রাতে বা
1: ভোরবেলা দিকে
5: কিন্তু এটা কমে যায়, একদম কমে, কম পর্যায়ে তখন মাছ ভেসে যায়। সুতরাং এই সময়টাই আমরা এই যে অক্সিজেন বৃদ্ধির যে বিভিন্ন উপায় এগুলো
1: করতে হবে।
5: তারপর হচ্ছে পিএইচ, হ্যাঁ পিএইচটা হচ্ছে পানির খারত্ব, তো এই পিএইচটা হচ্ছে গিয়ে ঠিক রাখার চেষ্টা করতে হবে। যদি অধিক অম্লীয় হয়ে যায় পানি, পিএইচ যদি 7 এর উপরে চলে যায় সেক্ষেত্রে মাছ কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে যদি বেড়ে যায় আমরা কি করব, যে বিভিন্ন চুন, আমরা বলি যে পাথরের চুন আছে, হ্যাঁ তারপরে এই চুনটা ব্যবহার করব, বা ডলোমাইট চুন আছে, এই চুন ব্যবহার করব রেগুলার। আর যদি কমে যায় তাহলে কি করব, মানে পিএইচ আবার যদি ক্ষারীয় পর্যায়ে চলে আসে তাও ভালো না, পিএইচটা একটা ভারসাম্য অবস্থা, তো এই জন্য যদি কমে যায় সেক্ষেত্রেও ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে কি করতে পারি, চিটাগুড় মোলাসেস এটা ব্যবহার করলে আবার একটু
1: জায়গায় চলে
5: চলে আসবে। তো এইভাবে আমরা প্রতিনিয়ত পিএইচ মিটার ব্যবহার করব, পিএইচটাও রিডিংটা নেব, অক্সিজেন দেখব, পিএইচ দেখব, অ্যামোনিয়া দেখব, গ্যাস গ্যাস তৈরি হচ্ছে কিনা, তো এটারও কিন্তু মেশিন আছে, আমরা ব্যবহার মেশিনের
1: মাধ্যমে অনেক উন্নত প্রযুক্তি
5: এসে গেছে, আমরা কিন্তু এই যে পানির প্যারামিটার দেখার জন্য সব বিভিন্ন রকম মিটার পাওয়া যায়, এগুলো ব্যবহার করে পানি সঠিক আছে কিনা এটা
1: নিশ্চিত করা যায়,
5: মনিটরিং করব এবং করে আমরা যদি কোনো অ্যাবনর্মালিটি বা
1: পাই তাহলে তার
5: ব্যবস্থা নিতে পারব। অতিরিক্ত অ্যামোনিয়া হলে কি করতে হয় পারি, আমরা যেতে হলে কি হয়, এতে বিষাক্ত অবস্থা তৈরি হয় যাতে মাছের
1: বিভিন্ন
5: রোগ আসে এবং মারা যায়,
1: রোগ দেখা দেয়।
5: এটা নিয়ন্ত্রণের জন্য প্রতি 15 দিনে আমরা এখন কিন্তু এই যে জিওলাইট বা গ্যাস পাউডার পাওয়া যায় যেগুলো এই গ্যাসকে রিমুভ করে, তো এই ধরনের বাজারে পাওয়া যায়, আমরা সেগুলো ভালো মানের গুলো ব্যবহার করব। এবং প্রোবায়োটিক, এখন মাছ চাষের জন্য একটা যেটা প্রোবায়োটিক এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই এটা আমরা ব্যবহার করতে পারি। এতে কি হয়, এতে ভালো ব্যাকটেরিয়া জন্মায় পানিতে, তাতে এবং ভালো খাদ্য হিসাবে খাদ্যবিদ তৈরিতে সাহায্য করে, মাছের খাবার হজমে সহায়তা করে এবং মাছের স্বাস্থ্য ভালো রাখে,
3: হজমও করায় দেয়।
5: হ্যাঁ হজম করায় দেয়, এটা প্রোবায়োটিকটা হচ্ছে আমাদের, আমরা যেমন কি বেশি খাওয়া দাওয়া করলে বা ভালো মন্দ খাইলে আমরা কি খাই, দই খাই না খাওয়ার পরে, তো দইটা হচ্ছে এই প্রোবায়োটিক, আমরা মানুষের প্রোবায়োটিক হচ্ছে দই, আর মাছের জন্য আমরা প্রোবায়োটিক পাওয়া যায় পাউডার আকারে বা তরল আকারে, তো এটাও তাদের দই আকারে
1: ব্যবহার,
5: তো আমাদের কিন্তু এই যে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে চাই, অল্প জায়গায় বেশি পরিমাণ উৎপাদন করতে চাই,
1: তাহলে
5: উপাদান গুলো ব্যবহার করতে হবে।
1: তাহলে আমরা এখন একটা গান শুনি, তাই না?
2: হ্যাঁ দাদা, খুব সুন্দর একটা গান গাও।
1: এই তেলাপিয়া মাছের যে চাষ, এইটা সবচেয়ে এখন খুব ব্যাপক ভাবে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, তাই না?
3: ভালো কথা শুনলাম, সব আমি জানতাম
1: না। না এই যে কমলাবু আবার এই যে ওনার সাহেবের কবে, সাহেবের কবে যে পুকুরে এই তেলাপিয়া মাছের চাষ,
3: বাড়ি যায় কয়ে নে এই সব কথা।
1: হ্যাঁ সেটাই আর কি। হ্যাঁ

একটু উক্কো খাতাম তাও দিছিস সারিয়ে, কিছু না কতি কতি মেলা গেছিস তুই বাড়িয়ে, একটু উক্কো খাতাম তাও দিছিস সারিয়ে, কিছু না কতি কতি মেলা গেছিস তুই বাড়িয়ে, সেদিন জোরদার কোটো নিছিস কাড়িয়ে, সেদিন জোরদার কোটো নিছিস কাড়িয়ে, ব্যাসা সহজে হয় না ত্যাগ, এই মাইয়ে নকের মতন থাক, এই ঠান্ডা মানুষ রাগায় নলি ভার হয়ে যায় তার আরাগ ঢক, মাইয়ে নক

কেবল আমি বলে করে গেলি এই ঘর, তুই আমার কামই খাইয়ে আরো আমারে দেহাস ডর। কেবল আমি বলে করে গেলি এই ঘর, তুই আমার কামই খাইয়ে আরো আমারে দেহাস ডর। তুই কনে পাবি এই রহম্বর, এ তুই কনে পাবি এই রহম্বর, গেরাম না একটু ঘুরে দেখ, আরে মাইয়ে লোক মাইয়ে লোকের মতন থাক। এই দেখ ঠান্ডা মানুষ রাগায় নলি, ভালো যায় তার আর এক ঢক, মাইয়ে লোক মাইয়ে লোকের মতন।

তোরে ভালো ভাসে এরিলাম বিয়ে, শ্যামলা কালা মাজা সমান চুল কডা দেহে। তোরে ভালোবাসে এরিলাম বিয়ে, শ্যামলা কালা মাজা সমান চুল কডা দেহে। তুই যা দেহালি খেলা আমার হয়ে, তুই যা দেহালি খেলা আমার হয়ে, আর মিটে গেছে বিয়ের শখ, মায়ানক মায়ানকের মতন থাক। এই রে আজকে তে নেশা মেশা ছাড়িয়ে দিলাম, আজকে তে নেশা মেশা আর ছাড়িয়ে দিলাম। আমার পরে করিস নে রাগ মাইরি, আমার পরে করিস নে রাগ। এই

0: আমরা সুন্দর একটা গান শুনলাম গুরুপদার কণ্ঠে, তাই না? এখন ফোন নম্বরটা আমি আরেকবার বলি শ্রোতা বন্ধুরা, এই নম্বরে আপনারা ফোন করবেন। আজ ফোন করবেন এই মাছ জাতীয় বিষয়ে আর কি, আমাদের যিনি আছেন তৌফিক মাহমুদ সাহেব উনি জবাব দেবেন। তাহলে নম্বরটা আবার বলি,
1: 019-0194-7419-1970।
0: দেখো ফোন আসে কিনা। এই আলোচনা হচ্ছিল তেলাপিয়া মাছ সম্পর্কে, তাই না? মনোসেক্স তেলাপিয়া। আমরা ফোন আসার আগে একটু আরেকটু শুনতে পারি, এই আলোচনার ভিতরে হয়তো ফোন চলে আসবে শ্রোতাদের।
2: আমরা আলোচনা চালিয়ে যেতে থাকি, ফোন আসলে আমরা কথা বলবো। তো আমাদের এই চাষকালীন সময়ে মাঝে মধ্যে কিন্তু আমাদের নিয়মিত নমুনায়ন করতে হবে, স্যাম্পলিং করতে হবে, মাছের স্বাস্থ্য ভালো আছে কিনা বা বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা। হ্যাঁ, 10 থেকে 15 দিন পর পর খেপলা জাল ফেলে আমরা 2-10টা ধরে
0: ধরে দেখতে হবে যে রোগগ্রস্ত হয়েছে কিনা, ওজন কি,
3: স্বাস্থ্য পরীক্ষা করতে,
2: স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
0: হ্যাঁ, ধরো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন জি? হ্যালো, বলুন, কি জানতে চান? গায়ে কি হয় তেলাপিয়া মাছের?
2: অসুখ কি দেখে বুঝলেন অসুখ হয়েছে?
0: ও, মাছ ভেসে যায়।
2: তেলাপিয়া মাছ সাধারণত উপরে আসে খাবার খুঁজতে, আপনারা ওরা যে ভাসমান খাবার খাইতে পছন্দ করে, তো শুধু উপরে আসলেই অসুখ হয়েছে এটা ধরে নেওয়া যাবে না। ওর গায়ে কোনো ঘা আছে কিনা এটা দেখবেন, ঘা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ওই আক্রান্ত মাছগুলোকে নিয়ে আলাদা ড্রাম বা পাত্রে লবণ পানিতে ওকে ভিজাবেন, পটাশ পানিতে ওকে ভিজাবেন, গোসল করাবেন, করায় তারপরে আবার ছাড়বেন। আর যদি তাও না সারায় তাহলে সেক্ষেত্রে আপনাকে ওষুধ খাওয়াতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা খাবারের মাধ্যমে। আপনাকে জাল দিয়ে ধরতে হবে, জাল দিয়ে।
0: ওই রোগের তো মাছগুলো তো রোগ আক্রান্ত যে মাছ ধরা যায়, খুব সহজ ভাবে ধরা যায়, তাই না? আর এই পুকুরে দিতে পারেন, পুকুরে যে অবস্থা আছে
2: পুকুরেও আপনি চুন দিবেন এবং হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন,
0: এটা পুকুরে ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে। দেখো এরপরে দেখো।
1: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, রানা ভাই বলেন, কি জানতে চান? হ্যাঁ বলেন, আমরা শুনছি।
1: হ্যালো,
0: হ্যালো, বড় মাছ ছাড়া যাবে কিনা?
2: হ্যাঁ, আপনি তেলাপিয়া যদি একক চাষ করেন সেক্ষেত্রে খুব বেশি না দেওয়া ভালো, খুব সামান্য সংখ্যায় শতকে হয়তো আপনি 2 পিস সাদা মাছ দিতে পারেন, খুব অল্প পরিমাণে দিতে পারেন যদি একক চাষ করেন। আর যদি আপনি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনি তেলাপিয়া সংখ্যা কম হবে, আপনার অন্যান্য মাছও রেশিও অনুযায়ী আপনি শতকে 200 পিস দিলে আপনাকে সেই অনুযায়ী রেশিও ভাগ করে দিতে হবে।
0: হ্যাঁ রানা ভাই, ধন্যবাদ আপনাকে। দেখে আরেকটা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো
1: আছি। হাসিবু আছে,
0: হ্যাঁ, সবাই তো কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমরা সবাই ভালো। গান শুনলেন তো তার ভালো না থাকলে কি আচ্ছা আপনার অনুরোধ আমরা দেখবো শোনাবো গান ধন্যবাদ দেখো এরপরে দেখো আমাদের শ্রোতা যারা তারা তো শোনেই রেগুলারই শোনেন নতুন নতুন শ্রোতা আছে প্রশ্ন করে হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার হ্যালো জি হ্যাঁ দেখো জি
2: হ্যাঁ যাবে কিন্তু আপনার সংখ্যাটা বুঝে শুনে দিতে হবে যদি আপনার টোটাল 100 মাস হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে তেলাপিয়া হয়তো 30%, রুই 30-40%, কাতলা 20%, এভাবে ভাগ করে দিতে হবে। আচ্ছা আমি যে শতকে বললাম শতকে আপনি যদি খাবার দিয়ে চাষ করেন তাহলে সংখ্যা একরকম হবে আর যদি খাবার কম দিয়ে প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে চাষ করেন তাহলে একরকম সংখ্যা কম দিতে হবে
0: খাবে তো সবাই
2: খাবে সবাই খাবে
0: এইভাবে খাবারের পরিমাণ বুঝে দিতে হবে
2: আপনার টোটাল যে মাছ থাকবে তার যে পরিমাণ লাগবে যদি 100 কেজি মাছ থাকে তাহলে হয়তো আপনার 6 কেজি বা 7 কেজি করে খাবার লাগবে প্রথম দিকে তারপরে আস্তে আস্তে আপনার 3-4 কেজি লাগবে তখন টোটাল খাবার দিলে সবাই খাবে
0: ধন্যবাদ আপনাকে এরপরে দেখো
3: মোট কথা সবাই রে দিয়ে থুয়ে খাতি হবে
1: ঠিক ভাগযোগ করে খাতি হবে হ্যালো
0: আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন দেবাটা থেকে কে বলছেন জি জি ভালো কথা ভালো খবর
2: যাক আজকে আপনাদের সৌভাগ্য
0: হ্যাঁ আমাদের অনুষ্ঠান শুনবেন এইভাবে শুনবেন আমরাও জানবেন
2: আচ্ছা এখান থেকে যা শুনবেন এগুলো আপনার আশেপাশের লোকজনকে একটু বলবেন
0: জানাবেন আর আপনাদের ওখানে তো ঘের বেশি ধন্যবাদ আপনাকে দেখো এরপরে দেখো আর কোন ফোন আসে নাকি
1: হ্যালো
0: ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো শুনতে পাচ্ছি জি
4: হ্যালো
0: হ্যাঁ বলেন গুরুপদা গান শুনলেন গান ভালো লাগছে যাক ভালো আর কিছু জানতে চান কিছু প্রশ্ন আছে দেখো এরপরে
1: হ্যালো
0: ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ মাসের সাহেব বলুন, কি জানতে চান? একসাথে চাষ করবেন তাই? পাঙ্গাস মাছ তো ঠিক হবে না চাষ করা।
2: পোনা পোনা পাওয়া যাবে কিনা তাই জিজ্ঞেস করছেন? হ্যাঁ পোনা, যে আপনার হ্যাচারি গুলাতে, আপনার আশেপাশের হ্যাচারি গুলাতে যোগাযোগ করেন, যদি হ্যাচারি না থাকে, যদি সরকারি হ্যাচারি থাকে আপনার এলাকায়, জেলায় সব জেলাতেই আছে, সেখানে যোগাযোগ করলে, ওখানে যদি না পাওয়া যায় তাহলে কোথায় পাওয়া যাবে আপনি যে মাছ চাষ করতে চাচ্ছেন সেই তথ্য আপনাকে তারা দিয়ে দিবে, সেখানে আপনি যোগাযোগ করে পোনা
0: সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। দেখো আরেকটা, আরেকটা ফোন নিতে পারবো, দেখো। এই
1: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ সুরাব হোসেন ভাই বলেন, কি যে
2: তেলাপিয়া বাচ্চা দিচ্ছে, তেলাপিয়া বাচ্চা দিচ্ছে,
0: ট্যাপপোলা বুঝলাম নাকি? ও ঈশ্বর, ওই যে শ্যালা শ্যাওলা শ্যাওলা নেটে চেখে কমায় দেবেন একটু, নেট দিয়ে
2: জালে টানলে কি আসে জালে? মানে আপনাকে মাছ চাষকালীন সময়ে এটাকে ধ্বংস করা কঠিন হবে,
0: কঠিন হবে,
2: কিন্তু যখন পানি যখন কমে আসবে তখন আপনি মাছ বিক্রি করে ওইগুলাকে ধ্বংস করুন।
0: আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ, আজ আমরা শুনলাম কি মনোসেক্স তেলাপিয়া মাছের একক চাষ ব্যবস্থাপনা আলোচনা করলেন জনাব এটিএম তৌফিক মাহমুদ, সিনিয়র সহকারী পরিচালক জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, চলো
1: আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।

মানুষের সাথে অপকারসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: استحب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত।

কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Prime Minister Tariq Rahman has assured experts and representatives of relevant organizations of government's cooperation in ensuring safe and sustainable water management as part of his commitment for environmental protection and sustainable development. He made the assurance while exchanging views with experts and representatives of organizations working in the water, environment and engineering sectors and the country's water management challenges and possible long-term solutions. The meeting was held in the Prime Minister's office at Secretariat in the capital. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu informed that the discussion focused on restoring canals, ensuring the stability of rivers and embankments, improving urban drainage systems, wastewater treatment and rainwater management. The experts and representatives also stressed the need for integrated and effective urban planning to address the challenges posed by rapid urbanization. Led by Footsteps Bangladesh, experts from the environment, water and engineering sectors, along with representatives of several organizations working in the field, attended the meeting. They shared their experiences and recommendations on the country's water management challenges, existing limitations and possible solutions. The experts recommended adopting short, medium and long-term plans, expanding the use of modern technologies, strengthening coordination among relevant agencies and taking effective measures in view of the impacts of climate change. After hearing the experts' view and recommendations, the Prime Minister assured them of the government's support to ensure safe and effective water management for citizens in line with its commitment to sustainable development and environmental protection. Prime Minister Tariq Rahman will attend the inauguration ceremony of the July Massacre Rising Memorial Museum. A press information department handout informed this yesterday. The inauguration is scheduled to take place tomorrow morning, marking the second anniversary of the July Massacre Rising. Vice Minister for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Engineer Walid Al-Kharaji, today met Foreign Minister Dr. Khalilur Rahman and discussed issues of mutual interest. The meeting was held at the State Guest House, Poddah, in the capital. Home Minister Salahuddin Ahmed, State Minister for Foreign Affairs Shama Ubaid Islam and Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kabir, among others, attended the meeting. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman has said the Malaysian labour market will reopen for Bangladeshi workers in the last week of August following a bilateral understanding between the two countries. He said this while speaking at a press conference at the Secretariat today. Dr. Jahidur Rahman said the reopening would create fresh employment opportunities for Bangladeshi workers in Malaysia. He said the opportunity for employment has been created for all Bangladeshi workers following a consensus reached between Bangladesh and Malaysia at a bilateral meeting. He further said the government is committed to ensuring that workers are sent to Malaysia through a transparent and accountable process. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has urged the Japanese investors to invest in Bangladesh as a strategic geographical location at the crossroads of South Asia and ASEAN has created a unique opportunity for them. He said, while addressing the Bangladesh Investment Promotion Seminar in Osaka at Japan today, State Minister said by investing in Bangladesh, Japan can gain access to a large regional market of over 300 crore consumers. Bobby Hajjaj said Bangladesh is not only a potential investment destination but also a strategic economic bridge between South Asia and the ASEAN. He said the progress of the economic partnership agreement between Bangladesh and Japan and the establishment of a special economic zone for Japan will take the economic relations of the two countries to a new height. 14 people have been killed and 5 others injured in a landslide that buried worshippers at a monastery in Ethiopia's northern Amhara region. The head of the diocese said this today. Ethiopia is experiencing heavy rainfall during the longer of its rainy seasons. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার। বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুল হুদা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 18 আগস্ট রাজধানীর বাংলাদেশ তিব্বতী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আয়কর, ভ্যাট ও কাস্টমস এই তিনটি রাজস্ব শাখাকে একই প্ল্যাটফর্মে এনে রাজস্ব ব্যবস্থার দুর্বলতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রূপরেখা তৈরি করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। চলতি অর্থবছরের শুরুতেই দেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। গত মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় 12.49% বেড়েছে। একই সঙ্গে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ রপ্তানি তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 4.73 বিলিয়ন মার্কিন ডলারে। তৈরি পোশাক খাত থেকে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে। এ সময় তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে 3.89 বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের গত 2 আগস্ট পর্যন্ত দেশে 31.32 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময় তুলনায় এই পরিমাণ 23.4% বেশি। এর আগে গত অর্থ বছরের জুলাই মাসে প্রায় 2.86 কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। সাতক্ষীরার বোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 90 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই বন্দর দিয়ে প্রথম চালানে 10 ট্রাক কাঁচামরিচ দেশে প্রবেশ করে। এভাবে আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভোমরা কাস্টমস কমিশনার জানান, শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব কাঁচামরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের বিকাশ ও উন্নয়নে সহায়তা করার জন্য 2000 কোটি টাকার একটি প্রাক অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই স্কিমের মাধ্যমে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা দেওয়া হবে। এই স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, পরিবেশ বান্ধব অবকাঠামো স্থাপনে অর্থায়ন করা হবে। স্কিমের আওতায় ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 170টির, কমেছে 176টির এবং অপরিবর্তিত ছিল 45টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5894 পয়েন্টে। ডিএসইতে আজ 1111.49 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাটবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1210.51 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারের কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা, ইউরো বিক্রয় 144.08 টাকা, ক্রয় 141.49 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.10 টাকা, ক্রয় 165.07 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.24 টাকা, ক্রয় 32.57 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.91 টাকা, ক্রয় 397.52 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.12 টাকা, ক্রয় 95.36 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.44 টাকা, ক্রয় 29.86 টাকা এবং থাই বাত বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক চেঞ্জিং সেন্টেন্সেস। সেটা আজকে আমরা আলোচনা করব, রোলস অব চেঞ্জিং সেন্টেন্সেস। শুরুতে পরিচয় পর্ব।
1: আমি মোহাম্মদ সিফাত খান দীপ্ত।
2: আমি মোহাম্মদ জাওয়াদ হালিম।
0: ধন্যবাদ দীপ্ত এবং জাওয়াদকে আজকে আমাদের সাথে থাকার জন্য। চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা সাধারণত দুই ধরনের পরিবর্তনকে বুঝি। একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স হচ্ছে যেটা গঠন অর্থ উভয়ের পরিবর্তন ঘটে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয়। যেমন অ্যাফার্মেটিভ, হি ইজ অনেস্ট, নেগেটিভ, হি ইজ নট অনেস্ট। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে একরূপ থেকে অন্য পরিবর্তন করার যে পদ্ধতিটা, যেমন অ্যাফার্মেটিভ হি ইজ অনেস্ট, নেগেটিভ হি ইজ নট ডিস অনেস্ট। তো আমরা আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই অংশ থেকে। তো শুরুতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, খেয়াল করো শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বিশেষিত করে, সেক্ষেত্রে আমরা যেটা ফলো করব, নান বার্ড দিয়ে শুরু করব অনলির জায়গায়। যেমন যদি বলি অ্যাফার্মেটিভ, অনলি দীপ্ত ক্যান সলভ ইট। নেগেটিভ, নান বাট দীপ্ত ক্যান সলভ ইট। আবার যদি বলি অ্যাফার্মেটিভে, দ্য ওল্ড ম্যান অ্যালোন ক্যান লিভ দেয়ার। নেগেটিভ, নান বাট দ্য ওল্ড ম্যান ক্যান লিভ দেয়ার। শিক্ষাতে তোমার বুঝতে পারছো দীপ্ত জাওয়াত?
2: জি স্যার, বুঝতে পেরেছি।
0: এরপর যদি অ্যাফার্মেটিভ বলি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। নেগেটিভ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এবার দীপ্ত একটু খেয়াল করো, রিতু অ্যালোন নোজ দ্য ট্রুথ। দীপ্ত বলে নেগেটিভ কি হবে?
1: নান বাট রিতু নোজ দ্য ট্রুথ।
0: থ্যাংক ইউ। জাওয়াদ তুমি বলো, আই স অনলি রেজা সিটিং ইন দ্য ক্লাসরুম।
2: The negative would be, I saw none but Reza sitting in the classroom.
0: Thank you. বেশ ভালো বলেছো। এবং আমরা আরেকটু শুনি, যদি only দিয়ে কোনো বস্তুকে বিশেষিত করে, যেমন affirmative, children prefers toys only. Negative, children prefer nothing but toys. দীপ্ত একটা বলো, the shopkeeper sells only vegetables. কি হবে negative দীপ্ত?
1: The shopkeeper sells nothing but vegetables.
0: Good. এবার যাও দেখটা বলো, I can play only cricket. Negative কি হবে?
2: I saw nothing but some flowers in the basket.
0: Okay. এটা only some flowers. Okay. বলো যে only some flowers হলে nothing but some flowers হবে এটা। Okay. এবার দীপ্ত, Rini bought only some books. Negative কি হবে?
1: Rini brought nothing but some books.
0: Thank you. এবার যদি বয়স বা সংখ্যা এদের বিশেষিত করে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় not more than বা not less than এটা দিয়ে ব্যবহার করব। যেমন যদি অ্যাফার্মেটিভ বলি, দ্য ম্যান ইজ অনলি 54। নেগেটিভ, দ্য ম্যান ইজ not more than অথবা not less than 54। যাও একটা বলো, affirmative, my younger brother is only 2. Negative কি হবে?
2: My younger brother isn't more than or not less than 2.
0: Okay. দীপ্ত একটা বলো, the book costs me only taka 20. Negative কি হবে?
1: The book costs me on not more than taka 22.
0: 20 যেটা। Okay. এবার আরেকটা দেখি আমরা must এর ক্ষেত্রে। must হলে আমরা যেটা করব, cannot but. must cannot but, সেটা দীপ্ত বলো। Affirmative, we must respect our teachers. Negative kya hobe?
1: We cannot but respect our teachers, othoba we cannot help respecting our teachers.
0: Very good Dipto, chamotkar bolecho. Amra cannot help diye byabohar korte pari, shei khetre cannot help er pore amader verb er sathe ing jog korte hobe. Jara dure boshe shuncho obosshoi gulo note down korbe. You must go there. Jawad bole negative ki hobe?
2: You cannot but go there.
0: আচ্ছা দীপ্ত তুমি একটা বলো, উই হ্যাড টু ওয়াক ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন। নেগেটিভ কি হবে?
1: উই কুড নট বাট ওয়াক টু ক্যাচ দ্য ট্রেন, অথবা উই কুড নট হেল্প ওয়াকিং ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন।
0: থ্যাংক ইউ। এবং আরেকটা জানব, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বাক্যের শুরুতে যেটা করব আমরা, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। তারপর হচ্ছে আমরা যেটা করব, এরপর ক্লজটার যে সাবজেক্ট, এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লজটার বাকি অংশ। তাই আমি বলছি যেটা অ্যাফার্মেটিভ, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য বার্ড হি শট ইট ডাউন। দীপ্ত বলে নেগেটিভ কি হবে?
1: No sooner had he seen the bird than he shot it down.
0: Okay. এবার আমি একটা বলছি, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। শিক্ষার্থীরা খেয়াল করো যে নো সুনার হ্যাড দ্য ম্যান রিচড বললাম, এখানে খেয়াল করতে হবে যেহেতু নো সুনার পর আমরা হ্যাড ব্যবহার করছি, তাহলে হ্যাডের পরে সাবজেক্ট দ্য ম্যান, তারপর যেহেতু বললাম ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেক্ষেত্রে এটা হচ্ছে রিচড হবে। এরপরে অংশ যখন শুরু হবে তার আগে দেন দিতে হবে, টি এইচ এ এন, স্পেলিংটা খেয়াল করবে। তাহলে নো সুনার হ্যাড দ্য ম্যান রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা হচ্ছে, দীপ্ত খেয়াল করো, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। কি হবে নেগেটিভ দীপ্ত?
1: অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড,
0: অ্যাজ সুন অ্যাজ যেটা আমরা বললাম যে টিচারের ক্ষেত্রে, তাই না, যে টিচার যখন ক্লাসরুম প্রবেশ করলো স্টুডেন্টরা দাঁড়ালো, আগেরটা আনসার বললাম নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা বললে যে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটা বলো তো, কি বলো অ্যাফার্মেটিভ? অ্যাজ সুন অ্যাজ,
1: অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড উই স্টার্টেড ফর কলেজ।
0: ওকে, এটা নেগেটিভ বলো তাহলে কি হবে?
1: নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড দ্যান উই স্টার্টেড ফর কলেজ।
0: ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটা জানবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি নাউন, মানে এভরি সাথে নাউন যুক্ত থাকে, সেক্ষেত্রে এভরি পরিবর্তে বাক্যের শুরুতে দেয়ার ইজ নো, তারপর এভরি সাথে যুক্ত হবে নাউন প্রোনাউন, তারপরে বাট, তারপর মেইন ভার্ব সহ বাকি অংশ। যেমন অ্যাফার্মেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড। খেয়াল করো এখানে নেগেটিভটা, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, এই যে দেয়ার ইজ নো বলছি আমরা, তারপর দেখো বার্ট দিয়ে, ওই যে আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটা ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে বার্টের পর আমরা লাভস হার চাইল্ডটা ইউজ করব। এটা অন্য একটা আনসার হতে পারে, নো মাদার হেটস আর চাইল্ড, চাইলে আমরা আরেকটা করতে পারি, দেয়ার ইজ নো দিয়ে করতে পারি, দ্যাট ইজ দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ আর চাইল্ড। আচ্ছা, এবার দীপ্ত একটা খেয়াল করো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এক্ষেত্রে নেগেটিভ কি হবে?
1: দেয়ার ইজ নো বডি বাট উইশেস টু বি হ্যাপি।
0: ওকে, যাও একটা বলো অ্যাফার্মেটিভ, এভরি ওয়ান ওয়ান্টস পিস অ্যান্ড প্রসপারিটি, নেগেটিভ কি হবে?
2: There is no one but one's peace and prosperity.
0: Thank you, বেশ ভালো বলেছো। আর যেটা বলতে যাচ্ছিল বলো,
2: There is no one who does not want peace and prosperity.
0: Thank you. আরটা বিষয় খেয়াল করবে, affirmative sentence এ superlative degree থাকলে সেক্ষেত্রে আমরা no other দিয়ে শুরু করতে পারি, অর্থাৎ পজিটিভ যে ডিগ্রির নিয়ম সেটা দিয়ে। যেমন একটা affirmative শোনো, He is the best man in the village. Negative হচ্ছে, No other man in the village is as good as he. Aritta dipto shono, affirmative. Tuhin is the most meritorious student in the class. Negative kya hobe?
1: No other student in the class is so meritorious as Tuhin.
0: Okay, bar Jawad, tumi eta negative bolo. Lina is the best girl in the class. Eta negative ki hobe?
2: The negative shall be, no other girl in the class is as good as Lina.
0: Thank you. যারা দূরে বসে শুনছে অবশ্যই খেয়াল করবে, যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে, ঠিক আছে, তখন অবশ্যই যেটা শুরু হবে নো আদার দিয়ে। এরপর যদি এমন হয় যে হি ইজ ওয়ান অব দ্য বেস্ট মেন ইন দ্য ভিলেজ, সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর, এখানে আর দিতে হবে যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল আছে মেন, অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, এবার আমরা কিছু দেখব বিপরীত শব্দ দিয়ে, যেমন অ্যাফার্মেটিভে দ্য বয় ইজ অলওয়েজ অনেস্ট, নেগেটিভ আমরা অলওয়েজ এর জন্য আনবো নেভার, তাহলে দ্য বয় ইজ নেভার ডিজ অনেস্ট। দীপ্ত একটা বলো তো অ্যাফার্মেটিভ, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, নেগেটিভ কি হবে?
1: হি নেভার টেলস এ লাই।
0: ওকে, তারপর যদি এমন হয় দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত দেখা যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে, সেক্ষেত্রে আমরা নো আদার দিয়ে শুরু করতে পারি। অ্যাফার্মেটিভ হচ্ছে, হি ইজ বেটার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ, আর সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি অ্যাফার্মেটিভে। হি ইজ বেটার দেন মোস্ট আদার মেন ইন দ্য ভিলেজ। এটা নেগেটিভ কি হবে দিত্ত?
1: Very few men in the village are so othoba as good as he.
0: Jao dekta bolo. Dhaka is more overpopulated than most of the cities in the world. Eta negative bolo.
2: The negative would be very few cities in the world are so or as overpopulated as Dhaka.
0: Okay. Ekhon jodi emon shudhu then jukto ache shei khetre amra affirmative shuni. He is better than you. Negative ki hobe Jawad?
2: The negative should be you aren't as good as he.
0: Okay. Ebar Dipto, Rakib is more industrious than you. Negative ki hobe?
1: You are not as othoba so industrious as Rakib.
0: Thank you very much. Jodi honoy as jukto, jemon affirmative, he is as ferocious as a lion. Dipto bolo negative ki hobe?
1: He is not less ferocious than a lion.
0: Right. Ebar jodi less ba then jukto thake. Jemon affirmative, he is less ugly than you said. Dipto bolo negative ki hobe?
1: He is not ugly as you said.
0: Okay, he is not as ugly as you said. Okay. Epor 2.2 jukto affirmative onek beshi important aste pare. Sei khetre amra dekha jay beshi bhagi exam e ashe. He is too poor to buy food. Ekhane negative hocche. He is so poor that he cannot buy food. Jao dekhta bolo. Affirmative holo he is too weak to work. Negative bolo.
2: The negative would be he is so weak that he can't work.
0: He can't work. Thik ache. Epor Dipto, Tanha is too dull to do this sum. Etar negative ki hobe?
1: Tanha is so dull that she cannot do this sum.
0: Okay. Epor both by and thakle jeta amra dekhi both .n ki not only .but also de amra korbo. Jemon he is both a poet and a novelist. সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে হি ইজ নট অনলি পোয়েট বাট অলসো আ নোভেলিস্ট। যদি হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি মাচ এ ফিউ এ লিটল থাকে সেক্ষেত্রে নেগেটিভ আমরা ওয়ার্ড আনতে পারি, ঠিক আছে? যেমন নট আ লিটল বা যদি এ লিটল থাকে নট মাচ, যেমন আই হ্যাভ মাচ মানি। দীপ্ত বলো নেগেটিভ কি হবে?
1: আই হ্যাভ নট আ লিটল মানি অথবা আই ডু নট হ্যাভ আ লিটল মানি।
0: ওকে, তো আমরা এখন কিছু অপোজিট ওয়ার্ড দেখে নিতে পারি, যেমন অ্যাবসেন্ট, অপোজিট ওয়ার্ড প্রেজেন্ট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অলওয়েজ, নেভার, তারপর ফ্রেন্ড, ফো, গুড, ব্যাড, জাস্ট, আনজাস্ট, লিটারেট, ইলিটারেট, তারপর মরাল, ইমরাল, মর্টাল, ইমর্টাল। অবিডিয়েন্ট কি হবে দীপ্ত?
1: ডিসঅবিডিয়েন্ট।
0: তারপর বলো পসিবল,
1: ইম্পসিবল।
0: ওকে, তারপর ওয়াইজ,
1: ডাল।
0: ওয়াইজ, ওয়াইজ এর ক্ষেত্রে কি আসবে? ডাল
1: অথবা আনওয়াইজ আমরা বলতে পারি।
0: উইক,
1: স্ট্রং,
0: স্ট্রং। ঠিক আছে, এবার আমরা দেখি একটু এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। সেক্ষেত্রে প্রথমে খেয়াল করো এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট এ বা হোয়াট অ্যান যদি থাকে, যেমন হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। দীপ্ত,
1: ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন।
0: ওকে, থ্যাংক ইউ। এরপর বলো জাওয়াদ, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ। এটার অ্যাসার্টিভ কি হবে?
2: দ্য অ্যাসার্টিভ উড বি ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম।
0: ওকে, ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম। এরপর দীপ্ত বলো তো হোয়াট এ ফুল হি ইজ, এটা অ্যাসার্টিভ কি হবে?
1: হি ইজ আ গ্রেট ফুল।
0: হি ইজ আ গ্রেট ফুল, রাইট। এরপর আরেকটা যদি বলি হাউ যুক্ত, রাইট, যেমন হাউ বিউটিফুল শি ওয়াজ। এক্ষেত্রে খেয়াল করতে হবে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হাউ থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে ভেরি, তারপরে হাওয়ার পরে যে অ্যাজেটিভ অ্যাডভার্ব থাকবে, তারপর শব্দগুলো যদি থাকে আমরা ব্যবহার করব। যদি বললাম হাওয়ার ক্ষেত্রে ভেরি আনতে পাবে, তো হাউ বিউটিফুল শি ওয়াজ অ্যাসার্টিভ হবে শি ওয়াজ ভেরি বিউটিফুল। আরটা শুনি আমরা, দীপ্ত খেয়াল করো, হাউ প্যাথেটিক দ্য সাইট ইজ, কি হবে অ্যাসার্টিভ?
1: দ্য সাইট ইজ ভেরি প্যাথেটিক।
0: আচ্ছা, আরেকটা বলো তুমি, হাউ বিউটিফুলি শি স্যাং ইন দ্য ফাংশন, কি হবে অ্যাসার্টিভ?
1: She sang very beautifully in the function.
0: Good. এরপর আরেকটা তুমি বলো দেখি. Hurrah, we have done our job. এটার assertive কি হবে?
1: It is a matter of joy that we have done our job.
0: Good. এবার যাও এটা চেষ্টা করো. Bravo, he has won the prize. Assertive কি হবে?
2: The assertive would be, it is delightful that he has won the prize.
0: He has won the prize, right. তো হুরার ক্ষেত্রে আমরা দিলাম ইট ইজ এ ম্যাটার অফ জয়। এবার যদি দেখা যাচ্ছে যে অ্যালাস বা ওয়াট এ পিটি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু দিব উই রিগ্রেট বা ইট ইজ আ ম্যাটার অফ সরো এরকম। যেমন অ্যালাস হিজ ফাদার ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট, অ্যাসার্টিভ হবে উই রিগ্রেট দ্যাট হিজ ফাদার ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট। আর যদি এমন হয় যে আমরা হোয়াট এ পিটি বলছি, যেমন হোয়াট এ পিটি হি হ্যাজ লস্ট হিজ জব, অ্যাসার্টিভ হচ্ছে ইট ইজ সরফুল দ্যাট He has lost his job. Exclamation sentence শুরু যদি if, would, that, or that থাকে সেক্ষেত্রে আমরা if শুরু করতে পারি। তো if যেটা আসলে থাকলে assertive I wish I had। যেমন exclamatory if I had the wings of a bird, I wish I had the wings of a bird। আবার যদি এমন হয় যে assertive আছে এরকম it is a matter of joy that we have done our job, সেক্ষেত্রে আমরা exclamatory বলবো hurrah we have done our job। ঠিক আছে, যদি আমাদের এরকম হয় যে অ্যাসার্টিভ দিল এক্সামে আমরা এক্সক্লামেটরি করব, তখন আমরা এভাবে চিন্তা করি যেভাবে প্র্যাকটিস করছি আমরা। আবার যদি অ্যাসার্টিভ এরকম আসে যে উই রিগ্রেট দ্যাট, দীপ্ত খেয়াল করো হিজ ফাদার ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করবো দীপ্ত?
1: অ্যালাস দিয়ে।
0: রাইট, কি হবে আনসারটা? অ্যালাস হিজ ফাদার ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। রাইট। আচ্ছা যদি এমন হয় অ্যাসার্টিভে ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর এ ফুল, সেক্ষেত্রে এক্সক্লামেটরি কি হবে?
1: ফাই, ইউ আর এ ফুল।
0: রাইট। পর জাওয়াদ তুমি একটা বলো দেখি, যদি অ্যাসার্টিভ এরকম থাকে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর ফুল, তাহলে কি হবে এটা? ফাই, ইউ আর এ
2: ফাই, ইউ আর এ ফুল।
0: রাইট। দীপ্ত একটা বলো, অ্যাসার্টিভ আছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, কি হবে এক্সক্লামেটরি?
1: ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড।
0: রাইট। এ প্রথমে একটা বলো যে শুরুতে আমরা যদি অ্যাসার্টিভ বলি আরেকটা আই উইশ দিয়ে, আই উইশ আই কুড বি চাইল্ড এগেইন, দীপ্ত কি হবে এটা এক্সক্লামেটরি? আলোচনা করেছি কিভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হয়, আবার একই সাথে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর অংশ, আবার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা এক্সক্লামেটরি প্র্যাকটিস করব, আবার এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আশা করছি যারা দূরে বসে আমাদের আলোচনা শুনছো এতক্ষণ তোমরা বেশ ভালো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে রাবেয়া সুলতানা শিওলি, ফাতেমা আফরোজ সোহিলি, সালমা সুলতানা এবং আমি শামসি মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, সুলেমান হোসেন খান, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাসেল আহমেদ এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন মীরা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি শিক্ষার আসর। Let's speak English. পরিচালনায় আয়শা সিদ্দিকা।
3: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am your presenter Aisha Siddiqa, and today we're going to enjoy an interesting conversation between two friends about their dream countries to visit. Today we'll hear how they discuss the countries they dream of visiting, the reasons behind their choice, the places they want to explore and their future travel plan. Through their conversation, we'll learn useful English expression related to travel and tourism. Today, I'm joined by two wonderful guests. First, we have Zumaina Mahnira Rahman and alongside her, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Dear listener, stay with us until the end of the program, because after the conversation, we'll discuss some important English grammar rules, including different tense and sentence types used in today's discussion.
4: Hello, Mukta. How are you today?
5: Hello, Zumaina. I'm fine. Thank you. How are you?
4: I'm doing well. I was watching a travel program yesterday, and it made me think about my dream country.
5: Really? Which country do you want to visit?
4: My dream country is Japan because of its beautiful culture, modern technology and cherry blossoms.
5: That's great choice. My dream country is Switzerland.
4: Why do you want to visit Switzerland?
5: Because it has beautiful mountains, peaceful lakes and clean cities. I also visit to taste real Swiss chocolate.
4: That sounds wonderful. If I visit Japan, I will go to Tokyo, Kyoto and Mount Fuji.
5: I would like to visit the Swiss Alps and Interlaken. I think they are very beautiful.
4: Have you ever traveled abroad?
5: No, I haven't. I hope to travel after completing my studies. What about you?
4: Neither have I, but I believe one day our dreams will come true.
5: Traveling helps us learn about different cultures and meet new people.
4: Yes, and it also improves our English communication skills.
5: We should save money and learn about the local culture before visiting another country.
4: I completely agree. Respecting local customs is very important.
5: Please remember to take lots of photographs when you travel.
4: Of course, it will help me keep wonderful memories.
5: How exciting international travel is.
4: Indeed. Let's continue learning English and work hard to make our dreams come true.
5: Thank you, Zumaina. It was nice talking with you.
4: Thank you too, Mukta.
3: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation regarding the dream country to visit. So, আজকে আমাদের দুজন স্টুডেন্ট তাদের স্বপ্নের দেশে ভ্রমণ নিয়ে একটি কনভার্সেশন করলো। ডিয়ার লিসেনার, আজকে আমাদের এই কনভার্সেশন থেকে আমরা কিছু ইংলিশ গ্রামারের রুলস জানব, অর্থাৎ আমরা আজকে ইংলিশ গ্রামারের সেন্টেন্সের টাইপসগুলো সম্পর্কে জানব এবং সেই টাইপসের কিছু এক্সাম্পল যা আমাদের কনভার্সেশন ইউজ করা হয়েছে সেই এক্সাম্পলগুলো দেখব। একই সাথে আমরা আজকে টাইপস অব সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে বা পারপাসগুলো কি, কেন আমরা হচ্ছে কনভার্সেশনের সময় এই টাইপের সেন্টেন্সগুলো ইউজ করে থাকি, তার রিজনগুলো জানব। আজকে আমরা প্রথমে আলোচনা করব টাইপস অব সেন্টেন্স নিয়ে। বেসিক্যালি আমরা যদি সেন্টেন্সের টাইপস বলে থাকি তাহলে বেসিক্যালি আমাদের কয় টাইপের সেন্টেন্স আছে? বেসিক্যালি আমরা চার টাইপের সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসবে ডিক্লারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ডিক্লারেটিভ সেন্টেন্সটা নর্মালি যে কোনো স্টেটমেন্ট প্রকাশের জন্য আমরা ব্যবহার করে থাকি। ডিক্লারেটিভ সেন্টেন্সের যদি পারপাস বলি, দেন আমরা বলতে পারি টু প্রোভাইড ইনফরমেশন। সো আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স আজকে আমাদের কনভার্সেশন ইউজ করেছি। সেন্টেন্স দুটি কি ছিল, জুমাইনা?
4: ট্রাভেলিং হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচার্স এবং দ্বিতীয় সেন্টেন্সটি ছিল ইংলিশ হেল্পস আস কমিউনিকেট।
3: ওকে, সো এখানে আমরা যে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করছি, যেমন ট্রাভেলিং হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কালচার, অর্থাৎ আমরা যদি ভ্রমণ করি তাহলে সেটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালচার সম্পর্কে শিখতে বা জানতে সাহায্য করে। ঠিক একইভাবে আমরা পরের সেন্টেন্সটিতে বলেছি ইংলিশ হেল্পস আস কমিউনিকেট, অর্থাৎ যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের কমিউনিকেট করতে বা যোগাযোগের মাধ্যম হিসেবে সাহায্য করে। তাহলে এখানে দুইটি সেন্টেন্সই এখানে ডিক্লারেশন দিল বা একটা স্টেটমেন্ট প্রকাশ করলো, কোন একটা ইনফরমেশন দিল। ফার্স্টেতে আমরা ইনফরমেশন পেলাম যে কোনো ট্রাভেলিং হচ্ছে ডিফারেন্ট কালচার সম্পর্কে আমাদেরকে অবহিত করে, এবং পরবর্তী সেন্টেন্সটাতে আমরা জানলাম যে ইংলিশ সব ইংলিশের কথা বলা সেটা হচ্ছে যে কোনো কমিউনিকেশন বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এরপরে আমরা সেন্টেন্সের টাইপস হিসেবে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নর্মালি আমরা কোয়েশ্চেন করা বোঝাই, কোয়েশ্চেন করা বোঝাই, এবং এটার পারপাস যদি বলি দেন আমরা বলতে পারি টু আস্ক কোয়েশ্চেন, অর্থাৎ যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতেই আমরা নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। সো মুক্তার কাছে আমি জানতে চাইব আজকের কনভারসেশনে তারা তিনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করেছে, সেন্টেন্সগুলো কি কি ছিল?
5: সেন্টেন্সগুলো ছিল হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হ্যাভ ইউ ইভার ট্রাভেলড আউটসাইড বাংলাদেশ অ্যান্ড ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ এক্সপেন্সিভ।
3: ওকে, সো আমরা কনভারসেশনে তিনটা এক্সাম্পল পেয়েছি, তিনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি। ফার্স্ট ওয়ান ছিল হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, অর্থাৎ তুমি কোন দেশে ভিজিট করতে চাও। সেকেন্ডটাতে ছিল হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড বাংলাদেশ, অর্থাৎ তুমি বাংলাদেশের বাইরে কি কখনো ট্রাভেল করেছো। এছাড়াও তিন নম্বর কোয়েশ্চেনটি ছিল ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইজ এক্সপেন্সিভ, এটার অর্থ কি জুমাই?
4: এটার অর্থ হচ্ছে তুমি কি মনে করো ট্রাভেলিং হচ্ছে অনেক ব্যয়বহুল।
3: আচ্ছা, এখানে এক্সপেন্সিভ শব্দটি এসেছে, এক্সপেন্সিভ এর বাংলাটা আমরা বলতে পারি ব্যয়বহুল, এবং এক্সপেন্সিভ এর যদি আমরা স্পেলিংটা বলি তাহলে স্পেলিংটা কি আছে?
4: এক্সপেন্সিভ এর স্পেলিংটা হবে EXPEN SIVE।
3: ওকে, সো এক্সপেন্সিভ এর স্পেলিংটা আমরা এটা বললাম এবং এক্সপেন্সিভ এর অর্থ হচ্ছে ব্যয়বহুল। এছাড়াও আমরা কনভারসেশনের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। সো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা নর্মালি যে কোনো রিকোয়েস্ট করা অথবা কোনো সাজেশন প্রোভাইড করা সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। সো বেসিক্যালি যদি এটা পারপাসটা বলে থাকি তাহলে কি হবে জুমাইনা?
4: এটার পারপাসটা হবে টু গিভ অ্যাডভাইস, রিকোয়েস্ট অর সাজেশনস।
3: ওকে, সো যে কোনো উপদেশ অর্থাৎ অ্যাডভাইস, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ, অথবা সাজেশন অর্থাৎ যদি কোনো হচ্ছে পরামর্শ থাকে সে ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ক্যামেরা, এবং আরেকটি সেন্টেন্সে বলা হয়েছে লেট আস কন্টিনিউ লার্নিং ইংলিশ। সো আমরা দুইটা সেন্টেন্সই দেখতে পাচ্ছি যে এখানে কিছু সাজেশন প্রোভাইড করা হয়েছে অথবা কিছু রিকোয়েস্ট করা হয়েছে। যেমন প্রথম সেন্টেন্সটিতে ছিল প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ক্যামেরা, সো এক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি রিকোয়েস্ট বলতে পারি। ঠিক একইভাবে লেট আস কন্টিনিউ লার্নিং ইংলিশ, সো এটাকে আমরা কি বলতে পারি?
4: এটাকে আমরা সাজেশন বলতে পারি,
3: সাজেশন বলতে পারি। সো আমরা এইভাবে হচ্ছে কনভারসেশনে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সুন্দরভাবে যে কোনো রিকোয়েস্ট বা যে কোনো অ্যাডভাইস বা যে কোনো সাজেশনের জন্য ইউজ করতে পারি। এছাড়াও আমরা সেন্টেন্সে আজকে দেখলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ইউজ করেছি। নর্মালি যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ইউজ করে থাকি কি জন্য মুক্তা?
5: উৎসাহ প্রকাশ করার জন্য বা হচ্ছে আবেগ প্রকাশ করার জন্য।
3: আবেগ প্রকাশ করার জন্য, ভেরি গুড। সো টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস অর এক্সাইটমেন্ট, সো আমরা যে কোনো ধরনের আমাদের খুব গভীর কোনো ফিলিংস বোঝানোর জন্য বা খুব এক্সাইটমেন্ট অর্থাৎ খুব উচ্ছ্বসিত এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করে থাকি। সো সেন্টেন্সের এক্সাম্পলগুলো কি হতে পারে?
5: সেন্টেন্সের এক্সাম্পলগুলো হতে পারে দ্যাটস ওয়ান্ডারফুল, হাউ এক্সাইটিং ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ।
3: ওকে, সো আমরা যদি কোনো কিছু দেখে খুব বিমোহিত হই সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাটস ওয়ান্ডারফুল, অর্থাৎ খুবই সুন্দর, অথবা আমরা বলতে পারি হাউ এক্সাইটিং ইন্টারন্যাশনাল ট্রাভেল ইজ, অর্থাৎ কোন ইন্টারন্যাশনাল ট্রাভেল কতটা এক্সাইটিং বা কতটা আনন্দের সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি। সো আমরা আজকে সেন্টেন্সের যে জিনিসগুলো দেখলাম বা যে টাইপসগুলো দেখলাম তার মধ্যে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স দেখলাম, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সবশেষে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানলাম। আজকে আমরা আমাদের কনভারসেশনে কিছু ভোকাবুলারি দেখেছি, কিছু নতুন নতুন শব্দ। যেমন এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে ডেস্টিনেশন, সো ডেস্টিনেশন এর যদি মিনিংটা বলি মিনিংটা কিরকম হবে জুমাইনা?
4: ডেস্টিনেশন এর মিনিংটা হবে দ্য প্লেস ওয়ার সামওয়ান প্ল্যানস টু ট্রাভেল।
3: ওকে, সো কোন জায়গায় যেতে চাই, ডেস্টিনেশন অর্থাৎ আমার প্রস্থান কোথায় বা আমার কোথায় যেতে চাচ্ছি, সেই শব্দগুলো বোঝানোর জন্য আমরা হচ্ছে এই ডেস্টিনেশন ইউজ করে থাকি। ডেস্টিনেশনের যদি আমরা স্পেলিংটা বলি, স্পেলিংটা এরকম DESTINATION। থ্যাংক ইউ ফর লিসেনিং টু টুডেইজ এপিসোড অফ লেটস স্পিক ইন ইংলিশ। উই হোপ ইউ এনজয় টুডেস কনভারসেশন অ্যান্ড লার্ন সামথিং নিউ। আনটিল আওয়ার নেক্সট প্রোগ্রাম, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে।

0: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুম আনারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে 2 বালতি পানি ও 1 বালতি বালি রাখুন এবং আগুন লাগলে শুরুতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন। তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন দেশের গান, গেয়েছেন সুস্মিতা দেবনাথ সূচি, গীতিকার ফরিদা ফারহানা, সুরকার আব্দুল্লাহ খান।

0: পরপর দুখানি পল্লিগীতি শুনলেন ইস্তিয়াক হাসানের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরা গাছের জীবন রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হওয়ার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৫ আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ। তিনি আজ জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ এর অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। চলতি অর্থবছরের গত ২রা আগস্ট পর্যন্ত দেশে ৩১ কোটি ৩২ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ২৩.৪% বেশি। এর আগে গত অর্থবছরের জুলাই মাসে প্রায় ২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর ধারাবাহিকতায় রেমিটেন্সের শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। রাশিয়ার একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় ৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্ড্রে ভোরোবিয়ভ। গভর্নর জানান, নোভোসেলফি শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর একাধিক স্থানে আগুন ধরে যায়। এতে ৫ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, অগ্নি নির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুনটি নিয়ন্ত্রণে এনেছে, যা একটি গুদামে লেগেছিল। দক্ষিণ কোরিয়ায় দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বয়ে যাওয়ায় চলতি বছর গ্রীষ্মকালীন তাপদাহে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ১৫ মে থেকে ২রা আগস্টের মধ্যে মোট ২,২৫ জন লোক তাপদাহে সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল, আর এই মুহূর্তে আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্স, একই সাথে FM 88.8 মেগাহার্স ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন স্থানীয় খবর শুনবেন ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। The July uprising will be observed in Khulna tomorrow, like other places of the country, with due respect. On 5th August 2024, Fazil Sheikh Hasina was completed to resign and flee the country in the face to student public protests. Tomorrow will be a public holiday in Khulna. The district administration, Khulna City Corporation, different political parties, Khulna University, including educational institutions and socio-cultural organizations, have taken various programs on the occasion. As part of the program, the district administration will place floral wreath at the July Martyrs Monument at Shibari intersection tomorrow morning. A voluntary blood donation program will be held and offer Fatiha at grave to Martyr Sakib Rayhan. A documentary on July uprising will be screened at Shibbar intersection, Shohid Hadis Park, Moilapota intersection, Joragate, Kollamari, adjacent to Khulna University, Rupshan intersection, Notun Rasta, and other important places in the city at convenient times. The July monument will be illumination and gratify will be graffiti will be at will be painted at convenient times. Special dua will be held at all mosques after Juhar prayer, while special prayers will be held in temples, churches, pagodas and other religious places of worship for the peace of the souls of the martyrs. A reception will be held at District Shilpakala Academy Auditorium for the families of the July martyrs and July warriors, and a discussion meeting will be held on the significance of the day. A special food will be organized at all government hospitals, prisons, child families, child rehabilitation centers, disabled welfare centers, daycare, child development centers, and homeless institutions. A friendly football match will be held at Khulna District Stadium at the afternoon. Films of documentaries provided by the Ministry of Information and Broadcasting will be organized at Shohid Hadis Park and Shibari intersection. Museums of government private autonomous organization in the district will be kept open for the public without tickets. The main roads and road islands of the city will be decorated with different banners, festoons and colorful signs, including the national flag. All educational institutions will organized essay recitation, painting competitions, and discussion meetings at convenient times. Khulna City Corporation has taken different programs on the occasion. The programs include painting competition for primary school children at Nagur Bhavan in the morning, at essay competition for secondary school students, discussion meeting, and distribution of prizes among the winners of the painting and essay competition. Tree plantation program was inaugurated at 250-bed hospital premises in Joshua today under the 25 crore tree plantation program in 5 years. Vice Chairman of BNP, Professor Nargis Begum, inaugurated the program by planting a mango saplings as chief guest. Administrator of the Jila Parishad, Muhammad Delor Hussain Khan Khokon, superintendent of the hospital and doctor, including local elite, were present at that time. Meanwhile, tree saplings were distributed among the students of Bagara District Police Line School today as part of the 30,000 tree plantation initiative in various units under Khulna Range. DIG Muhammad Mustafizur Rahman distributed these saplings as chief guest. presided over by Police Super Hassan Mohammad Nasser Rikabdar, the function was attended by the police officials and police members of different units of the district police. Checks of 8,092,500 taka for 12 development projects were distributed at the Jila Parishad Auditorium in Kustia today. Member of Parliament Raja Ahmed Batshu Mullah attended Eid as chief guest. Presided over by the administrator of Jila Parishad, the function was attended by the chief executive officer of Jila Parishad and beneficiaries. Meanwhile, checks of 1,19,00,000 taka of Trustee Board of Bangladesh Road Transport Authority was distributed among 31 families, those who died and injured in road accident at the Deputy Commissioner's Conference Room in Jinnah today. Deputy Commissioner Mohammad Noman Hussain distributed these checks as chief guest. Assistant Director of BRTA, Motor Vehicle Inspector, Mechanical Assistant, including other officials and employees who are present at that time. Besides 3-year savings of 25,08,000 taka of 24 women workers engaged in road maintenance work under the Rural Road and Culvert Repair Program were distributed at the Gangneupu Jila Parishad premises in Mehpur today. The Gangneupu Jila Nirbhay officer distributed these as chief guest. Football and Thoipara 11 defeated Bolai Katli 11 by 3-1 in the After Uddin Sriti football tournament at Abdul Ghani Secondary School ground under Shalikapu Jila in Magura today. Finally, weather and forecast valley till on tonight says there is no inland river force warning and no signal is to be wasted. And that is the end of the news. Dear listeners, you are welcome to your next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar, Khulna. সুপ্রিয় শ্রোতা, সন্ধ্যার এই পালায় রয়েছি অনুষ্ঠান ঘোষণায়। আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে শিবলিজ সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় এখনকার অনুষ্ঠান অচিন পাখি। শুনবেন লালন গীতি, প্রথম শিল্পী সুফিয়া খাতুন।

অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের শিল্পী গাজী হুমায়ুন কবির, আর তার পর শুনবেন আকবর আলী শায়ের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি এখানেই শেষ হচ্ছে। এখন বর্ষাকাল চলছে আর এই সময়টি গাছ লাগানোর উপযুক্ত সময়। আমরা আমাদের বর্ষদ ফিটা বাড়ির আশপাশে বেশি বেশি করে গাছ লাগাই এবং তার যত্ন নিই। বাংলাদেশ বেতার খুলনা। এখন এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে মহান আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। হামদটি লিখেছেন সাহারে বানু মল্লিক।

0: এই ফরিয়াদ দরবারে তোমার মাওলা, এই ফরিয়াদ দরবারে তোমার।
1: সাহারে বানু মল্লিকের লেখা আল্লাহ পাকের শানে হামদটি শুনলেন এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা ও খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল হাদিস। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবে প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে

0: ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 23.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 92%, সন্ধে 6টায় 79%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:29, সূর্য অস্ত যাবে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather. Now in weather forecast read by Shehnaz Parveen. Dhaka Met Office forecast for inland river purse warning valid till 1 a.m. There is no inland river purse warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expected temporary gusty wind with light to medium rain or thunder shower in many places of Rongpur, Rajshahi, Moymenshing, Borishal, Chattogram and Silla divisions and a few places of Dhaka and Khulna division. And it also may expected medium to heavy to very heavy rainfall as elsewhere over the country. Day and night temperature may nearly decrease all over the country. Today, the maximum temperature was recorded in Tetulia 34.1 degree Celsius and minimum was in Narayanganj 23.2 degree Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 31 degree Celsius, minimum was 26.5 degree Celsius. Humidity recorded in air at 9 a.m. 92%, at 6 p.m. 79%. Tomorrow, the sun rises over Dhaka at 5:29 a.m. and sets at 6:49 p.m. That's all for weather in time.
2: Bangladesh আগামীকাল 5 আগস্ট বুধবার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শেরেবাংলানগর ঢাকায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 9টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্স ও এফএম 106 মেগাহার্সে।
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল 5 আগস্ট বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 12টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্সে, এফএম 106 মেগাহার্সে।
2: শুনছেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কিত আরেকটি ঘোষণা। আগামীকাল 5 আগস্ট বুধবার জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ

0: বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাগুলো শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো আগামীকাল খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হবে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, আগামীকাল সরকারি ছুটি। খুলনায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক দল সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল সকালে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হবে। সুবিধাজনক সময় শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপসা মোড়, নতুন রাস্তা গুরুত্বপূর্ণ স্থান সহ খুলনা সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈবত্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা এবং সুবিধাজনক সময়ে গ্রাফিতি অঙ্কন করা হবে। বাদজোহর বা সুবিধাজনক সময়ে মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য ধরে আলোচনা অনুষ্ঠিত হবে। দুপুরে সকল সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডেকিয়ার, শিশু দিবস, শিশু বিকাশ কেন্দ্র ও ভবগৃহ প্রতিষ্ঠান সমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শহীদ হাদিস পার্ক এবং শিববাড়ি মোড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং সরকারি, বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানা দ্বারা সজ্জিত করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশন এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে নগরভবনে প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত, নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আদর্শ ও ত্যাগের চেতনা ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। জেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিতে সভায় রেড ক্রিসেন্টের সেক্রেটারি ও প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে এই উপলক্ষে যশোর শহরের ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নিউ টাউন বালিকা উচ্চ বিদ্যালয় ও নতুন উপশহর বিদ্যালয় মিলনায়তনে আজ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। দেশের সমুদ্রগামী উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডাটাবেস প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২৯ আগস্ট সময়ে নৌযান সুমারি ২০২৬ পরিচালিত হবে। এই উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাস, নৌপরিবহন খাতে নিয়োজিত জনবলের জীবনমান এবং নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত ডাটাবেস তৈরি করা হবে। জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আইব হোসেন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিধান কুমার মণ্ডলের সভাপতিতে সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নৌপরিবহন মালিক গ্রুপ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, নৌ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। খুলনার রূপসার আলিমপুর ফাতিমাতুজ জোহরা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা আজ মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়কের সভাপতিতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর শেখ রফিকুল ইসলামের প্রধান অতিথি এবং আইকিউএসসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহির রায়হান বিশেষ অতিথি ছিলেন। সভায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থী সেবা সম্প্রসারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষোলো দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় নাজিরপুর ফুটবল একাদশ টাইব্রেকারে 6-4 গোলে তৈলটুপি ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রের আয়োজনে।
2: রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: বৃক্ষরোপণ করেছি, আর এই বর্ষার সময়টা তো বৃক্ষরোপণ করার উপযুক্ত সময় না, তো সেই হিসাবে এই সময়টা কিন্তু আমাদের বৃক্ষরোপণটা খুবই
4: জরুরি
3: জরুরি এবং যে যেখানে যতটুকু জায়গা পায় সে এখানে হোক ওখানে হোক, বাড়ির ডানে বায়ে সামনে প্রয়োজন হলে ছাদে, প্রয়োজন হলে ছাদে যদি আমাদের ইয়ে হয়, যদি আমাদের সুযোগ হয় তাহলে কিন্তু আমরা পুঁতব।
5: এবার সব ধরনের গাছই লাগাইছি মাস্টার ভাই।
3: হ্যাঁ, খুব ভালো হয়েছে, বিশেষ করে তিন রকমের
5: ফলজ, ঔষধি, আবার হয়েছে কাঠের,
3: বনজ। যাই হোক, আজকে তো জানোই আজকে কিন্তু আমাদের কৃষি বিষয়ক কার্যক্রমের দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানের রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে, এটা কয়েকদিন থেকেই বলা হচ্ছিল, মনে আছে না? তো আজকে তাই আমাদের আপা এসে গেছেন, ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপ সুইং খামার বাড়ি। তো তিনি আমাদেরকে আজকে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে পরামর্শ দেবেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি যে আজকের ফসল উইং খামার বাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু যে বিষয়টি নিয়ে কথা বলবেন, আমি আবারও বলছি, সেটা হচ্ছে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা নিয়ে কথা বলবেন। আর আপনারা আমাদের টেলিফোন করতে পারেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো জানার জন্য, 0244-813-268 থেকে 70 পর্যন্ত এবং 0244-813-277 থেকে 79 নম্বর পর্যন্ত নম্বরে আপনারা টেলিফোন করতে পারেন। আমি আবার বলছি, 0244-813-268 থেকে 70 পর্যন্ত এবং 0244-813-277 থেকে 79 নম্বর পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি আপনারা এটি উপভোগ করতে পারছেন। তো আমরা এখন শুরু করি, আপা আপনি শুরু করতে পারেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সালমা লাইজু।
6: ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক এবং শ্রোতা মন্ডলীকে। আমাদের এখন কিন্তু রোপণ ধান রোপণ চলছে, মাঠে পুরো দস্তুর চলছে এবং দেশের বিভিন্ন জায়গাতে কৃষকরা অনেক জায়গায় এগিয়ে আছে, আবার অনেক জায়গায় একটু দেরিতে রোপণ করবে। এর জন্য জলাবদ্ধতা এবং শ্রমিকের প্রাপ্যতাও অনেকাংশে দায়ী। তো আমরা হলো রোপামনের বিভিন্ন রকম পর্যায়ে আছে, প্রথমে জমি তৈরি, সার প্রয়োগ, রোগ পোকামাল দমন এবং যথাসময়ে ধান কর্তন। এই বিষয়গুলো নেই কিন্তু আমাদের রোপা আমন ধানের কিন্তু সার্থকভাবে আমরা ঘরে তুলতে পারি।
3: মানে মূল এই চারটি বিষয়।
6: জি জি, মূল চারটি বিষয়। তো প্রথমেই আমি জমি তৈরি করে ফেলেছেন তারা তো ফেলেছেন, যারা তৈরি করেননি তাদের জন্য আমার কিছু পরামর্শ। জমিতে আমরা সাধারণত রাসায়নিক সার দিয়ে থাকি, তো আমার পরামর্শ হলো দয়া করে রাসায়নিক সারের সঙ্গে প্রয়োজন মতো জৈব সার প্রয়োগ করুন। এটা যদি না করি তাহলে রোগ এবং পোকাবে বেশি আক্রমণ করবে।
3: খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভাবি, এটা কিন্তু
5: জৈব সার মিশাইয়া দিতেই।
3: এরপর
6: কাজে আমাদের কিন্তু এটা করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, আমরা অনেক সময় মনে করি যে এখানে পানি আছে বীজ ফেলে দিই যারা হয়ে থাকুক, এবং যখন ইচ্ছা দরকার হয় তখন লাগাবো, এটা কিন্তু আরেকটা সমস্যা। এটা হচ্ছে আমরা যদি কম বয়সে চারা রোপণ না করি তাহলে কিন্তু ধানের জীবনকাল সঠিকভাবে বিকশিত হতে পারবে না, যার ফলে ফলন কম হবে। দেখা যায় এই বিষয়টাকে আমি নজর দেওয়ার জন্য কৃষক ভাইদের জন্য এখানে একটা বিষয় আছে, সেটা হলো কিছু ধান আগাম, কিছু ধান মধ্যম মেয়াদী, কিছু ধান লেট। যেগুলো আগাম সেগুলোর জীবনকাল খুব কম, মানে 100-115 দিন। তা যেখানে জীবনকাল কম, এখানে যদি আপনি দেরি করে বুড়া চারা লাগান তাহলে কি ভালো ফলন পাবেন? না, কখনই সম্ভব না। সেজন্য এটাকে অবশ্যই 20 দিনের চারা লাগাতে হবে। আর যেটার জীবনকাল 150 দিনের মতো, এখানে আপনি 30 দিন লাগাতে পারেন। এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বলবো যে রোগ এবং পোকা দমন বিষয়টা, এটা গুরুত্বের সাথে দিতে হবে। অনেক সময় একটা বিশাল ভুল হয় মাঠে, সেটা হচ্ছে যে একটা পোকার কিন্তু একটা সাইকেল আছে, প্রথমে একটা পোকা আসে ওটা চলে গেলে আরেকটা আসে। কিন্তু আমাদের কৃষকরা কি করেন, প্রথম পোকা আসার সাথে সব পোকার ওষুধ দিয়ে দেয়, যে ধরেন ভবিষ্যতে আমার এই রোগ হতে পারে, আজকেই সব ওষুধ খেয়ে নেই, বিষয়টি এরকম। এতে তাদের অনেক অনেক টাকা নষ্ট হয় এবং আমাদের পরিবেশ নষ্ট হয়, মাঝখান থেকে কেউই কিন্তু
3: লাভবান হতে পারে। একটা শিশু গাছকে
6: এখানে আমাদেরকে সচেতনতা দরকার। আমাদের অনেক কিছু ভাই এটা বোঝে না, এবং ওনারা কিন্তু নর্মালি যায় ডিলারদের কাছে, আর ডিলাররা কখনো বলবে যে আপনি এটা দিন না, সে বলবে এটা না ওটা না,
3: বিক্রি করা
6: দরকার, যার ফলে এখানেও আমাদের কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তা আর আরেকটা বিষয় লাস্ট টাইম বলবো, যে অনেকে আছেন মনে করেন যে জমিতে পানি দিলেই বেশি ফলন হবে, এই জন্য দেখা যাচ্ছে ধান কালার হয়ে গেছে এরপরেও তারা পানি দিচ্ছেই দিচ্ছেই। কাজেই এটা ধান যে কালার হবে অমনি কিন্তু পানি স্টক পালে জমি থেকে পানি যদি সরিয়ে দেই তাহলে আমাদের সুন্দরভাবে পাকবে।
3: গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিলেন আপা। অনেক টেলিফোন আসছে,
5: অনেক ফোন আসছে
3: দেখা যাচ্ছে, তা আমরা এক এক করে টেলিফোন নিতে থাকি। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? স্বাগত জানাচ্ছি ভাইয়া, বলুন আপনার কোন সমস্যা থাকলে পরামর্শের জন্য বলুন।
4: সমস্যা হলো ভাই, আমার জানার বিষয় হলো যে এখন যে রোপা আমন, কোন যাত্রা করলে আমরা ফসল বেশি পাইবো এবং কীড়ার আক্রমণটা কমিব?
3: আচ্ছা, রোপা আমনের কোন যাত্রা আপনি ব্যবহার করবেন? একটা গেলে এক, যাতে ফসল কম হয়, আপনি এটা ব্যবহার করুন। হ্যালো, আচ্ছা তারপরে আর কে আছেন আমাদের সাথে? আচ্ছা, পাংশা রাজবাড়ি থেকে বলছেন। আচ্ছা খোকন, খোকন চন্দ্র বলেন, আপনার কোন রকমের সমস্যা আছে থাকলে বলেন আমাদেরকে। ও, ধানে কেঁচো লেগেছে, তাই কেঁচো তাড়া মানে কেঁচোর জন্য কি ওষুধ দিতে পারেন তাই জিজ্ঞেস করেছেন। আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকুন। আপাতত আছেন ডক্টর সালমা লাইজু, তিনি এই বিষয়
7: নিয়ে।
3: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
7: হারুন ভাই, ভালো আছেন আপনারা সবাই? সাথী আপু, মাস্টার ভাই, সবাই ভালো আছে?
3: জি ভালো আছি, বলেন।
7: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
3: জি বলেন, আপনার কোন সমস্যা?
7: আমার সাথে শুনছে খোকন সরকার, আমরা সবাই সাগর, আমরা সবাই শুনতেছি।
3: আচ্ছা,
7: আজি মোহাম্মদ মিন্টু, আমি জানতে চাচ্ছি আপুর কাছে বসছেন,
3: সকলকে শুভেচ্ছা।
7: এখনো ধানের জমি হলে তৈরি করি নাই, ধানটা লাগাবো কিছুদিন এক সপ্তাহ পরে, জমিটা কি তৈরি করে থব, আর কি সার দিলে ধানের ফলন পাওয়া যায়, এটাই যদি আপু বলে নাম ধরে করছেন।
3: আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনারা সবাই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, আপনারা সবাই এই প্রশ্নের উত্তর পাবেন, একটু আমাদের সাথে থাকেন, আপু বলবেন একটু পরে। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মানিকগঞ্জ থেকে রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাইয়া, বলেন আপনার কোন?
7: ভালো আছেন আপনারা?
3: জি ভালো আছি।
4: ভাই আমন ধান তো বুনছে বুঝছেন, পানিতে নষ্ট হয়ে গেছে,
3: মানে পানি এখন পানি উঠে গেছে না, বর্ষার পানিতে নষ্ট হয়ে গেছে, এরকম একটা কিছু সমস্যা হয়েছে?
4: দুইটা আছে ধান।
3: আচ্ছা, এখন কি করবেন তাই ভাবছেন? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার সহ ব্যথি, আপনি আপনি যে সমস্যায় যে ক্ষতির মধ্যে পড়েছেন। আচ্ছা, আর কে রয়েছেন?
8: হ্যালো,
3: হ্যালো, কে বলছেন?
8: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
8: হ্যালো,
3: হ্যালো, জি কে বলছেন, কোথেকে বলছেন?
8: সোহেল রানা বলছিলাম, টাঙ্গাইল থেকে।
3: হ্যাঁ সোহেল রানা, টাঙ্গাইল, ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন।
8: আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার একটা প্রশ্ন হচ্ছে ম্যাডামের কাছে, যে আমরা যে রূপা মন্টার লাগাই সেটা হচ্ছে 51 জাতের একটা ধান, সেটা লাগাই
3: 51 জাতের, বেশ।
8: কিন্তু আমাদের এদিকে একটা ই হচ্ছে যে আমরা জমি তৈরির সময় সারটা একেবারেই দিই না, যখন 20-22 বয়স হয় তখন সার দিই, তবে ওই সময় বিঘাপতি কি কি সার দেব এই জাতের জন্য। আরেকটা প্রশ্ন করি, যে ধানটা যখন 50-55 দিন বয়স হয় কাইছোর, তখন আমি বিঘাপতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করি, যেটার জন্য অনেক কৃষক আমাকে বলে থাকে হাই হাই এই সময় আর ধানের সার দিবে না, ক্ষতি হবে, সেটা আপনার মতে কি বলেন?
3: খুব সুন্দর, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপা সবই লিখে রাখছেন, আপনাদের সকলের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ পাবেন আপনারা। আচ্ছা, আর কে অনেক দেখা যাচ্ছে লাইনে
9: আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
9: আঙ্কেল, আমি সাগর বলছিলাম, দিগলাত পাংশাজ ভাই থেকে।
3: হ্যাঁ সাগর, স্বাগত জানাচ্ছি।
9: হ্যাঁ আঙ্কেল, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ধানের চারা আছে লাল হয়ে যাচ্ছে, আমরা কত, হ্যাঁ হ্যাঁ, ধান চারা লাল হয়ে যাচ্ছে, ধানে গোলটা আমরা কত ইঞ্চি পরপর লাগাবো একটু বলবেন।
3: আচ্ছা, কত ইঞ্চি পরপর লাগানো প্রয়োজন না? আচ্ছা বেশ, আর কে রয়েছেন আমাদের সাথে?
10: আপনার কলটি এই মুহূর্তে হোল্ডে আছে।
3: হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো,
11: হ্যালো,
3: কে বলছেন?
11: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
11: হ্যালো,
3: হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন, কে বলছেন, কোথেকে বলছেন?
11: আমি শেরপুর নকলা থেকে বলছি।
3: শেরপুর নকলা থেকে কে বলছেন ভাইয়া?
11: ফাহিম।
3: ফাইম বলছেন। আচ্ছা বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন, আজকের বিষয় হচ্ছে
11: বৃষ্টিতে ক্ষেত, মানে ক্ষেত জমিতে অনেক পানি জমে গেছে,
3: পানি জমে গেছে,
11: প্রায় ধান ডুবে যাচ্ছে।
3: জি,
11: মানে যদি বৃষ্টি কম না তাহলে কি সমস্যা হবে? আর যদি বৃষ্টি কমে যায়, ক্ষেতের পানি যদি কমে, তাহলে ক্ষেতে কি ধরনের রোগ দেখা দিতে পারে?
3: আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনি আমাদের সঙ্গে থাকেন, জবাব দেবেন আপা ডক্টর সালমা লাইজু। আচ্ছা, আর কে রয়েছেন?
12: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
12: জি, আমি ফাহিম পূর্বধলা থেকে বলছি।
3: ফাহিম পূর্বধলা থেকে বলছেন, বলেন।
12: জি,
3: একটু দ্রুত বলতে হবে, অনেকে আছেন লাইনে, আপনার জন্য হয়তো অনেকে ব্যাঘাত হচ্ছে ঢুকতে।
12: জি জি, কয়েকটি মানে পানি সহনশীল কয়েকটি আমন,
3: পানি সহনশীল কতগুলো আমন ধানের বীজের কথা আপনি জানতে চাইছেন, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা রাশিদ ভাই, আমরা কিন্তু এখন টেলিফোনটা বন্ধ, একটা টেলিফোন নিয়ে বন্ধ করে দেবো, আমরা জবাব অনেকগুলো জমে গেছে, তো তো বলতে সময় লাগবে। হ্যাঁ হ্যালো, কে বলছেন?
13: হিমুল সরকার, রংপুর থেকে বলতেছি।
3: যে কে বলছেন?
13: হিমুল সরকার, রংপুর থেকে বলতেছি।
3: রংপুর থেকে বলছেন?
13: হ্যাঁ
3: বলেন।
14: হিমুল সরকার,
3: হিমুল সরকার, বলেন বলেন। যদি আরেকবার বলতেন দয়া করে। চুন প্রয়োগ করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা এখন যারা প্রশ্ন করলেন এরা একটু শুনে নেন না, কারণ এখনো অনেকে দেখছি লাইনে আছেন। তারপরও আমাদের আজকের মেহমান হচ্ছেন ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপ সুইং খামারবাড়ি, তার কাছ থেকে আমরা শুনবো আপনাদের নানান প্রশ্ন। যাবো আপা, আপনি শুরু করতে পারেন।
6: আচ্ছা ধন্যবাদ, আমার দর্শক শ্রোতা বৃন্দ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমেই খোকন চন্দ্র, উনি প্রশ্ন করেছেন, ধানিগণ লাগিয়েছেন, কেঁচো লেগেছে, এখন উনি কি করতে পারেন? তা এখন এই বিষয়গুলো, আপনি কোন কেঁচোর কথা বলছেন সে বিষয়টা কিন্তু স্পষ্ট করা দরকার। তারপরে আমি বলছি যে যদি কেঁচো লেগে থাকে তাহলে আপনার জমি পরিচর্যার মধ্যে কিছু সমস্যা ছিল, সেটা হয়েছে এখানে কি আপনি তাজা কোনো জিনিস দিয়েছেন কিনা, এটা একটা বিষয়। আমরা যদি তাজা গোবর কিংবা তাজা জৈব সার এগুলো দিয়ে থাকি তাজা অবস্থায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে,
3: এই সমস্যা হতে পারে,
6: এটা হতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনি ছাই, এটা খুব একটা ভালো কার্যকর পদ্ধতি হতে পারে। এবং এই ছাইয়ের সাথে আমরা যদি একটু নিম পাতা, মানে আসলে আমি কিন্তু নিরাপদ কৃষি ব্যবস্থাপনা এটা এখানে আমি পড়াশোনা করেছি, সেজন্য এই বিষয়টাতেই আমি আপনার বলবো। আপনি তো কেমিক্যাল অনেক কিছু পাবেন, কিন্তু আমি কেমিক্যাল ছাড়া আপনাদের বলবো যেটা আপনার হাতের কাছে পাওয়া যায়। জি, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু আমরা তো সবাই কেমিক্যালের মধ্যে আছি এবং আজকে কি ভয়াবহ অবস্থা আমরা জানতে পারছি। সেজন্য আমি আপনাদের সবার প্রতি অনুরোধ রাখবো, আমরা যেন বায়ো কন্ট্রোল এই বিষয়ে আগে কাজ করি, এরপরে যদি না হয় তখন কেমিক্যালসে যাব। তাহলে এখানে আপনি কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে যদি ছাই দেন, তাহলে কিন্তু আমার কেঁচোগুলো নষ্ট হয়ে যাবে। এবং আমি ছাইয়ের সাথে যদি একটু নিম পাতা, আবার নিম পাতা, নিমের খোল, নিমের পাতা, নিশিন্দা পাতা কিংবা বিষ কাটালি, এগুলো যদি একটু মিশিয়ে দিতে পারি, অর্থাৎ এগুলো একটু শুকিয়ে গুঁড়া করে দিতে পারি, আপনার সমস্যা কিন্তু চলে যাবে ইনশাল্লাহ, কোন পেস্টিসাইড ছাড়া। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, কোনো খরচ ছাড়াই আপনার উপকারটা হবে। এরপরে আমাদের লুৎফর রহমান পাংশা রাজবাড়ি ভাই থেকে বলেছেন যে কিভাবে জমি তৈরি করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি তৈরিটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জমি তৈরি যদি ভালো না হয় আপনি কিভাবে ভালো ফলন পাবেন বলেন। অবশ্যই জমি তৈরির সময় আমি বলবো যে আপনি এখানে আপনার সাধ্যমতো ছাই, চিটা ধান, পচা জৈব সার অথবা গোবর সার এগুলো অবশ্যই দেবেন। এখানে আপনি শতাংশে যতটুকু পারেন, কারণ আমি আপনাদের এই কথাটা নির্দ্বিধায় বলতে চাই যে বাংলাদেশের মাটির যে দুরবস্থা, এখানে প্রত্যেক মানে শতাংশে মিনিমাম এক মন আপনি যদি জৈব সার দেন তবুও বাংলাদেশের মাটিতে সেটা ফিল আপ হবে না, এত খারাপ অবস্থা। সেজন্য ভাই আগে এটা দেন, এরপরে আপনি শতাংশে আপনি 300 গ্রাম হারে যদি সবগুলো জৈব সার মানে রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করেন, তাহলে আশা করি খুবই ভালোভাবে জমি তৈরি হবে। কারণ এরপর তো আমরা উপরি প্রয়োগ করব। আমাদের এক ভাই কিন্তু উপরি প্রয়োগের মানে জিজ্ঞাসা করেছেন, আমি একসাথে জবাবটা দিয়ে দিচ্ছি। আপনি সঠিক কাজটাই করেন, উপরি প্রয়োগ অবশ্যই 20 দিনের পরে করবেন। কারণ কি জানেন, একটা চারা গাছ কচি নরম থাকে, সেটা যখন আমি একটা জমিতে দেব তার কিন্তু ধকল একটা সহ্য করতে হবে, এবং জমিতে সেট হওয়ার জন্য আমাদের কিছু সময় তাকে দিতে হবে। এই অবস্থায় অনেকে 15 দিনে সার দেয়, এটা যদি দেন তাহলে এমনিতে কচি চারা, তার মধ্যে সে একটা সেটই হলো না, তার উপরে আপনি একটা সার দিয়ে দিচ্ছেন, অতিরিক্ত হয়ে গেল, সেটা এই ধকলটা সহ্য করতে পারবে না। এবং আপনারা জানেন ইউরিয়া সার অ্যাসিডিক, এটা যখন এই কচি পাতার উপর পড়ে তখন ওই পাতাতে যদি কোনো মানে আপনি খতর তৈরি হয়, তাহলে এখান দিয়ে প্রথম কিন্তু আমার রোগের সূচনা হলো।
3: আর খতর তৈরি হতেই পারে,
6: খতর হবেই, কারণ অ্যাসিডিক। এবং এই পাতা যদি ভিজা থাকে এবং এর পরে যদি আপনি এই সারটা দেন, তখন এখান দিয়ে কিন্তু প্রথম রোগটা শুরু হয়ে ধরা। তো এই জন্য আমি অবশ্যই বলবো যে আমরা 25 দিনের পরে যদি দিতে পারেন সবচেয়ে ভালো। একটু গাছটা শক্ত হয়ে নিল, একটু সেট হয়ে নিল, কাজে এটা সবচেয়ে ভালো হয়। এবং এই উপর প্রয়োগের বিষয়টা কিন্তু সবাই ক্লিয়ার করে বলে না, এখানে আপনার ধানের জীবনকালের সাথে সম্পর্কিত। কারণ এখানে আপনার উপর প্রয়োগ যদি অল্প জীবনকালের হয়, 110 দিন 20 দিনের মধ্যে, সেখানে 3 বার উপর প্রয়োগ করতে পারবেন না, এখানে 2 বার। আর যদি আমার ধানের জীবনকাল 150 দিনের মতো হয়, এখানে 3 বার দিতে পারবেন। কাজে ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি সেই কমে যায় 3 বার দিতে যান, হিতে বিপরীত হবে, আপনার টাকাও নষ্ট হবে এবং আপনার ফলন চিটা ধান চিটা হয়ে যাবে। জি, কাজে এই কাজটা ভাই আপনাদের করার জন্য আমি বিনীতভাবে নিষেধ করছি, এটা করবেন না। এবং মানিকগঞ্জের রুবেল ভাই উনি বলেছেন যে পানিতে নষ্ট হয়ে গেছে, এখন কি করবেন? আপনি অতিরিক্ত পানি, আসলে পানি জীবন, পানি মরণ, আমরা জানি যে অতিরিক্ত পানিতে আমরা একবার ভেসে যাই, আবার পানি ছাড়াও মরে যাই। তো এখানে আমাদের ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল। তারপরে আমি বলবো, আপনার যদি সামর্থ্য থাকে আপনার জমি থেকে দ্রুত পানি বের করে দেন, কারণ এই টাইমে এত পানির কোনো প্রয়োজন নাই। ক্রমাগত যদি এই পানিতে ডুবে থাকে তাহলে খুশি হবে না, গাছ লিকলিকে হবে এবং গোড়া পচা রোগ হতে পারে, যে কোনো পচা রোগ এটা হবে। সেজন্য দ্রুত কিন্তু আমার পানি বের করে দিতে হবে। এবং আপনার যদি কোনো কারণে জমি ড্যামেজ হয়ে যায়, যে না আপনার আসলে রিকভারি হচ্ছে না, সেক্ষেত্রে এখনো সময় আছে, আমি আপনাকে পরামর্শ দেব আপনি বেশ বাজার থেকে ভালো জাতের চারা সংগ্রহ করে আবার রোপণ করুন। কারণ এই সুযোগটা যেহেতু আছে, এটা মিস করার সুযোগ না। আমন আমাদের করতেই হবে, আমনটা ঘর মানে বিশাল আমাদের সুন্দর ফলন হয়, প্রচুর ভ্যারাইটি আছে এবং এই সময় কিন্তু আমাদের সুগন্ধি চালু হয়, কাজে এটাই সিজন। আমি আপনাকে বলবো যে আপনার সুযোগ আছে, যদি একবারে নষ্ট হয়ে যায় তাহলে আপনি আবার দ্বিতীয়বার রোপণ করেন। আমাদের পাংশা রাজবাড়ি থেকে ভাই বলেছেন লাল হয়ে যাচ্ছে এবং কত ইঞ্চি পরপর আমরা গাছটা লাগালে ভালো ফলন পাবো। লাল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, তার মধ্যে একটা হচ্ছে জৈব সারের অভাব। আমি আপনাকে বলবো আপনার যদি সম্ভব হয় আপনি ভার্মি কম্পোস্ট সার একটু সংগ্রহ করেন, ভার্মি কম্পোস্ট সার গাছে লাইনে একটু গোড়ায় গোড়ায় দেওয়ার চেষ্টা করেন, আশা করি আপনি খুব ভালো ফলাফল পাবেন। এবং ধান কত ইঞ্চি পরপর, আমি এখানে আপনাদেরকে একটা থামরুল শিখিয়ে দিই, কারণ আমি যদি ইঞ্চি ইঞ্চি বলি আপনাদের কাছে অনেক জটিল, মাঠ অনেক বড়, এ কাজটা করা খুবই সোজা। সেটা হলো এক হাত, এক হাতে তিনটা লাগাবেন, এখানে একটা, মাঝখানে একটা, এখানে একটা,
14: ব্যাস এখানে তিনটা,
6: তিনটা, তাহলে এটা সহজ। তাহলে আমি এইভাবে একটা
15: তিন ভাগে ভাগ করে তিন ভাগে,
6: আপনি একটা কাঠি হাত মাপে একটা কাঠি নিলেন, এটা ফেলে ফেলে ব্যাস আমি লাগাই লাগে চলে গেলাম, তাহলে আমার ইঞ্চি টিঞ্চি নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই, অতি সহজে আমি কাজটা করব।
15: প্রতিবার কাঠি লাগবে না, এক দুইবার লাগানোর পরে একটা
6: আইডিয়া হয়ে যাবে, তারপরে আমি কাঠি নিয়ে যদি করি তাহলে আমার আরো একটু অ্যাকুরেসি বাড়ে, তাই না? আমার মানে মনে থেকেও ভালো লাগবে যে আমি ঠিক করে করেছি।
14: সুন্দর পরামর্শ।
6: এরপরে ফাহিম পূর্বধলা বলেছেন যে পানি সহনশীল জাতগুলো, হ্যাঁ এগুলো আমরা জানি যে বিধান 51, বিধান 52 এগুলো 15 দিন পর্যন্ত পানি সহ্য করতে পারে এবং ফলনে দেখা যাচ্ছে তেমন কোনো পার্থক্য হয় না। কাজে আপনি এই জাতগুলো সংগ্রহ করুন, এগুলো সুন্দর করে বিস্তালা তৈরি করুন এবং এগুলো লাগান, আশা করি খুব ভালো ফলাফল পাবেন। এবং লাস্টে আমাদের শিমুল রংপুর থেকে বলেছেন রোপা মনে চুন প্রয়োগ করা যাবে কিনা, হ্যাঁ এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলা দরকার। ইদানিংকালে আমাদের মাটিতে রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটির অম্লত্ব অর্থাৎ টক জাতীয় ভাব এত বেশি হয়ে গেছে যে চুনের বিষয়টা আসতেছে, কিন্তু তার আগে আমি এটা বলতে চাই চুন প্রয়োগ করা এটা খুবই কঠিন একটা বিষয়, কারণ সব মাটির চুনের এই যে চাহিদাটা এক না এবং অম্লতাও এক না। আপনার জমিতে 5.5, 6.5, আপনার হচ্ছে 3.2, কাজে এক একজনের এক এক রকম। তা আমি যদি এখানে বলি সবাই 4 কেজি দিবেন এটাকে হবে
16: না,
6: তাহলে আমাদের এখানে কি করতে হবে মাটি
16: খালি জায়গাটা পূরণ করবো কিভাবে?
6: হ্যাঁ এটা আমি শেষ করে নেই, তাহলে আমি আপনাকে ওটা বলছি। তাহলে এখানে দেখেন যে চুন প্রয়োগের ব্যাপারটা আসলে কঠিন, এখানে আমাকে কিন্তু পিএইচ মিটার দিয়ে আসলে বুঝতে হবে আমার জমির কতটুকু চুন লাগবে। আচ্ছা এই চুন দেওয়ার পরে আপনি যদি প্রতিবার বলেন যে প্রতিবারই চুন দিতে হবে সেটা ঠিক না, চুন দেওয়ার পরে আবার আপনি পরীক্ষা করে দেখবেন যে আমার ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে তার দেওয়া যাবে না, যদি বেশি দেন তাহলে উল্টা ক্ষতি হবে, হ্যাঁ উল্টা আপনার ফসল একদম নষ্ট হয়ে যাবে। কাজে ভাই চুনের একটা সহজ সমাধান সেটা হলো ছাই, ছাই কিন্তু খার জাতীয় জিনিস আমরা জানি, তাহলে আপনারা যদি এই জমিতে পর্যাপ্ত ছাই দিতে পারেন আমন ধানে, আমি এর আগেও বলেছি, তাহলে আশা করি আপনার ফলনে কোন তারতম্য হবে না এবং আপনি যে সমস্যাটা ফিল করছেন এখান থেকে আপনি দ্রুত এখান থেকে পরিত্রাণ পাবেন। এবং এখন আপার প্রশ্নে যাই, আপনি বললেন যে ফাঁকা হয়ে যায় তখন কিভাবে, হ্যাঁ এখন আপনার জমিতে এটা হতেই পারে, কিছু কিছু জায়গাতে চারা মরে যেতে পারে, আমার নিয়ে আসার ত্রুটির কারণে হোক মরে যেতে পারে, অবশ্যই এটা যখন গাছের বৃদ্ধি পর্যায়ে এই সময় সুযোগ থাকে দ্রুত এটা ফিল আপ করা, তাই হয়তো আপনার ওই জাতীয় ধান নাই কিন্তু তারপরেও আপনাকে খোঁজ করতে হবে। সেজন্য আমরা কি করি দেখেন, আমার কিছু কিছু কৃষক ভাই যারা একটু সচেতন তারা করে কি ওই জাতের কিছু ধান আটি করে এক জায়গায় রেখে দেয়, হ্যাঁ যদি এই গ্যাপ হয় তখন সে ওটা নিয়ে আসে। এখন অন্য জাতের ধান লাগালে সমস্যা, এটা আগে হয়তো ফুল আসবে না হলে পরে আসবে, তখন আমার কিন্তু ম্যাচিং হবে না, তাই না? তো সেই জন্য আমি বলবো যে আপনারা ধান লাগানোর পরে একটা আটি একটা জায়গায় একটু রেখে দেবেন, যদি লাগে তখন আমি যেন ওখান থেকে নিয়ে গ্যাপটা ফিল করতে পারি। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন।
14: শুধু তাই নয়, আমাদের যত শ্রোতা বন্ধু আজকে টেলিফোন করলেন তাদের নানান রকম সমস্যা নিয়ে কথা বললেন, আমাদের আজকের মেহমান ডক্টর সালমা লাইজুয়াপা পরিচালক ক্রপ সুইং খামার বাড়ি, তিনি আপনাদেরকে রোপা আমন ধানের রোপণ এবং পরিচর্যা নিয়ে বুঝিয়ে বললেন, নানা রকম পরামর্শ দিলেন, আমার তো মনে হয় আপনাদের এটাতে অনেক বেশি উপকার হয়েছে বলে মনে
16: করি, অনেক কিছু জানলাম।
14: হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এমনকি যারা ফেসবুক লাইভেও ছিলেন তাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের আজকের মেহমান ডক্টর সালমা লাইজু আপাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেবার পালা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশে আমার মাটি আমারে। আজকে ছিল ফোন ইন কার্যক্রম। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো আমরা আজকে উঠি, সকলকে শুভেচ্ছা,
6: ধন্যবাদ শ্রোতা এবং দর্শকদেরকে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার পক্ষ থেকে।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বা।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছে আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: রাবেয়া সুলতানা শিউলি।
0: সৈনিক ভাইরা, দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার।
1: প্রথমেই কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গীতিকার আবু হেনা মুস্তাফা কামাল, সুরকার আব্দুল আহাদ। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গানের কথা লিখেছেন সিরাজুল ইসলাম এবং গানটি সুর করেছেন আজাদ রহমান।

সৈনিক ভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী, গানটি সুর করেছেন লাকী আকন্দ।

শ্রেণী ভাইরা, আপনারা শুনছেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শেখ সাদি খানের সুরে হাসান হাফিজ রচিত এই জনমে তোমার আমার আর কি হবে দেখা, শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মহিন।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানের কথা লিখেছেন গৌরী পদ বসু এবং গানটি সুর করেছেন হিমান্ত্রী বিশ্বাস।

এবারে তোমার মন হারানো প্রাণ মাতানো সুরের লহরী, শিল্পী রাজীব দাস, গীতিকার তসলিমা খাতুন, সুরকার সৈয়দ শাবাব আলী আরজু।

সৈনিক ভাইরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। এবারে শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। গানের কথা লিখেছেন আবুল হাসান তুহিন এবং গানটি সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

0: এই গানের সাথেই শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: রাবেয়া সুলতানা শিউলি।
0: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। পোর্ট অব স্পেনে দ্বিতীয় শেষ টেস্টের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান গতকালের প্রথম ইনিংসে 2 উইকেটে 266 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাট করছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 344 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া কোন বিকল্প নেই। 2 ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ব্রেইডিতে। বাংলাদেশ সময় বেলা 14:45 খেলা শুরু হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার সফররত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইনে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ টাইগার রান মিনি ম্যারাথন আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তৃতায় প্রতিমন্ত্রী তরুণদের শুধু খেলাধুলা নয়, সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। নরসিংদীর রায়পুরা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বাড়িগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী দলগুলোকে আগামী শুক্রবারের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জানানো হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। নাটোর থেকে জাতীয় পর্যায়ে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অসাধারণ অবদান রাখায় 2 কৃতী খেলোয়াড় মোহাম্মদ আমান এবং জান্নাতুল ফেরদৌস ফারিহাকে সম্বর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নিজেদের যোগ্যতা প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড়রা খুব সহজেই নিজের এলাকাকে পরিচিত করতে পারেন। উল্লেখ্য, নতুনকুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় নাটোরের লালপুর উপজেলার আমান 200 মিটার স্প্রিন্টে প্রথম এবং বালিকা ফুটবলে ফারিহা টুর্নামেন্টে সেরা হন। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8 ম্যাচে জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ নারী দলের। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দল প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম পর্বের ক্যাম্পে 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়াল যাচাই বাছাই করে চূড়ান্তভাবে এই 24 জনকে দ্বিতীয় পর্বের অনুশীলনে রাখা হয়েছে। এই পর্বে নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন। সুস্থ ও সুন্দর থাকতে হলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, যেমন সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, বিশুদ্ধ পানি পান করা সহ নিয়মিত রুটিন মাফিক জীবনযাপন করলেই সুস্থ এবং রোগ মুক্ত থাকা যায়। জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধ হল গর্ভধারণ থেকে বিরত থাকার জন্য পদ্ধতি গ্রহণ। আমাদের সময়ের সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যাগুলোর মধ্যে একটি হল জনসংখ্যা বৃদ্ধি। যেখানে শিক্ষার হার কম সেখানে জন্মহার অনেক বেশি, তাই আমরা জন্মহার রোধে আরও বেশি সচেতন হব। প্রিয় শ্রোতা, আজকের সুখী সংসার অনুষ্ঠানের আয়োজনের শুরুতেই রয়েছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কিত আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নূরে ইসরাত নাজমি ও ডাক্তার ইসরাত জাহান।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইসরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইরশাদ জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি।
3: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রযোজ্য একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
2: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি আমাদের অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
3: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
2: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একেবারে উপযুক্ত?
3: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা ইস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন পিল খেতে পারেন না, যাদের ইস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজ আছে, তারপরে লিভার ডিজ আছে, এরকম মানুষজন যারা ইস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
2: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোনো সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
3: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু এটা অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। সুতরাং এমন কোনো অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
2: এই ক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
3: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, যে প্রজেস্টেরন হরমোন সব সময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
2: অর্থাৎ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5 থেকে 7 দিনের মধ্যে প্রথম যখন একজন দেবেন সেই হিসাবে,
3: হ্যাঁ 5 থেকে 7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
2: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকরিতা থাকতে পারে?
3: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়, একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য, আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
2: এবং এর পরবর্তীতে তাকে মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার যেতে হয়?
3: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পড়ানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে তখনও খুলে ফেলতে পারে।
2: ডক্টর ইরশাদ, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
3: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
2: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
3: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
2: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ
3: না, না কোনো ভয় নাই,
2: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকে ভয় থাকে
3: না না কিছু না ইনশাআল্লাহ
2: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
3: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা 3 বছর 3 বছর 2 কাঠি 5 বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগে যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
2: আর
3: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
2: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
3: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
2: কষ্টকর
3: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
2: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা শারীরিক কিংবা পারিবারিক?
3: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা 2 মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে নেয় এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণে প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
2: অর্থাৎ হরমোন জনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোন জনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
3: হ্যাঁ।
2: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টায়, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
3: না? সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর যদি এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
2: খুব একটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়া?
3: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
2: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
3: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে।
2: ডক্টর ইরশাদ জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
1: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সম্পর্কিত আলোচনা। অপ্রাপ্ত বয়স্ক বা কম বয়সে বিয়ে মেয়েদের শিক্ষাগত এবং অর্থনৈতিক সুযোগ সীমিত করে দেয়, যা তাদের আরও বড় পরিবার গঠনের প্রবণতা বাড়ায়, ফলে জনসংখ্যা বৃদ্ধির হারও বেড়ে যায়। তাই কম বয়সে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমাদেরকেই রোধ করতে হবে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে রয়েছে একটি জনসংখ্যার গান। শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি, গীতিকার রফিকুল ইসলাম ইরফান, সুরকার মোহাম্মদ শওকত হোসেন।

0: এতক্ষণ জনসংখ্যা বিষয়ে গান শুনলেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু একটি এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ। এই এডিস মশার কামড়ে কিন্তু এই রোগ হয়ে থাকে, তাই এই রোগ হতে মুক্ত থাকতে হলে হতে হবে সচেতন। তাই আসুন ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। আজকের সুখী সংসার অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শামীমা নাসরিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম, রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেনাজ পারভীন, শুরুতেই শিরোনাম। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের, বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত, জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, কোরিয়ার বাজারে দেশের 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান, জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এবং আগামীকাল ব্রেডিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। আগামীকাল 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের 5ই আগস্ট নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার, জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যার কোনো মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী সবাইকে সতর্ক থাকতে হবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল 9টায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল সকাল 6:01 রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া আগামীকাল দেশের 64টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সকল জেলাতেও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের মিনি পোলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নির্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের সকল সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডেকিয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্ট মাসের যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
2: জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে।
0: বক্তব্যে সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী বলেন,
2: রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয়ে আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করে সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিক ভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা।
0: বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে তারেক রহমান বলেন,
2: এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করার চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি।
0: তারেক রহমান সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
2: আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য, আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ সম্পদ সময় সবকিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি, দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য সেটিই হোক আজকের এই রক্তঝরা জুলাইয়ের যে জাগরণের যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ছবি ও কিউআর কোড সম্বলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখে কার্ড প্রস্তুতেরও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এই আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলো বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে তার কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে বলে উল্লেখ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। স্টিফেন টি কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাসহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এদিকে বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সমঝোতার ভিত্তিতে এমনইটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বুলেট বুক পেতে নিয়েছিল শত শত দুরন্ত তরুণ। এদিন সারা দেশে ব্যাপক সহিংসতার মধ্যে অন্তত 93 জন প্রাণ হারিয়েছিলেন। আর সেই পরিস্থিতির তীব্রতায় পরবর্তীতে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে নিয়ে আসার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৪ সালের 4 আগস্ট রাজধানীর রাজপথে নেমেছিল হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দুরন্ত তরুণ রাতুল রহমান। বুলেটের চোখ রাঙানি উপেক্ষা করে সে ছেলেটি মিছিলের সামনে দাঁড়িয়েছিল। তার শরীর এফোর অফোর করে দেয় পুলিশের সেই বুলেট। রক্তে ভেসে যায় পিচ ঢালা পথ। বুলেটের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা রাতুল বলছিলেন কিভাবে সেদিন পুলিশ ডেকে নিয়ে সামনে থেকে তার পেটে গুলি করেছিল।
2: ডিরেক্ট আমার কোমরে বেল ধরে ধাক্কা ধাক্কি করতেছে। তারা বলতেছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। আমি বলছি যে না, আমি সাইডে যাবো না। আমি কি বলবো, আমি সাইডে কেন যাবো, যা বলেন এখানে বলেন। তো যে সিনিয়র পুলিশটা ছিল উনি সামনে থেকে গালাগালি করে বলতেছে যে যাবি না, আচ্ছা ঠিক আছে। তো তার পেছনে একটা শটগান লুকানো ছিল, ডিরেক্ট বের করে ফায়ার করে তারা তাদের টিমে চলে যায়। আমার যে একটা বন্দুকের গুলি একটা ধাক্কা লাগে, আমি জিনিসটা উপলব্ধি করতে করতে দেখি যে তারা তাদের টিমে চলে গেছে। আমি কিছু সেন্স করতে পারতেছি না। তো আমি জাস্ট নিজেকে সংযত করতে করতে নিচের দিকে ফোকাস করি, দেখি যে আমার প্যান্ট, কালো প্যান্ট রক্তে লাল হয়ে গেছে, আমার জামা কাপড় ছিঁড়ে, আমার পেট ছিঁড়ে, আমার ভেতরের অন্তঃস্থ মানে যত নাড়ি ঘুরেছিল সব বের হয়ে গেছে।
1: মরণের থাবা থেকে রাতুল অলৌকিক ভাবে বেঁচে এলেও শুরু হয় আরেক যুদ্ধ। হাসপাতালের সাদা চাদরে জমে ওঠে যন্ত্রণার পাহাড়। টানা কয়েকদিন আইসিইউর দরজায় প্রহর গুনেছেন এক মা, যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা নিজ সন্তানকে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন খোদার দরবারে।
3: আধুনিক হসপিটাল থেকে অনেকবার কল দিচ্ছে, আবার ফোন দিয়ে আবার বলতেছে আন্টি দাঁতের আপনার আসেন, আপনার ছেলের গুলি লাগছে। তখন আমার পায়ের নিচে মাটিটা সরে গেল কথা শুনে। তারপর আমরা
1: আজও রাতুলের পেটের ক্ষত চিহ্ন মনে করিয়ে দেয় সেই রক্তস্নাত জুলাই আগস্টের নির্মমতা। 2024 সালের এই দিনে সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়। দেশব্যাপী অন্তত 93 জন নিহত হন। এদিন বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদের মার্চ টু ঢাকা করার আহ্বান জানান। শুরুতে 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও পরে তা একদিন আগে 5ই আগস্ট করার ঘোষণা দেওয়া হয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া 97% পণ্যে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার 87% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিট নকডাউন পণ্যও রয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে সিইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে চলমান গ্যাস সরবরাহের সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রমে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। তবে টার্মিনালটির কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক হলে গ্যাসের সংকটও পর্যায়ক্রমে কমে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশগুলোর মধ্যে আলোচনা সহজতর করতে প্রস্তাব বিনিময়ে নিবিড়ভাবে কাজ করছেন মধ্যস্থতাকারী। এদিকে ওমানের উপকূলে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি চুক্তিতে আসতে মরিয়া। তেহরানকে তিনি একাধিকবার শেষ সুযোগ দিয়েছেন। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলের একটি মাঠে ভূমি ধসে চাপা পড়ে নিহত হয়েছেন 14 জন তীর্থযাত্রী এবং আহত হয়েছেন 5 জন। আফ্রিকার স্ট্রিংয়ের এ দেশটিতে তার দীর্ঘ বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। 7ই আগস্ট দ্বিতীয়, 10ই আগস্ট তৃতীয়, 12ই আগস্ট চতুর্থ এবং 15ই আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের, বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। জনপ্রত্যাশা পূরণের সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর। কোরিয়ার বাজারে দেশের 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান, জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এবং আগামীকাল ব্রেডিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে আফগানিস্তান। খবর শেষ হলো।
7: এবার শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ মুসাববেরুল ইসলাম। মন্ত্রিসভা গতকাল গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আজকের সংবাদ পর্যালোচনায় মূল আলোচ্য বিষয় হিসেবে আবর্তিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুম একটি দীর্ঘদিনের উদ্বেগজনক বাস্তবতা। পরিবার হারানো, মানবাধিকার লঙ্ঘন এবং বিচারহীনতার অভিযোগ বহু বছর ধরে জনমনে গভীর ক্ষত তৈরি করেছে। তাই এই আইন প্রণয়নকে অনেকেই রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। খসড়া আইনে গুম প্রতিরোধের জন্য স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় শক্তি দ্বারা বেআইনিভাবে আটক, অপহরণ বা নিখোঁজ করা হলে সেটি গুম হিসেবে গণ্য হবে। এই সংজ্ঞা আন্তর্জাতিক মানবাধিকার সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ফলে আইনটি শুধু দেশীয়

0: মন্ত্রিসভার অনুমোদনের পর এখন এটি সংসদে উত্থাপিত হবে এবং আইন আকারে কার্যকর হলে গুমের শিকার পরিবারগুলো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এ গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে। এই আইনের মাধ্যমে মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এ গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। এই আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভুক্তভোগী পরিবারকে সহায়তা। আইন অনুযায়ী গুমের শিকার ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। মানবাধিকার সংগঠনগুলো আইনটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে আইনটি কার্যকর হলে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন অনেকাংশ কমে আসবে, তবে একই সঙ্গে তারা আইন বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক স্বচ্ছতার উপর জোর দিয়েছে। আজ সংবাদ মাধ্যমে নানাভাবে এই আইনকে কেন্দ্র করে মূলত 3টি বিষয় আলোচিত হচ্ছে। প্রথমত, আইনটির প্রেক্ষাপট, বাংলাদেশে গুমের ইতিহাস, পরিবারগুলোর দাবি ও মানবাধিকার সংগঠনগুলোর চাপ। দ্বিতীয়ত, আইনটির কাঠামো, সংজ্ঞা, প্রতিরোধমূলক ব্যবস্থা, শাস্তির বিধান ও ক্ষতিপূরণের ধারা। তৃতীয়ত, আইনটির সম্ভাব্য প্রভাব, দেশীয় রাজনীতি, প্রশাসনিক সংস্কার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান। সবশেষে বলা যায়, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর মন্ত্রিসভা অনুমোদন বাংলাদেশের মানবাধিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু একটি আইন নয়, বরং রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রতীক। তবে আইনটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে তবেই গুমের শিকার পরিবারগুলো প্রকৃত প্রতিকার পাবে এবং সমাজে ন্যায় বিচারের পরিবেশ প্রতিষ্ঠিত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান, রিলে করে শোনানো হল। আর এখন আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। প্রিয় শ্রোতা, সমবেত কণ্ঠে এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল।

0: করে শোনানো হবে বিকেল 4:30। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36 প্রচারিত হবে সকাল 8:15। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান বেলা 3:30। জুলাইয়ের প্রতিধ্বনি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান শুনবেন বেলা 3:05। এবারে আমাদের নিয়মিত অনুষ্ঠানের সময়সূচি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে দুপুর 1:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধ্যে 6:10। এবারে আগামীকালের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন দুপুর 12:30 মোস্তাক আহমেদের কণ্ঠে এবং বেলা 2:40 নাহিদ সুলতানার কণ্ঠে। সকাল 9:05 রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। নজরুল সঙ্গীত চামেলি মল্লিকের কণ্ঠে প্রচারিত হবে বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীত চৈতালী রায়ের কণ্ঠে দুপুর 12:20। সকাল 10:00 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ গানের অনুষ্ঠান। পল্লীগীতি শুনবেন ফাল্গুনী কবিরাজের কণ্ঠে দুপুর 12:40 এবং মঞ্জুর কাদের মঞ্জুর কণ্ঠে বেলা 2:50। এছাড়া FM 88.8 MHz NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান প্রতিদিনের মতোই শুনবেন রাত 9:00। শ্রোতা বন্ধুরা, জানালাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে, মানুষ তো খুবই দ্রুততাপ্রিয়।
1: শ্রোতা বন্ধুরা, এরই সাথে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ ছিলাম আমি শেখ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান গাজী ও মোহাম্মদ সাইফুজ্জামান। আগামী

কাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।